আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আজ সোমবার, 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 1লা আষাঢ় 1948 শকাব্দ, 22শে জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 50 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অমৃতবাণী। গ্রন্থ পুস্তক নয়, গ্রন্থ গাঁটবন্ধন, বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। নির্মল স্রোত জলে ঘড়া বা কলসি ডুবাইবার সময় বকবক করিয়া কতই না শব্দ হয়, যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ হতে থাকে। জল পূর্ণ হইলে আর শব্দ হয় না, নিঃশব্দ ও পূর্ণ কলসি গভীর জলে শান্ত হইয়া অবস্থান করে। সাধকও সেই রূপ। সংসারের মধ্যে বাস করে যিনি সাধনা করতে পারেন তিনিই ঠিক বীর সাধক। কচ্ছপের মতো সংসারে থাকো, কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায় কিন্তু ডিম আড়াতে রাখে, সব মনটা তার ডিম যেখানে সেখানেই পড়ে থাকে। লোকশিক্ষা দেওয়া কঠিন, ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তা হলে লোক শিক্ষা দিতে পারে। মন যোগীর বশ, যোগী মনের বশ নয়। যোগী পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না, সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায়। মেয়েরা এক একটা শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে, অর্থাৎ শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদ করবে। যিনি জগতের মা তিনিই মায়ার রূপ, স্ত্রীলোকে রূপ করেছেন। এটি ঠিক জানলে আর মায়ার সংসার করতে ইচ্ছে করে না। ঈশ্বর দর্শন না হলে স্ত্রীলোক কি বস্তু বোঝা যায় না। যেমন কৃপণের ধনে মন, তেমনি তাঁতে মন চাই। মনটি দুধের মতো, সে মনকে যদি সংসার জালে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসেই সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের ওপরে নির্লিপ্ত হয়ে ভাসবে, বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।

হে ঈশ্বর, আর অমন করবে না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনোরূপ সূচকে টেনে নেন, বলেছেন রামকৃষ্ণ পরমহংসদেব। বিষয়াসক্ত মন ভিজে দেশলায়, মন যেন সাদা কাপড়, যে রঙে ছোপাবে সেই রঙই হবে। ভক্তিযোগই যুগ ধর্ম, ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপেই তিনি দেখা দেন। তিনি যে ভক্তবৎসল, কুণ্ডলিনী শক্তির জাগরণ হলে ভাবভক্তি প্রেম এইসব হয়, এরই নাম ভক্তিযোগ। পতঙ্গ একবার আলো দেখলে আর অন্ধকারে যায় না, ভক্ত এইরূপ। ব্রহ্মজ্ঞান হলে বিষয়রস শুকিয়ে যায়। একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সে জিনিসটা ব্রহ্ম। এই জগতে বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে, জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, সৎও আছে অসৎ আছে, ভালোও আছে মন্দও আছে, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে তার ওতে কিছু হয় না, যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে, প্রদীপ তো নির্লিপ্ত। জ্ঞান ও প্রেম সমেত আত্মাকে ব্রহ্মে সমর্পণ করার সাধনাই ব্রহ্মধর্মের সাধনা। যিনি ব্রহ্ম তিনি আদ্যাশক্তি, যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, পুরুষ বলি, যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব করেন তাকে শক্তি বলি, প্রকৃতি বলি। পুরুষ আর প্রকৃতি, যিনি পুরুষ তিনিই প্রকৃতি, আনন্দময় আর আনন্দময়ী, বলেছেন রামকৃষ্ণ পরমহংসদেব।

এতক্ষণ শুনলেন অমৃতবাণী, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভক্তিগীতি। ভক্তিগীতির আসর প্রথম গানটি শিল্পী বনময় ভট্টাচার্য।

এতক্ষণ ভক্তিগীতি শুনলেন। আজ ভক্তিগীতির আসরে শুনলেন মনোময় ভট্টাচার্য, গীতা সিংহ ও হৈমন্দী শুক্লার কণ্ঠে গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। একটু পরেই বাংলা সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গি সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবসকে বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। তামিলনাড়ুর পেরিয়া পালায়ামে সামুদ্রিক খাদ্যপণ্য রফতানিকারক সংস্থায় অ্যামোনিয়া গ্যাস লিকে 7 শ্রমিকের মৃত্যু। বিশ্বকাপ ফুটবলে আজ নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি, উরুগুয়ে কাবুভারদের খেলা 2-2, গোলশূন্য বেলজিয়াম ইরান, সৌদি আরবকে 4-0 হারালো স্পেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 3টি প্ল্যাটফর্ম INS দোনাগিরি, সংশোধক এবং অগ্রয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার সময় তিনি গতকাল কথা বলেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় এবং গার্ডেন বিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নির্মিত এই জাহাজগুলির লক্ষ্য হল যুদ্ধকালীন অভিযান, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধে ক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার নীতিগত ক্ষেত্রে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
1: ভারত আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা হ্যায়, ইসলিয়ে ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা হ্যায়, নই ক্ষমতা তৈয়ার কর রাহা হ্যায়, নই কানেক্টিভিটি বানা রাহা হ্যায়, নদী জলমার্গো কা বিস্তার কর রাহা হ্যায়, মাল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা হ্যায়, সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসসা হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নৌবাহিনীতে এই 3টি জাহাজের অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস 2026কে একটি বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম বিভিন্ন দেশের সর্বস্তরের মানুষকে একত্রিত করছে। এই ঘটনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই দিনটি ভবিষ্যতে আরও বেশি মানুষকে তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, গতকাল দেশ বিদেশের বিভিন্ন জায়গায় বিপুল উৎসাহে উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। দেশের মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে, নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী প্রভৃতি দেশে ভারতীয় দূতাবাস এবং স্থানীয় বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক যোগ দিবস পালনের আয়োজন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিবপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যান পরিদর্শন করবেন। সকাল 8টা পর্যন্ত তিনি ওই উদ্যানে সাফারি করবেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। এছাড়া তিনি সাহারিয়া উপজাতির প্রতিনিধি এবং স্থানীয় বন বিভাগের কর্মী ও পর্যটক গাইডদের সঙ্গে মত বিনিময় করবেন। পরিদর্শন শেষে রাষ্ট্রপতি শিবপুর থেকে গোয়ালিয়রের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে নতুন দিল্লি ফিরে আসবেন তিনি। উল্লেখ্য, 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে নামিবিয়া থেকে আনা 8টি চিতা কুনো জাতীয় উদ্যানে ছাড়ার মাধ্যমে ভারতের চিতা পুনর্বাসন প্রকল্পের সূচনা হয়। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। ভারত সহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা, বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা। এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য, বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে। সভাপতি তাদের প্রথম বাজেট নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে জনমানসে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ফলাফলগুলি পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। গতকালই মোট আবেদনের 87%-এরও বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। আবেদনের জন্য যাবতীয় তথ্য HTTP results.digilocker.gov.in ওয়েবসাইটে দেখা যাবে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল স্নাতক স্তরের চিকিৎসা বিজ্ঞান কোর্সে ভর্তির জন্য নিট ইউজি 2026 পরীক্ষা আবার নেওয়া হয়েছে। ভারতের 551টি এবং বিদেশের 14টি শহরে 22,79,000 বেশি পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়। দুপুর 2টা থেকে বিকেল 5:15 পর্যন্ত ইংরেজি এবং 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষাটি নেওয়া হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তামিলনাড়ুর পেরিয়াপালায়ামে গতকাল একটি সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানিকারক সংস্থায় অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় অন্তত 7 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, 70 জনেরও বেশি আহত। উদ্ধার কাজ চলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এনডিআরএফ এবং রাসায়নিক ও পারমাণবিক পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ দলগুলি দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং কঠোর নিরাপত্তা বিধি মেনে গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং 3 সদস্যের একটি কমিটিকে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও অন্যায্য ব্যবসায়িক কার্যকলাপের জন্য 2টি FMGC কোম্পানিকে 1 লক্ষ টাকা করে জরিমানা করেছে। এই কোম্পানিগুলি তাদের খাদ্যপণ্যের বিবরণে 100% শব্দ ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করেছে বলে অভিযোগ। সিসিপিএ জানায় 100% একটি সুনির্দিষ্ট গাণিতিক সংখ্যা, এটিকে পণ্যের বিবরণে আনুমানিক হিসেবে ব্যবহার করা উচিত নয়। 62,42,00,000 টাকার ব্যাংক জালিয়াতির ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই মুম্বাইয়ের একটি সংস্থার অংশীদারদের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান এবং অন্যান্য জায়গায় তল্লাশি চালিয়েছে। সিবিআই জানিয়েছে, মুম্বাইয়ের ইন্ডিয়ান ব্যাংকের SAM শাখার অভিযোগের ভিত্তিতে চলতি মাসের 18 তারিখে একটি মামলা দায়ের করার পর এই তল্লাশি অভিযান চালানো হয়। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক শুরু হয়েছে। কাতার ও পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতা করছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাকজি। লেবাননে ইসরায়েলের তরফে হামলার জেরে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে বলে তেহরানের তরফ থেকে দাবি করা হলেও মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এই জলপথটি সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। ইথিওপিয়ার ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রসপারিটি পার্টি প্রতিনিধি পরিষদে 501টি আসনের মধ্যে 438টিতে জয়লাভ করেছে। আগামী অক্টোবরে নতুন সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জির ম্যাচে আজ নিউজিল্যান্ড মিশরের বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে কিছুক্ষণ পরই সকাল 6:30। এদিকে গতরাতে গ্রুপ এইচ এর ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবোভারদের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়। কেভিন পিনা 21 মিনিটে গোল করে প্রথম কাবোভারদেরকে এগিয়ে দেন। 44 মিনিটে উরুগুয়ের হয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। প্রথমার্ধের সংযুক্ত সময়ে অগাস্টিন ক্যানোবিও আবার গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন। কাবোভারদের হেলিও ভারেলা 61 মিনিটে গোল শোধ করেন। গ্রুপ জির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়। গ্রুপ এইচের খেলায় স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 10 মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন লামিন ইয়ামাল। 21-24 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারবাল। 49 মিনিটে ইরানের হাসান আল তাম্বাক্তি একটি আত্মঘাতী গোল করেন। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কাউর ও সুনীলিতা টোপ্পো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। চীনের শাওকশিংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ভারতের মহিলাদের 4x100 মিটার রিলে দল সোনা জিতেছে। দলটি 43.85 সেকেন্ড সময় নিয়েছে। এছাড়া ভারতের মিক্সড 4x400 মিটার রিলে দল 3:17.06 সেকেন্ড সময় নিয়ে রূপ পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। আন্তর্জাতিক যোগ দিবসকে বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন 7:25।
2: এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের আসলে প্রথম গানটি শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুমন চট্টোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন ও হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি। নজরুল গীতির আসরে প্রথম গানটি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

এই গানটির সঙ্গে শেষ হলো নজরুলগীতির আসর আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন কৃষি পরামর্শ। ধানের ক্ষেত্রে ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন। আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। ঝড় ও বৃষ্টির কারণে আম পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক আম দ্রুত সংগ্রহ করুন। ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে সবজি ও ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে। জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাকা অথবা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃষি কার্যক্রম ব্যাহত হতে পারে। সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি অথবা সমর্থন দিন যাতে গাছ হেলে না পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হওয়া বা বৃষ্টির সময় কীটনাশক অথবা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন কৃষি পরামর্শ আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে আজ চাষী ভাইদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে মুর্শিদাবাদ জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই, তবে আগামী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন সনজিৎ মণ্ডলের কণ্ঠে একটি লোকগীতি শুনে নেব।

শুনলেন সনজিৎ মন্ডলী কণ্ঠে লোকগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনে নেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। সকাল 7:25 বাংলায় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 8:00। শুভ সকাল। আজকের শুভ সকালের বিষয় নবাবী শহরের ছোঁয়ায় ইতিহাস ফিরে আসে আঙিনায়। হ্যাঁ বন্ধুরা, নবাবী শহরের ছোঁয়া মানেই তো মুর্শিদাবাদের কথা উঠে আসে। ইতিহাসের পাতায় মুর্শিদাবাদের নাম জ্বলজ্বল করে, আর আমরা এই মুর্শিদাবাদেই বাস করি। তাই আজ সকাল 8:00 থেকে 9:00 পর্যন্ত কথা বলবো মুর্শিদাবাদের দর্শনীয় স্থান, মুর্শিদাবাদের ইতিহাস, মুর্শিদাবাদে ভ্রমণ করার কত জায়গা আছে, সেই সমস্ত বিষয় নিয়ে।

ইতিহাসের পাতায় মুর্শিদাবাদ জল জল করছে। এ বিষয় নিয়ে কথা বলব 9434921300 এবং 03482259648 এই নম্বরে। অবশ্যই বিষয়ভিত্তিক কথা বলুন এবং বিষয়ভিত্তিক মেসেজ করুন, অল্প কথায় ছাড়ুন যাতে সবাই সুযোগ পায় কথা বলার। সকলের সাথে কথা বলার জন্য আজ সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আমি বসে থাকব। শুভ সকালের বিষয়, নবাবী শহরের ছোঁয়ায় ইতিহাস ফিরে আসে আঙিনায়। মুর্শিদাবাদ নিয়ে নানান কথাই ভরে উঠবে আজ সকালের শুভ সকাল। সকাল 9টায় হিন্দিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9টা বেজে 5 মিনিটে ইংরেজিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9টা বেজে 10 মিনিটে 15th episode অব দ্য স্পেশাল পডকাস্ট সিরিজ পিপলস পদ্মা অন আকাশবাণী আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শেষে বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 10টা বেজে 30 মিনিটে 15th episode অব দ্য স্পেশাল পডকাস্ট সিরিজ পিপল পদ্মা অন আকাশবাণী আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে শোনা যাবে। এই অনুষ্ঠানটি সকাল 10টা বেজে 30 মিনিটে এবং 11টা বেজে 10 মিনিটে ও 12টা বেজে 10 মিনিটে এবং এই একই অনুষ্ঠান আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে পরবর্তী সময়গুলোতে। 12টা বেজে 58 মিনিটে আকাশবাণী মুর্শিদাবাদের বিজ্ঞাপনী অনুষ্ঠান, 1টা বেজে 30 মিনিটে আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 2টা বেজে 20 মিনিটে অনুরোধের আসর, বাংলা আধুনিক গান। 3টে হিন্দিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3টা বেজে 5 মিনিটে ইংরেজিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3টা বেজে 10 মিনিটে স্পেশাল প্রোগ্রাম অন যোগা। 3টা বেজে 40 মিনিটে বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 5টায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ থেকে পাবেন। 5টা বেজে 15 মিনিটে শুনবেন নজরুল গীতি। ক্ষেত খামারের কথা 5:30, 6টায় হিন্দিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6টা বেজে 5 মিনিটে দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান শুনতে পাবেন। কর্মখালী সংক্রান্ত খবরাখবর নিয়ে অনুষ্ঠান জীবিকার জন্য শুনবেন 6টা বেজে 30 মিনিটে, 6:35 গ্রামীণ সংবাদ, 6:40 ভক্তি গীতি, 6:55 অতুল প্রসাদের গান, চিঠিপত্রের আসর আজ সন্ধ্যায় শুনতে পাবেন 7টা বেজে 10 মিনিটে, 7টা বেজে 30 মিনিটে বিজ্ঞাপনী অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণ, 7:35 বাংলায় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7টা বেজে 50 মিনিটে স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8টায় হিন্দিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8টা বেজে 5 মিনিটে ইংরেজিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8টা বেজে 10 মিনিটে বাংলা রাগ প্রধান গান, আধুনিক গান 8:30, 8:50 অ্যাসেম্বলি রিভিউ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9টায় ইংরেজিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 9টা বেজে 15 মিনিটে। 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10টা বেজে 10 মিনিটে ছায়াছবির গান, বাংলা ছায়াছবির গান, 10টা বেজে 30 মিনিটে মাটির সুর। 11:00 আজকের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আজ 11:00 পর্যন্ত কী কী অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কিত একটি ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন রুনা লায়লার কণ্ঠে একটি লোকগীতি শুনে নেব।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। উরুগুয়ে কাবুভার্দের খেলা 2-2, গোল শূন্য বেলজিয়াম ইরান। সৌদি আরবকে 4-0 হারালো স্পেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 3টি প্ল্যাটফর্ম INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার সময় তিনি গতকাল একথা বলেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় এবং গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নির্মিত এই জাহাজগুলির লক্ষ্য হল যুদ্ধকালীন অভিযান, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার নীতিগত ক্ষেত্রে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: ভারত আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রহা হ্যায়, ইসলিয়ে ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকরণ কর রহা হ্যায়, নই ক্ষমতা তৈয়ার কর রহা হ্যায়, नई कनेक्टिविटी बना रहा है, नदी जल मार्गों का विस्तार कर रहा है, मल्टी मॉडल लॉजिस्टिक नेटवर्क विकसित कर रहा है, सागरमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নৌবাহিনীতেই 3টি জাহাজের অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস 2026কে একটি বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম বিভিন্ন দেশের সর্বস্তরের মানুষকে একত্রিত করছে। এই ঘটনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই দিনটি ভবিষ্যতে আরও বেশি মানুষকে তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, ইসরায়েল, কাতার, ডেনমার্ক, ব্রাজিল প্রভৃতি দেশে ভারতীয় দূতাবাস এবং স্থানীয় বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক যোগ দিবস পালন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিবপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন। সকাল 8টা পর্যন্ত তিনি ওই উদ্যানে সাফারি করবেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করবেন। এছাড়া তিনি সাহারিয়া উপজাতির প্রতিনিধি এবং স্থানীয় বনবিভাগের কর্মী ও টুরিস্ট গাইডদের সঙ্গে মতবিনিময় করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারত সহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা, বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা। এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা শুরু হচ্ছে। সর্বভারতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা চলবে 30 জুন পর্যন্ত। প্রতিদিন 2টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ

জিআরএফ, সহকারী অধ্যাপক পদে নিযুক্তির জন্য যোগ্যতা অর্জন এবং পিএইচডি কোর্সে ভর্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ইউজিসি নেট পরীক্ষাটি আয়োজন করে। এনটিএ পরীক্ষা প্রার্থীদের তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এবং পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিবরণ সতর্কতার সঙ্গে যাচাই করে নিতে পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ফলাফলগুলি পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। গতকালই মোট আবেদনের 87% বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট আবেদনগুলির ফলাফলও ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে সিবিএসই জানিয়েছে। আবেদনের জন্য যাবতীয় তথ্য http://results.digilocker.gov.in ওয়েবসাইটে দেখা যাবে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য, বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম বিজেপি এরাজ্যে ক্ষমতায় এসেছে। স্বভাবতই তাদের প্রথম বাজেট নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে জনমানসে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসর্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। আলোচনা এখনও চলছে বলে খবর। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইরানের নেতৃত্বে রয়েছেন স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়াও ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও এই বৈঠকে কথা হবে বলে মনে করা হচ্ছে। লেবাননের পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কূটনৈতিক বার্তালাপে ইতিবাচক ইঙ্গিত মিলছে, তবে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারে এখনও মতপার্থক্য রয়ে গেছে। ইথিওপিয়ার ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রসপারিটি পার্টি প্রতিনিধি পরিষদের 501টি আসনের মধ্যে 438টিতে জয়লাভ করেছে। আগামী অক্টোবরে নতুন সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। উল্লেখ্য, 1 জুন সেদেশে সংসদীয় নির্বাচনে ভোট নেওয়া হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের উপর লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের চাপ বাড়ছে। একই সঙ্গে সমালোচকরা অ্যান্ডি বর্নহ্যামকে ওই পদের উত্তরসূরি করার দাবি জানিয়েছেন। এদিকে কিয়ের স্টারমার পার্টির নেতৃত্বের পদ ছাড়তে নারাজ। আফগানিস্তানের পূর্বাঞ্চলের পারওয়ান প্রদেশে একটি পথ দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 7 জন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফজল রহিম মুশকেনিয়ার জানিয়েছেন, কোহি সাফি জেলার মন্দিকুল অঞ্চলে একটি গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চালক নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত কাবুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মহিলাদের এফআইএইচ নেশনস কাপ হকিতে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন লভনীত কর এবং সুমেলিতা টপ্পো। প্রতিযোগিতা জুড়ে ভারত অপরাজিত ছিল। নেশনস কাপে এই খেতাব জয়ের ফলে ভারতীয় মহিলা দল হকি প্রো লীগের পরবর্তী সিজনে জায়গা করে নিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের এফআইএইচ প্রো লীগ হকিতে রটারডামে অনুষ্ঠিত শেষ ম্যাচে গতকাল ভারত নেদারল্যান্ডসকে 3-2 হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন যুবরাজ সিং, অভিষেক এবং রাজিন্দর সিং। অধিনায়ক হার্দিক সিং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। প্রথমার্ধের শেষে নিউজিল্যান্ড 1-0 গোলে এগিয়ে। এদিকে গতরাতে গ্রুপ এইচ এর ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবোভার্দের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়। কেভিন পিনা 21 মিনিটে গোল করে প্রথমে কাবোভার্দেকে এগিয়ে দেন। 44 মিনিটে উরুগুয়ের হয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। প্রথমার্ধের সংযুক্ত সময় অগাস্টিন ক্যানোবিও আবার গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন। কাবোভার্দের হেলিও ভারেলা 61 মিনিটে গোল শোধ করেন। গ্রুপ জির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 10 মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন লামিন ইয়ামাল। 21-24 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারবাল। 49 মিনিটে ইরানের হাসান আল তাম্বাক্তি একটি আত্মঘাতী গোল করেন। গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে 10:30। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে। রাজ্যে নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। আর্থিক রূপরেখার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে বাজেটে নতুন কোন দিশা মেলে কিনা সেদিকে তাকিয়ে রাজ্যের মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী জুলাই মাস থেকে সরকারিভাবে জনতার দরবার কর্মসূচির সূচনা করবেন। জলপাইগুড়ির উল্লা ডাবরিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গের জন্য 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা রাজ্য সরকারের। আহতদের জন্য দেওয়া হবে 1 লক্ষ টাকা। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে আগামী 7 দিন বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রয়্যাল টাইগার্স পুরুষদের বেঙ্গল টি-20 ক্রিকেট লীগ খেতাব জয় করেছে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ আবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রহ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনা যুদ্ধকালীন তৎপরতায় জললেখচিত্র সংক্রান্ত সমীক্ষা এবং সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে।
1: विरासत की बात होती है तो बंगाल का नाम स्वाभाविक रूप से सामने आता है। यह भारत के समुद्री संपर्कों की भी महत्वपूर्ण भूमि रही है। हुगली की धाराओं ने इतिहास को बदलते हुए देखा है, व्यापार के नए अध्याय देखे हैं, विकास की नई यात्राएं देखी है और संयोग देखिए, ये पोर्ट बंगाल के ही सपूत देश के पहले उद्योग मंत्री ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে নাম পর হ্যায়।
0: রাজ্যে নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় চলতি আর্থিক বছরের বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক আগ্রহ। নতুন সরকারের আর্থিক রূপরেখার ইঙ্গিত মিলতে পারে বাজেটে। পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন ও রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। একটি প্রতিবেদন।
2: ভোটের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। তার উপর কেন্দ্রের তরফে বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং ডবল ইঞ্জিন সরকারের সুবিধা সব মিলিয়ে মানুষের প্রত্যাশাও এবার অনেক বেশি। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর উপরে। একই সঙ্গে নজরে রয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, প্রবীণদের ভাতা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবকদের কর্মসংস্থান এবং নতুন শিল্পে বিনিয়োগের মতো বিষয়গুলি। জনকল্যাণ শিবির অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নও বাজেটে অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক সম্মান, সেচ ব্যবস্থা, ফসল সংরক্ষণ, মৎস্যচাষ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের আশা করছেন গ্রামীণ এলাকার মানুষ। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা আরও সরাসরি মূল্যবৃদ্ধির চাপের মধ্যে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ভালো রাস্তা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে আরও বেশি সুবিধা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্য বাজেটে কর্মসংস্থান সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ।
3: আমার ব্যক্তিগত মত হচ্ছে, আমি চাই ভাতা নির্ভর পশ্চিমবঙ্গ নয়, কর্ম নির্ভর পশ্চিমবঙ্গ গড়ে উঠুক নতুন সরকার হাত ধরে। আমার প্রচুর ছাত্র যারা হাল ফেলে পাস করে বেরিয়েছে তারা কিন্তু বেকার, তারা কর্মসংস্থান পাচ্ছে না। কাজেই আমি চাই যে আমাদের এই ছেলেপুলেরা যেন কর্মসংস্থানের সুযোগ পায়।
4: আমাদের এখান থেকে যে সমস্ত ছাত্ররা পাস করছে, মানে পশ্চিমবঙ্গের ছেলেরা, যাতে এখানে কর্মসংস্থানের একটা সুযোগ পায়। ওরা বারবার ধরে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, এটাকে কিভাবে আটকানো যায় আমাদের বর্তমান সরকারের কাছে, এটাই আমার একান্ত মানে ইচ্ছা।
0: রাজ্য বাজেটে ডিএ নিয়ে কোনো ঘোষণা থাকে কিনা সেদিকে নজর রয়েছে সরকারি কর্মীদের।
5: বাজেট প্রত্যাশা হলো যাতে আমরা যে দৈনন্দিন মধ্যবিত্ত বাঙালি তারা যাতে সুষ্ঠুভাবে জীবনটা যাপন করতে পারে, যাতে জিনিসপত্রের দাম, গ্যাসের দাম যে বেড়ে গেছে এগুলো যাতে ঠিকঠাক থাকে, আমরা যাতে ঠিকঠাক চলতে পারি আর কি।
6: বাজেট তো আমাদের কাছে অনেকটা প্রত্যাশার, কারণ দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য পাওনা থেকে আমরা বঞ্চিত। অন্তত পুরোটাই ঠিক ঠিকভাবে দিয়ে দেওয়ার জন্য যেন আন্তরিকভাবে তারা চেষ্টা করেন।
0: নির্বাচনের আগে ইস্তাহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি যথাযথভাবে পালন করা হবে বলে কংগ্রেস নেতা অধীর চৌধুরী আশা প্রকাশ করেছেন। চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এগুলি তার দলের দাবি বলেও মন্তব্য করেছেন অধীরবাবু।
7: একটা পার্টি তার ভবিষ্যৎ পরিকল্পনা প্রথম তার রূপরেখা দেয় তার নির্বাচনী ইস্তেহারে। এই পার্টি ক্ষমতা আসার আগে যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে সেই নির্বাচনী ইস্তেহারে মানুষকে কি প্রতিশ্রুতি দিয়েছে আমরা বাজারে তার প্রতিফলন দেখতে চাই। বাজারে যদি তার প্রতিফলন না থাকে তাহলে আমরা বলবো মানুষের সঙ্গে বিশ্বাসটাই ধোকাধারি করেছে। তাই স্বাভাবিকভাবেই আগে তারা প্রতিশ্রুতি পালন করুক, আর বাংলার মানুষের, বাংলার যুবকদের যে দাবি, যে আবেদন, যে প্রত্যাশা তা পূরণ করুক। পশ্চিমবঙ্গের শিল্প হোক, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, এগুলোই আমাদের দাবি।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী জুলাই মাস থেকে সরকারিভাবে জনতা দরবার কর্মসূচি শুরু করবেন। বর্তমানে সল্টলেকের বিজেপি দপ্তর থেকেই কর্মসূচি চলছে। বিধাননগরের সেচ দপ্তরের অতিথিশালাকে বেছে নেওয়া হয়েছে এর জন্য। মুখ্যমন্ত্রী গতকাল ওই অতিথিশালা ঘুরে দেখেছেন। জনতা দরবারের জন্য পরিকাঠামো সামান্য পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী এ বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। বিধানসভায় শহিদান কাণ্ডে উদ্ধার হওয়া রেজুলিউশনের কপি আসল না নকলে বা তা নিয়েও তদন্ত শুরু করেছে সিআইডি। 20 তারিখ রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তৃণমূলের অভ্যন্তরীণ বৈঠকের রেজুলিউশন কপি নিয়ে যান সিআইডি তদন্তকারীরা। প্রাক্তন মন্ত্রী সিআইডিকে জানিয়েছিলেন যে একজন বাদে বাকি বিধায়করা সকলেই সই করেছিলেন ওই রেজুলিউশনে, সেই সইগুলো আসল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যাও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন গতকাল জলপাইগুড়ি মেডিকেল কলেজের উল্লাডাবি বাস দুর্ঘটনায় আহতদের দেখতে যান। তারা কথা বলেন নিহতদের পরিবারবর্গের সঙ্গেও। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্যের বার্তা দেওয়া হয়। আগেই জানানো হয়েছে জলপাইগুড়ির উল্লাডাবি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় একটি সরকারি বাসের 6 জনের মৃত্যু হয়েছে, আহত 25-এরও বেশি। নিহতদের নিকটাত্মীয়কে রাজ্য সরকার 5 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেবার কথা ঘোষণা করেছে। পুরুলিয়ার আরশা থানার শটরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফুচু প্রামাণিক নামে বছর 40-এর ওই ব্যক্তি গতকাল বাড়ির উঠোনে ভিজে কাপড় মেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী কৃষ্ণ দাসের দেহ গতকাল উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার এফবি সাবিত্রী নামে একটি ট্রলারে করে মাছ ধরে ফেরার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দা কৃষ্ণ দাস। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলেছে। কলকাতা ও আশেপাশের এলাকাতেও বৃষ্টি হবে বলে আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন।
8: এমনিতে মনসুন ট্রাফ যেটা সিগনাল ট্রাফ সেটা মোটামুটি ভাবে পাঞ্জাব থেকে শুরু করে আর বিহার অব্দি অবস্থান করছে, ইউপি এবং হরিয়ানার মধ্যে দিয়ে। এছাড়াও আরেকটি ট্রাফ যেটা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় রয়েছে সেটা অবস্থান করছে বিহার থেকে আর গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অব্দি। এই যে সিনাপটিক সিচুয়েশন, এর ফলে প্রচুর মনস্টার প্রবেশ করছে নর্থ বেঙ্গল থেকে এবং এর ফলে নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল দুটো বঙ্গে বৃষ্টি হচ্ছে।
0: রয়্যাল টাইগার্স প্রথমবার পুরুষদের বেঙ্গল টি-20 ক্রিকেট লীগ খেতাব জয় করেছে। ইডেনে গতরাতে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে তারা ডিএলএস মেথডের স্ম্যাশার্স মালদাকে নরানে হারিয়ে দেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে। রাজ্যে নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। স্থানীয় সংবাদ শেষ হল।
9: স্থানীয় সংবাদ শুনলেন। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমেই শুনে নেব অনুপম রায়ের কণ্ঠে ওপেনটি বায়োস্কোপ ছায়াছবির এই গানটি।

0: বাংলা আছে আছবির গানের আসরে পরবর্তী গানটা শুনে নেব, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটু বিজ্ঞাপনী বিরতি।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসলাম বাংলা ছায়াছবির গানের আসরে। এবারে শুনে নেব জুন ব্যানার্জি ও শানের কণ্ঠে পটাদার কীর্তি ছায়াছবির এই গানটি।

0: এতক্ষণ শুনলেন বাংলা আছে আছবির গানের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুরু করছি শুভ সকাল। নমস্কার শ্রোতা বন্ধুরা, শুভ সকালের আসরে সকল শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের শুভ সকাল। শুভ সকালের বিষয় নবাবী শহরের ছোঁয়াই, ইতিহাস ফিরে আসে আঙিনায়। এই বিষয় নিয়ে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের মেসেজ পড়বো 9434921333 এবং 0348225968 এই ফোন নম্বরে ফোন করুন। অবশ্যই বিষয়ভিত্তিক কথা বলুন, আপনি কথা বলে অন্যকে কথা বলার সুযোগ করে দিন। আপনাদের সঙ্গে কথা বলবো আজ সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আমি মধুমিতা সাহা। আমাকে কারিগরি সহায়তায় সহায়তা করবেন সাধনচন্দ্র সর্দার। হ্যাঁ, নবাবী ছোঁয়া। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ বলুন, শুভ সকালে স্বাগত।
1: হ্যাঁ, আমাদের বীরভূমের কাছে মুর্শিদাবাদ নবাবের শহর, এখানে কর্মসূত্রে অনেকদিনই গিয়েছি কিন্তু কাজের জন্য দেখতে মানে টাইমে হয়নি। কিন্তু আমার 2019-20 সালে যেদিন নবাবী শহর দেখবো বলে গেলাম, সেখানে প্রথমে আমি দাহাপাড়া থেকে নৌকো করে হাজারদুয়ারির যে ঘাটে সেই ঘাটে উঠলাম এবং সেখানে উঠে যে নবাবীর যে হাজারদুয়ারি বা যে তার পাশে যে নবাবী কেল্লা সেগুলো দেখলাম আর মনোমুগ্ধ হয়ে গেলাম। যে তার যে বাহিরের কারুকার্য এবং যে নবাবের যেসব জিনিসপত্র গুলো আছে সেসব জিনিসপত্র গুলো যে সংরক্ষণ করা হয়েছে এবং আমরা যে এই আজ নবাবের ঐতিহ্য গুলো দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু আমাদের মনোমুগ্ধ করে দিচ্ছে। আমি আর বেশি কিছু বললাম না, নমস্কার দেবেন, ভালো থাকুন,
0: সঙ্গে থাকুন, ভালো থাকবেন। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই শহরে রয়েছে বাংলার নবাবদের আমলের বহু স্মৃতিচিহ্ন। সত্যি তাই, ইতিহাসের পাতা খুঁজলে মুর্শিদাবাদের নাম জ্বলজ্বল করে। মুর্শিদাবাদের বেশ কিছু দর্শনীয় স্থান যেমন হাজারদুয়ারি প্রাসাদ, নিজামত ইমামবাড়া, কাঠকোলা বাগানবাড়ি, মতিঝিল, জাফরগঞ্জ কবরস্থান, জাহানকোষা কামান, কাটরা মসজিদ, এই সব রয়েছে আরও নানান কিছু। মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হলো হাজারদুয়ারি প্রাসাদ। এতে 1000টা দরজা এবং একাধিক দুর্লভ ঐতিহাসিক অস্ত্র ও চিত্রকর্ম রয়েছে। আর ইমামবাড়া হাজারদুয়ারির ঠিক পাশেই অবস্থিত, এটা ভারতের অন্যতম বড় ইমামবাড়া। আর কাঠগোলার বাগানবাড়ি নিয়ে বলতে গেলে তো বলতে হয় সুন্দর বাগান, মন্দির ও প্রাচীন স্থাপত্যের সমন্বয়ে গঠিত এক অসাধারণ প্রাসাদ। সিরাজউদ্দৌলার ঘাসেটি বেগম নির্মিত অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যার মাঝে রয়েছে মনোরম পার্ক, তাই হলো মতিঝিল। মির্জাফর ও তার পরিবারের সদস্যদের সমাধিক্ষেত্র হলো জাফরগঞ্জ কবরস্থান। আর তোপখানা এলাকায় অবস্থিত বিশাল আকৃতির একটি প্রাচীন কামান যা জাহানকোষা কামান নামে পরিচিত। মসজিদকুলি খানের নির্মিত ঐতিহাসিক মসজিদ যার দুটি সুউচ্চ মিনার এবং গম্বুজ দেখার মতো, তা হলো কাটরা মসজিদ। একদমই তাই বন্ধু, মসজিদ মন্দির সব কিছু নিয়েই আমাদের মুর্শিদাবাদ, নবাবী শহর মুর্শিদাবাদ, এর অন্যথা হবে না। এবং ইতিহাসের পাতায় মুর্শিদাবাদের নাম জ্বলজ্বল করছে, এটা আমরা গর্ব অনুভব করি। আমরা মুর্শিদাবাদে জন্মেছি, আমরা মুর্শিদাবাদে বাস করি। বহু দূর দূর থেকে মানুষ মুর্শিদাবাদে আসে ভ্রমণ করতে। মুর্শিদাবাদে এত দেখার জায়গা এবং তার যা ইতিহাস, সেই ইতিহাস জেনে সেই সমস্ত জায়গাগুলো দেখা সত্যি এক অত্যাশ্চর্য। কথা বলবো তা করতে করতে ফোনে বন্ধু হাজির, জেনে নি কে আছেন ফোনের ওপারে। হ্যালো, হ্যালো, হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন?
1: হ্যাঁ দিদি নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি বীরভূমের দুর্গাপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: শুভ সকালে, স্বাগত আপনাকে।
1: শুভ সকাল দিদি। দেখুন, মুর্শিদাবাদ হচ্ছে সংস্কৃতি এবং ইতিহাসের ধারক এবং বাহক।
0: ঠিক তাই।
1: তো মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা আমি ঘুরেছি, কিন্তু সবটা এখন স্মৃতিতে অস্পষ্ট। কিছু কিছু তথ্য আমার যেটুকু জানা আছে দিদি, আমি সেটুকুই শেয়ার করব। দয়া করে অন্যভাবে জিনিসটা নেবেন না, এটুকুই অনুরোধ আপনার কাছে আমার। হ্যাঁ, প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে হাজারদুয়ারি, আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কাটরা মসজিদ, আর দিদি যেটা সংস্কৃতি লোক উৎসব যেটা, সেটা হচ্ছে বেড়া উৎসব, যেখানে মুর্শিদ কুলি খাঁর সঙ্গে, হ্যাঁ, যে বেড়া উৎসবের নাম, হ্যাঁ, অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে। এইটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: একদম, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আমরা মেসেজ পড়িনি। মধুপুর বহরমপুর থেকে মানসী বড়াল লিখছেন, শুভ সকালের অনেক শুভকামনা জানিয়ে লেখা শুরু করলাম। মুর্শিদাবাদ জেলার রন্ধ্রে রন্ধ্রে আছে ইতিহাস, যেটা ভাবলে রক্ত রোমাঞ্চিত হয়। মুর্শিদকুলি খাঁয়ের নাম অনুসারে এই জেলার নাম মুর্শিদাবাদ। 1757 সালে 23 জুন পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভের কাছে পরাজিত হলে বাংলা এবং পরবর্তী ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। কাজেই সেই হিসেবে মুর্শিদাবাদের গুরুত্ব অপরিসীম। কাশিমবাজারের নসিপুরের রাজবাড়ির বড় থামের মধ্যে লুকিয়ে আছে অনেক ইতিহাস। এছাড়া হাজারদুয়ারি, ইমামবাড়া, কাটরা মসজিদ, তোপখানা, কাঠগোলার বাগান, মতিঝিল সবগুলোই ঐতিহাসিক স্থান। একদিকে দেশপ্রেম, অন্যদিকে বিশ্বাসঘাতকতা, অন্দরের নোংরামি ইত্যাদিতে মুর্শিদাবাদ পরিপূর্ণ। খোশবাগের নিরিবিলি স্থানে সিরাজদৌল্লার কবর, প্রিয় বেগম লুৎফান্নেসার সমাধি চোখে জল আনে। একদিকে সিরাজের দেশপ্রেম, সাহসিকতা যেমন মনে আনন্দ দেয়, অন্যদিকে মির্জাফরের অসভ্যতা মনকে বিষাদে পরিপূর্ণ করে তোলে। সব মিলিয়ে মুর্শিদাবাদ ভীষণ গুরুত্বপূর্ণ জেলা। এখানে এত বেশি দর্শনীয় স্থান আছে যেটা একদিনই দেখা সম্ভব নয়। মুর্শিদাবাদ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়, এই জন্য আমার কাছে এই জেলার গুরুত্ব অপরিসীম। নমস্কারান্তে মানসী বড়াল, মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে। পরের মেসেজটি লিখছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। বিষয় নবাবী শহরের ছোঁয়ায় ইতিহাস ফিরে আসে মুর্শিদাবাদ। নমস্কার নেবেন, মুর্শিদাবাদ একটি পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান। অতীতের মুখসুদাবাড়ি আজকের মুর্শিদাবাদ। গঙ্গার তীরে এই ছোট শহর একদিন বাংলার রাজধানী ছিল। মুর্শিদাবাদ নামের সঙ্গে নবাব সিরাজদৌল্লার কথা মনে করিয়ে দেয়। নবাব আলীবর্দী খাঁ, মীর কাসিম আর পলাশের যুদ্ধ এর কথা ইতিহাস সাক্ষ্য দেয়। মুর্শিদাবাদ জনপ্রিয় স্থান হাজারদুয়ারি, যেখানে অনেক দেখার জিনিস আছে। আমি অনেকবার গিয়েছি, আত্মীয় স্বজনদের সাথে গিয়েছি, বেশ ভালো লাগে। এছাড়াও ইমামবাড়া, তোপখানা, মতিঝিল পার্ক, রাজবাড়ি, কত কিছু দেখার রয়েছে। হাজারদুয়ারির আশেপাশের স্টলগুলো বিভিন্ন কারুকার্য বস্তুর ভাণ্ডার, সেইগুলো আমাদের মন কেড়ে নেয়। সবথেকে মজার বিষয় হলো একটা গাইড নিলেই সব কিছু সম্পর্কে আমাদের জানিয়ে দেয়। অতীতের মুর্শিদাবাদ আর আজকের মুর্শিদাবাদ অনেক পরিবর্তন হলেও কিন্তু মুর্শিদাবাদ নাম শুনতেই ইতিহাস ফিরে আসে নবাবী ছোঁয়ায়। আজ এটুকুই, নমস্কার নেবেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। এবারে চলে আসি ফোনে, জেনে নি কে আছেন ফোনে। হ্যালো,
2: হ্যালো,
0: কে বলছেন, কোথায় বলছেন?
2: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের দাঁইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: হ্যাঁ, শুভ সকালে, স্বাগত।
2: শুভ সকাল। এখন এই যে মুর্শিদাবাদের যে নবাবী শহর, এই নবাবী শহরে আমি মুর্শিদাবাদ জেলার গঙ্গাটিকুড়ি থেকে একবারে ফরাক্কা পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়েছি। তার মধ্যে যে নবাবী শহর, যেখানে আমরা সিরাজদৌল্লার বাড়ি দেখতে পাই বা ওই হাজারদুয়ারি দেখতে পাই, সেইখানে মোটামুটি যে দেখার জায়গা, যে জাফরাগঞ্জ মুখ বাবা থেকে আরম্ভ করে যেগুলো আমরা রেখেছি মুর্শিদকুলির

0: ঘুরতে এত সুন্দর লাগে, যেখানে গঙ্গার ধারের যে শোভা সেই শোভাটা আমরা দেখতে পাই, একটা রাত যদি সেখানে থাকা যায় তাহলে সেই গঙ্গার ধারের যে শোভা এবং তার সঙ্গে সঙ্গে যে হাজার দুয়ারি যে উঁচু দাঁড়িয়ে আছে সেটাও আমরা দেখতে পাই। তাছাড়া ওখানে খাওয়া দাওয়া যে রসকদম্ব, রসকদম্ব চমচম এগুলো কিন্তু খুবই খেতে ভালো লাগে, এবং আমরা বিভিন্ন জায়গা থেকে যারা যায় তারা কিন্তু ওই রসকদম্ব চমচম নিয়ে তারা বাড়িতে নিয়ে যায় এবং পাড়া প্রতিবেশীকে তারা কিন্তু ওই রসকদম্ব চমচম দেয়। এছাড়া মুর্শিদাবাদের সব থেকে ভালো হচ্ছে ব্যবহার, তাদের যে ব্যবহার এত সুন্দর সত্যিকারে। মুর্শিদাবাদে আমি যখন বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে যাই আর তার সত্যিকারে তাদের ব্যবহার কিন্তু খুব ভালো এবং ভালো লাগে সেখানে বেড়াতে, তাদের ব্যবহার ট্যাবহার গুলো খুবই ভালো এবং বারবার সেখানে ছুটে যেতে মনে হয়।
1: নমস্কার, সবাই ভালো থাকবেন। পরবর্তী ফোনটা নিয়ে নি, কে আছেন ফোনের উপরে জেনে নি। হ্যালো হ্যালো,
2: তপন দা ছোড়াহাট থেকে।
1: হ্যাঁ, শুভ সকালে স্বাগত, বলুন।
2: সকাল দিদি ভাই, এই এক ঘন্টায় নোয়াবাড়ি বা আমাদের মুর্শিদাবাদে কিছুই জানা যাবে না,
1: শেষ করা যাবে না।
2: সত্য করে বলি, হ্যাঁ, এই হাজারদুয়ারি গুপ্ত ধর আছে যেখানে ছিল আমাদের ধনরাজ কুবের, হ্যাঁ, সেটাও দেখেছি, কাঠবাড়ি কাঠগোলা। তারপর আর একটা আমাদের সবচেয়ে বড় পীঠস্থান সবচেয়ে ভালো লাগে পৌষ মাসের সংক্রান্তি, হ্যাঁ,
1: এখানে যে কত,
2: হ্যাঁ হ্যাঁ, বিরাট মেলা। কি নিবেন আপনি? আমি ওখান থেকে শাঁখ এনেছি একটা শঙ্খ, এত সুন্দর বাজে। হ্যাঁ, তো আমাদের মুর্শিদাবাদে তো অনেক কিছুই আছে, এখানে আমাদের রামপাল আছে, মণিপাল আছে, হ্যাঁ, এখানে আগেকার যুগের রাজরাজাদের অনেক কিছু জানা যায়। হ্যাঁ
1: ঠিক, তাই
2: ছোট করে বলি দিদি ভাই, হ্যাঁ, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, ধন্যবাদ।
1: একদম, আপনিও ভালো থাকুন, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গের ঐতিহাসিক শহর ও জেলা মুর্শিদাবাদ ভাগীরথী নদীর তীরে অবস্থিত। 1704 সালে নবাব মুর্শিদকুলি খাঁ ঢাকার পরিবর্তে বাংলার রাজধানী এখানে স্থানান্তরিত করেন। এটা নবাবী আমলের স্থাপত্য, রেশম, সিল্ক এবং 1757 সালে পলাশীর যুদ্ধের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এর সদর শহর বহরমপুর। পশ্চিমবঙ্গে রেশম বা সিল্কের কাপড়ের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র হল এই মুর্শিদাবাদ। এর পাশাপাশি বিখ্যাত মাটির পুতুল, কাঁসা পিতলের বাসন ও জামদানি কাজের জন্য জেলাটির বিশেষ পরিচিতি রয়েছে। কথা বলতে বলতেই বন্ধু ফোনে হাজির, একটু জেনে নি কে আছেন। হ্যালো,
3: হ্যালো দিদি, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথেকে বলছেন?
3: মোহাম্মদ বলছি।
1: হ্যাঁ,
3: আমি নবাবদের জামাই।
1: আচ্ছা,
3: কেন? মুর্শিদাবাদ আমার শ্বশুর বাড়ি।
1: ও আচ্ছা আচ্ছা, এটা খুব আনন্দের ব্যাপার।
3: মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের আমি সদস্য।
1: হ্যাঁ,
3: মুর্শিদাবাদে কি নেই? আমের বিচিত্র ভ্যারাইটিস, কহিতুর যার মধ্যে শ্রেষ্ঠ, রাজাদের কথা বলতে গেলে এক সময় কজঙ্গল বলা হতো কর্ণ সুবর্ণকে, সেখানে রাজা শশাঙ্ক, মহিপালের জীবি, এবং আমি আর একটা জায়গায় বলি, আমার স্কুল যেতে একটা ফাঁকা মাঠ ছিল, তার নাম ছিল গিরিয়ার মাঠ, যেখানে মীর কাসিমের সঙ্গে ইংরেজের যুদ্ধ হয়েছিল। আমি স্কুল যেতে শুনেছি লোকের মুখে যে সেখানে আজও নাকি মাটির তলা থেকে তীর কামান এসব, তীর আসলে তীর কামান বলতে গেলে তীরকেই বোঝায়, তীর পাওয়া যায়। আর আমি ছোটবেলা থেকে বেড়া উৎসব দেখেছি মুর্শিদাবাদের মধ্যে, মুর্শিদাবাদের মিষ্টিও খুব উৎকৃষ্ট, বড়ুয়ার বড়ুয়ার যে মনোহরা
1: মনোহরা,
3: হ্যাঁ, বহরমপুরের ছানা বড়া, ঔরঙ্গাবাদের চমচম,
1: একদম একদম,
3: এবং রসগোল্লা ননীনন্দনের, আমি নামটাই বলে দিলাম, আর বিখ্যাত মনি সরি বিখ্যাত গনকর বলে মির্জাপুর, সেখানকার সিল্ক সিল্ক। আমি মুর্শিদাবাদের শিক্ষকতা করার সূত্রে আমি এগুলো খুব ভালো করে জানি।

0: এবং মুর্শিদাবাদের সবচেয়ে ব্যবহার হচ্ছে ভালো এবং সবারই সঙ্গে মিলেমিশে থাকতে সবাই জানে। আমরা শুধু মিস্ত্রি নয়, আজকে প্রচুর ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে, মেডিকেলে চান্স পেয়েছে। মুর্শিদাবাদ আজকে পশ্চিমবঙ্গের গর্ব, আমি এইটুকু বলতে পারি।
1: একদম, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। মুর্শিদাবাদটা সত্যিই গর্বের জায়গা, আমাদের জন্মস্থান মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের প্রচুর ইতিহাস, এইটুকু সময়ে তা বলে শেষ করা যায় না, তাও যতটা পারা যায়। জেনে নি ফোনের উপরে কোন বন্ধু আছেন। হ্যালো, রেডিও সেটটা সরানিকো হচ্ছে।
2: শুভ সকাল।
1: শুভ সকাল, বলুন।
2: আমি আজকের বিশেষ বিষয় হচ্ছে মুর্শিদাবাদ শহরের নবাবী শহরের ছোঁয়াই
1: ইতিহাস ফিরে আসে।
2: নবাবী শহরের ছোঁয়ায় ইতিহাস ফিরে আসে, আমি নাই। তো আজকে এই মুর্শিদাবাদ জেলা এমন একটা জেলা যেখানে চারিদিককার মানে বিভিন্ন দিককার ইতিহাসে প্রসিদ্ধ এই জেলা। যেমন আমার শিশু মোহাম্মদ ভাই বললেন যে এই শশাঙ্ক শেখরের রাজধানী, তারপরে মুর্শিদাবাদ লালবাগ শহরের যে বিশ্বার্থী ইমামবাড়া হাজার দুয়ারি, তারপরে মুসিদকুলি খান মুর্শিদাবাদ আগে ছিল মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ জেলার নাম মুসিদকুলি খান। এখানে এসে শ্রাবণ জেলাকে শ্রাবণ করেছিলেন বলে নাম হচ্ছে মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদের ইতিহাস প্রসিদ্ধ ইতিহাস, নবাব সিরাজউদ্দৌলা পলাশীর প্রান্তরে এখানে ইংরেজদের সঙ্গে যে যুদ্ধ লড়াই সংগ্রাম করেছিল তাকে পরাজিত হয়েছিল আমাদের এই মুর্শিদাবাদের গৌরবের ফলে। তাই মুর্শিদাবাদ জেলার নাম শুনলে বাইরের লোকেরা মির্জাফরের দেশ, বেইমানের দেশ এই সমস্ত বলে থাকে। এই একটা ইতিহাস, তো ভালো ইতিহাস খারাপ ইতিহাস আছে। কর্ণ সুবর্ণের যে ইতিহাস সেই ইতিহাস আগেকার প্রাচীনকালের মানে প্রসিদ্ধ একটা ইতিহাস। আর তাছাড়া এখানে মানে সমৃদ্ধশালী জায়গা, যেমন কৃষ্ণশ্বরী এই জায়গা, তারপরে ধরুন আপনার কাটার মসজিদ, এগুলো প্রসিদ্ধ জায়গা। এই প্রসিদ্ধ জায়গাগুলো দর্শন করার জন্য বিভিন্ন পর্যটকরা আসেন, দেখেন। আর তাছাড়া মুর্শিদাবাদ জেলার মানুষের ব্যবহার ভালো, কিন্তু মুর্শিদাবাদ জেলা যে এত সুন্দর ব্যবহারের ক্ষেত্র আর কি, সেই ক্ষেত্রটা গোটা পৃথিবীর লোক জানে, কিন্তু আবার বেইমানের ক্ষেত্রেও মুর্শিদাবাদ জেলার ইতিহাস প্রসিদ্ধ হয়ে আছে। তাই এইটুকু বলে মুর্শিদাবাদ জেলার সম্পর্কে যে শহরের যে শহর লালবাগ শহর পুরনো শহর, সেই পুরনো শহর দেখলে প্রাণ জুড়িয়ে যায়। তো এই অবস্থায় মুর্শিদাবাদের ইতিহাস সুন্দর, সেই ইতিহাস গোটা পৃথিবীর লোক জানে। আমি এইটুকু বলেই আপনাকে নমস্কার জানালাম, আমি আমার কথা শেষ করছি।
1: নমস্কার, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। পরবর্তী মেসেজ খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত। আজকের বিষয় নবাবী শহরের ছোঁয়ায় ইতিহাস ফিরে আসে আঙিনায়। ভেবেছিলাম শুরু করব এমনই বর্ষা ছিল সেদিন গানের এই কলি দিয়ে। আসলে আমি বলতে চাইছিলাম 23 জুন 1757 সালের সেই ভারতীয় উপমহাদেশের ইতিহাস পাল্টে দেবার দিনটির কথা। সেদিনও ছিল বর্ষার এক মেঘলা দিন। সকালের দিকে হঠাৎই এক পশলা বৃষ্টি নবাব সিরাজদৌল্লার গোলা বারুদ ভিজিয়ে দিয়ে ইংরেজদের হাতে নবাবের পরাজয় ত্বরান্বিত শুধু নয় নিশ্চিত করেছিল। আজ 22 জুন হলেও নবাবী জেলায় জন্ম থেকে বেড়ে ওঠা আমাদের মনে পলাশীর যুদ্ধ, নবাবী ইতিহাস যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আজও আমাদের আলোচনার বিষয় কিভাবে বিতর্কিত সেই পলাশীর যুদ্ধ সামান্য সংখ্যক ইংরেজ বাহিনী বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্রের বলে বলিয়ান হয়ে সমুদ্রের মতো বিশাল নবাবী বাহিনীকে হারিয়ে দিয়েছিল। আস্তে আস্তে মুর্শিদাবাদ সহ গোটা ভারতের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল, বণিকের মানদণ্ড দেখা দিয়েছিল রাজদণ্ড রূপে। নমস্কার, সবাই ভালো থাকবেন। পরের মেসেজটি, শুভ সকাল, সব শুভ সকালের বিষয়, নবাবি আমলের ছোঁয়ায় ইতিহাস ফিরে আসে আঙিনে, যা বলেছেন দিদি ভাই অক্ষরে অক্ষরে সত্য। এই নবাবি ইতিহাস আপনি এক ঘন্টায় কিছুই হবে না। সব থেকে ভালো লাগে পৌষ মাসে, কত দূর দূরান্ত থেকে পর্যটক আসে এই মুর্শিদাবাদে, তখন আনন্দে মন প্রাণ জড়িয়ে যায়। আর একটা কথা না বললেই নয়, এই কীটেশ্বরী মায়ের কথা, সাত 51 পীঠের এক পীঠ, পৌষ মাস ধরে চলে এই মেলা, কত দূর দূরান্ত থেকে আসেন ভক্তবৃন্দের দল, লাইন দিয়ে দাঁড়াতে হয়। আমি একবার স্বামীর সাথে গিয়েছিলাম, লাইন নিয়ে দাঁড়িয়ে প্রায় 4 ঘন্টা পর পুজো দিলাম। আর একটা কথা বলি, কাশিমবাজারের মা কালীর কথা, এখানেও পৌষ মাসের সংক্রান্তিতে খুব ধুমধাম করে পুজো হয়, কত দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দের দল বেঁধে আসে। অনেক লিখলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন বিনীত অদিতি দাস উড়াহার ভগবানগোলা সুন্দরপুর মুর্শিদাবাদ থেকে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ আপনাকে দিদি ভাই, আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন মধুমিতা দিদি ভাই। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছে, মুর্শিদাবাদ বাংলার ইতিহাস ঐতিহ্য ও নবাবী সংস্কৃতির এক জীবন্ত অধ্যায়। একসময় বাংলার রাজধানী হিসেবে এই শহর রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আজও হাজারদুয়ারি প্যালেস, এর বিশাল স্থাপত্য, কাটরা মসজিদ, এর ঐতিহাসিক গুরুত্ব এবং ভাগীরথী নদীর শান্ত সৌন্দর্য সেই গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে। মুর্শিদাবাদের বিখ্যাত রেশম শিল্প, ছানাবড়া ও নানা ঐতিহ্যবাহী খাবার এই জেলার নিজস্ব পরিচয়কে আরও সমৃদ্ধ করেছে। এখানে এলে ইতিহাস যেন বইয়ের পাতা ছেড়ে বাস্তবের আঙিনায় ফিরে আসে, আর নবাবী শহরের ছোঁয়া মনকে নিয়ে যায় অতীতের এক সোনালি সময়ে। ঐতিহ্য, সংস্কৃতি, স্থাপত্য ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে মুর্শিদাবাদ আজও বাংলার গর্ব এবং ইতিহাসপ্রেমীদের কাছে এক অনন্য গন্তব্য। যে সৌভিক সরকার ঢাকুরিয়া থেকে। এবারে পরের ফোনটি নিয়ে নি, কে আছেন ফোনের উপরে? হ্যালো,
3: হ্যালো, আমি বেলা থানা নরফুলা গ্রাম থেকে মোহাম্মদ কাবার জামান বলছি।
1: হ্যাঁ, শুভ সকালে স্বাগত, বলুন।
3: শুভ সকাল দিদি ভাই, শুভ সকাল, নমস্কার। 1973 সালে নবাবড়ি গিয়েছিলাম বেড়া দেখতে, অনেকগুলো বন্ধু বান্ধব মিলে গিয়েছিলাম। দেশে বেড়া দেখার পর সন্ধ্যেবেলায় আমরা তখন বললাম যে চলো কিছু খাওয়া দাওয়া করি, দিয়ে আমরা বন্ধুগুলো মিষ্টির দোকানে গেলাম। তো মিষ্টির দোকানে যে মিষ্টি আলোকে বলছি, ভাই আমাদেরকে 4টে করে মিষ্টি দেন। তো আমাদেরকে 4টে করে মিষ্টি দিলে একটা কারেক্টার মানে শাল পাতা ঠোঙাই করে দিলো। আমরা সেই মিষ্টিটা খেতে যে দেখছি, প্রথমে দেখি তো মুখে দিলাম তো কচুর মিষ্টি, জানেন গোল গোল মিষ্টি, কচুর মিষ্টি। বলছি আরে ভাই আজ কচুর গো, বলছে হ্যাঁ কচু, তুমি বেড়াতে চাইছি তো মিষ্টি স্যান্ডার কোথাও পাবে, কচুর তো খেতে হবে। সে কচুর মিষ্টি কি ছকায় পড়ে গেলাম, না পারি ফেলতে না পারি খেতে। তো ফেলে তো বলে সবাই বলছে দাদা ভাইরা বলছে যে মিষ্টি কত কম, খুব মুর্শিদাবাদ মিষ্টির নাম আছে, কিন্তু আমরা কচুর মিষ্টি খেয়েছিলাম। যে তারপরে নবাবাড়ি ঢুকলাম, নবাবাড়ি দেখতে গেলাম 4 টাকা টিকিট। তো আমাদেরকে দেখে দেখে
1: একদম অনেকদিন আগেকার কথা,
3: 1973 সালের কথা বলছি। তো দেখলাম 4 টাকা টিকিট নিল, তখন অনেক কিছু জিনিস ছিল দেখার মতো জিনিসটা, সেগুলো সব ঘুরে ঘুরে দেখালাম আমাদেরকে একটা লোক। তো দেখার পর আমরা আসলাম, এসে বলছি এটা নবাবাড়ি, এটা বিচার হলাই তাই বলছে, চারিদিকে দেখতে উপর একটা শেষ পাথর আছে, একটা কুলাই গেলাম যে আয়নাতে মুখ দেখবো। তো দেখি তো আধখান মুখ দেখতে পেয়েছি, আধখান মুখ দেখতে পেয়েছি না, যেটা আমরা বাবার এটা আশ্চর্য জিনিস, ওইটা দেখলাম তো বলছি ভাই এটা আধখান মুখ দেখা যাবে, আধখান দেখা যাবে, এটা এরকম নবাবের আমল এইটা জিনিস। ওইভাবে দিদি ভাই দেখে আমরা আসলাম, নিচে আসছি দেখতে দুটো বাঘ আছে, মানে বাঘের কোন আছে বাঘটা, সে বাঘ দেখে বাঘটা দেখলাম ভাঙা ভুলে হয়ে গেছে। এখন যারা যায় তারা বলেছে যে বাঘের কোনো আসে বাঘ কিছুই নাই, এখন সেগুলো এখন প্লেন করে দিয়েছে। এটুকু বলে দিদি ভাই আমি শেষ করলাম, নমস্কার,
1: সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আসুন এবারে মান্না দে ও আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা গান শুনে নিই।

0: গান শুনলাম, গানের পর ফিরে আসি শুভ সকালের আসরে। এবারে মেসেজ করেছে রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। দিদি, আপনাকে জানাই শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা। ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা নগরী বর্তমানের মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। 1717 সাল থেকে 1773 সাল বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। ইতিহাসের মোড় দেওয়া 1757 পলাশির যুদ্ধের সাক্ষীও ছিল এই মুর্শিদাবাদ। এই জেলায় দ্রষ্টব্য ঐতিহাসিক ও ধার্মিক স্থান আছে অনেক। গ্রীষ্ম ও বর্ষাকালে আমের সময় আম এই জেলার উৎপাদিত বিশ্ববিখ্যাত কিছু আমের নাম বলি। হিমসাগর, বিমলি, কালাপাহাড়, কহিতুর, চন্দনকোষা, গুলাবখাস, সাদুল্লা, রানী পসন্দ, চম্পা, মোহনভোগ ইত্যাদি। রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ, এটা কিন্তু খুব সত্যি কথা। মুর্শিদাবাদের আমরা যখন লালবাগে যাই এই গরমের সময় গ্রীষ্মকালে, চারিপাশে আম আর লিচুর বাগান, ওফ, গাছে গাছে আম ঝুলে থাকে, আম লিচু ঝুলে থাকে, এই দৃশ্য সত্যিই অসাধারণ। এটা দেখতেও বহু দূর থেকে মানুষরা আসেন, এবং শুধু তাই নয়, তারা দেখে এখান থেকে প্রচুর বিভিন্ন ধরনের, বিভিন্ন জাতির, এই যে এক্ষুনি উনি যে আমের নামগুলো বললেন, এই সমস্ত আমগুলো কিনে নিয়ে যান, এবং সেই দৃশ্য এক অসাধারণ। গাছ থেকে আম পাড়ছে এবং প্রতিটা গাছে গাছে আম লিচু ঝুলে আছে। পরের মেসেজে চলে যায় বানপুর চাঁদপুর নদিয়া থেকে রজত বিশ্বাস। লিখছেন, শুভ সকাল, নবাবের শহরের ছোঁয়ায় যেন আবার ফিরে এলাম নিজের আঙিনায়। শহরের ঐতিহ্য, পুরনো দিনের গল্প আর পরিচিত আবহ মনে করিয়ে দিল অনেক ব্যস্তৃতি। ব্যস্ততার মাঝে এমন কিছু মুহূর্ত সত্যি ভালো লাগে যা আমাদের শেকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যায়। এই অনুভূতিটা আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে হলো। সত্যি মুর্শিদাবাদ হলো বাংলার ঐতিহ্যের শহর, আমাদের নদিয়া জেলার পাশের জেলা, আমাদেরও গর্ব হয়। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। পরের ফোনটি নিয়ে নি, কে আছেন ফোনের ওপারে? হ্যালো, হ্যালো
1: দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, কি বলছেন, কোথেকে বলছেন?
1: আমি তিমোহিনী থেকে মধুমঙ্গল পাল বলছি।
0: শুভ সকালে স্বাগত, বলুন।

0: সকাল দিদিভাই স্বাগতম আপনাকে, এবং আমার যত কলা কৌশল আছে তাদেরও আমার ভালোবাসা জানালাম। হ্যাঁ, আজকে মুর্শিদাবাদকে নিয়ে বসেছেন, খুবই খুবই ভালো লাগছে দিদিভাই। আমাদের তো গৌরবের দেশ, কারণ মুর্শিদাবাদ নবাবের আজকে আমাদের হাজারদুয়ারি সম্পূর্ণ একটা ভ্রমণের ইতিহাস হয়ে আছে, কারণ বাইরে থেকেও লোক আমাদের এখানে দেখতে আসে,
1: প্রচুর প্রচুর লোক মুর্শিদাবাদ ঘুরতে আসে,
0: প্রচুর লোক আছে। নবাব কন্যার যে মানে জীবন্ত কবর, কাঁকড়া মসজিদ, তারপরে আমাদের এখানে যে মানে মুর্শিদাবাদের সব থেকে হচ্ছে যেটা বিখ্যাত আমাদের আমের ব্যাপারটা, আপনি যেটা একটু আগে বলছিলেন দিদিভাই, খুবই ভালো লাগে। একবার দেখতে গিয়েছিলাম, খুবই যখন কাছে কাছে আমগুলো ছুলে খুবই ভালো লাগে, এবং এত সুন্দর মানে প্রকৃতিটা লাগে, খুবই ভালো লাগে দিদি। হ্যাঁ, তো মুর্শিদাবাদের আমাদের মানে এই মানে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করে নিজেকে খুব গর্বিত, খুবই গর্বিত আমরা। আর সব থেকে হচ্ছে আমাদের বাইরে থেকে যেভাবে আমাদের এখানে দেখতে আসে, কারণ ফোনেও অনেকে বলে যে আপনাদের ওখানে মুর্শিদাবাদে গেলেই আমাদের যে রেডিওর কলার আছে, যারা রেডিও শুনেন তারা বলে আপনার বাড়িতে যাব। যদি আমি মুর্শিদাবাদ দেখতে যাই অবশ্যই অবশ্যই আপনার বাড়িতে যাবো দাদা। আমি নিশ্চয়ই আসবে না কেন না কেন, মানে মুর্শিদাবাদে আমাদের নবাব যা করে গেছেন এবং পলাশির যুদ্ধ নিয়ে যে ইতিহাস করে গেছেন, আমাদের সব ভুলার না, কারণ আমাদের তো ইতিহাস হয়ে আছে। সত্যি সত্যি দিদিভাই, মুর্শিদাবাদে আমরা জন্মগ্রহণ করে আমি খুব নিজেকেও গর্বিত মনে করি। শেয়ার করলাম দিদিভাই, ভালো থাকবেন, নমস্কার,
1: সঙ্গে থাকুন, ভালো থাকবেন। পরের মেসেজটি লিখছেন ছোট্ট ননি, শুভ সকাল পিসিমণি, প্রণাম নেবেন। ইতিহাসের পাতায় মুর্শিদাবাদ একটি ঐতিহ্যবাহী স্থান, এখানে বহু দূর থেকে মানুষ এই ঐতিহ্যবাহী স্থান দেখতে আসেন। আমিও প্রতি বছর 25শে ডিসেম্বর হাজারদুয়ারি দেখতে যাই, এছাড়া বেড়া ভাসান দেখতে যাই, এখানে দেখার শেষ নেই। ছোট্ট করে লিখলাম, ভালো থাকবেন, আমি ননি, কান্তনগর খাগড়া থেকে। কান্তনগর থেকেই আর একটা মেসেজ চলে এসেছে, চন্দ্রনাথ সাহা, নমস্কার, শুভ সকাল। ইতিহাসের পাতায় মুর্শিদাবাদ বহু ঘটনার সাক্ষী, বহু সোনালী অধ্যায়ের বাহক, যার প্রতিটি চিহ্ন মানুষকে ইতিহাসের গল্প শোনায়। এক সময় এক মুর্শিদাবাদ শহরটি নামে মুর্শিদ কুলি খাঁয়ের নাম ধরে মুর্শিদাবাদ নাম পরিচিত হয়। বাংলার রাজধানী হয়ে বিশ্বের অন্যতম ধনী ও সমৃদ্ধশালী নগরীর পরিচিতি লাভ করে। রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র হয়ে ওঠে শহরটি। ইউরোপীয় বণিকরা বাণিজ্যের তাগিদে বিভিন্ন স্থানে কুঠি নির্মাণ করে। তখন রেশম ও মসলিন কাপড় ছিল বিখ্যাত। শাসনভার ব্রিটিশদের হাতে চলে যেতেই ধীরে ধীরে শহরটি তার ঐতিহ্য হারাতে থাকে। এখানকার দর্শনীয় স্থানের মধ্যে নবাব হুমায়ুন খাঁ হাজারদুয়ারি বিখ্যাত, যা বহু ঐতিহাসিক দর্শন বহন করে। মুর্শিদাবাদের কাটরা মসজিদ, মতিঝিল, খোশবাগ, ইমামবাড়া ও জগৎ শেঠের বাড়ি দর্শনীয় স্থান ও ইতিহাসের ঐতিহ্যবাহক, ব্রিটিশ ও নবাবী আমলে বহু ঘটনার সাক্ষী। এছাড়া সেই আমলে তৈরি বহু মন্দির, রেশম চাষের সমৃদ্ধি, পর্যটকদের ভিড়, ইতিহাসের চর্চা মুর্শিদাবাদের ঐতিহ্য আজও বহন করে চলেছে। এবারে পরের ফোনটি নিয়ে নি, কে আছেন ফোনের উপরে? হ্যালো,
2: নমস্কার,
1: কে বলছেন, কোথেকে বলছেন?
2: বহরমপুর কাশিমারের মনালাস বলছি।
1: শুভ সকালে স্বাগত।
2: মুর্শিদাবাদ বহু ইতিহাসের সাক্ষী বলে পড়ানো যাবে না,
1: একদম
2: অপরন্ত গল্প আছে। কিন্তু মুর্শিদাবাদে একটা খ্যাতি আছে যে মুর্শিদাবাদে কিছু মানুষের লজ্জা খুব কম আছে, এটাই হলো মেইন ব্যাপার। নমস্কার।
1: পরবর্তী ফোনটা নিয়ে নি, কে আছেন ফোনের ওপারে? হ্যালো,
3: নমস্কার, আমি রানীনগর বাজার থেকে রফিকুল মন্ডল, অর্থাৎ মুর্শিদাবাদ জেলার রানীনগর রফিকুল মন্ডল বলছি। এই মুর্শিদাবাদ সত্যি এক ঐতিহ্যপূর্ণ দেশ, অথচ এই মুর্শিদাবাদ জেলার যেসব কথাগুলো শুনলাম তার মধ্যে সব জায়গায় ভালো লাগে। মুর্শিদাবাদ জেলার এমন একটা জায়গা, সেখানে গাইড থাকে, গাইডে সুর করে বলে, এই বলার ভঙ্গিমাটা সত্যি সুন্দর। আর মুর্শিদাবাদ জেলার নদীর ওই পারে আরো এক দর্শনীয় জায়গা আছে মতিঝিল, সেখানেও দর্শনীয় জায়গা আছে। আর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় ইংরেজ আমলে যেসব গম্বুজ গুলা পরে রেখেছিল, আমাদের রায়নগর অঞ্চলের সাতলামারি গ্রামে দেখা যায় এখনো বহু উঁচু ওই চুন সুরকি দিয়ে গম্বুজ করে রেখেছিল, এখনো সে দণ্ড আনা হয়ে আছে। সেখানে গিয়ে দেখি, অনেকক্ষণ ভাবি যে কিভাবে মিস্ত্রিতে তৈরি করেছিল, তাই 200 বছর আগের এখন

0: সে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোন ঝড় ঝন্ডা তো পড়ে যায়নি। তাই এইরকম অবস্থা মুর্শিদাবাদ জেলার জলঙ্গি এলাকাতেও দেখা যায় বিভিন্ন ভাবে পুরাতন বাড়ি, যেমন লালবাগের মধ্যে দেখা যায় লাল ছোট ছোট ইটের বাড়ি, এইরকম ইটের বাড়ি অনেক দেখা দেখা যায় মুর্শিদাবাদ জেলা জুড়েই দেখা যায় বিভিন্ন এই পুরাতন বাড়ি গোলা, এখনো সেই সব গলা সত্যি দেখার মতন দর্শনীয় জায়গা। শুধু লালবাগ বা মতিঝিল বা এই মুর্শিদাবাদ জেলার ওইটুকু জায়গা দেখার নয়, মুর্শিদাবাদ সত্যি মানুষের ভালোবাসা মানুষের, আর মুর্শিদাবাদ জেলার শুধু মানুষের ভালোবাসা, আর একটা কথা বলি পাখি, মুর্শিদাবাদ জেলার পাখি গুলোকে মুর্শিদাবাদ জেলার মানুষ যেভাবে খাওয়ায় শীতান প্রায় বলেই থাকে সকালবেলায় পাখিরা চলে আসে, সেই মুর্শিদাবাদ জেলার পাখিগুলা সকালবেলায় খাওয়া দাওয়া খায় সে আপু আপন চলে যায়, মানুষেরা সেই পাখিকে কত ভালোবাসে। তো মানুষ জীব জন্তু সবাইকে ভালোবাসে, মুর্শিদাবাদ জেলার সত্যি গর্ব আমরা যে মুর্শিদাবাদ জেলায় আমরা জন্মগ্রহণ করেছি। তাই আমি অনেক কথা শুনলাম, সঙ্গে আছি, ভালো থাকবেন। মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সকল সদস্যকে আমি অভিনন্দন জানিয়ে আমি এই কথাগুলো শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, ক্ষমা করবেন,
1: একদম সঙ্গে থাকুন, ভালো থাকবেন। পরবর্তী মেসেজ লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। শুভ সকাল মুর্শিদাবাদ, আজ একটা চরম সত্য কথা দিয়ে লেখা শুরু করলাম। নবাবকে ভালোবেসে আমি আকাশবাণী মুর্শিদাবাদকে ভালোবেসে ফেলেছি। এখন হাত বাড়ালেই দেখতে পাই নবাবের সমাধি, প্রাচীর ঘেরা পলাশির প্রান্তর, ভাগীরথী নদী। ছোটবেলায় রেকর্ডে সিরাজদৌল্লা নাটক শুনে কেঁদেছি, অনেক বয়স হয়েছে আমার, মুর্শিদাবাদে গিয়ে দাঁড়াতে পারলাম না, এ কষ্ট আমার রয়ে গেল। আপনারা ভালো থাকবেন, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। পরবর্তী মেসেজটা পাঠিয়েছেন সুমিতা গুই, মুর্শিদাবাদের ছাদাপাড়া থেকে। নমস্কার, শুভ সকাল দিদি ভাই। মুর্শিদাবাদ জেলার কোনায় কোনায় ইতিহাস লুকিয়ে আছে। আমি বলি আমার গ্রামের কথা। আমার বাড়ির কাছে চারটি রাজবাড়ি আছে। এখানে যখন জমিদারদের জমজমাট রাজত্ব চলত, তখন এই রাজবাড়িতে স্বয়ং নেতাজি এসেছিলেন এবং তিনি নিজে হাতে চিঠি লিখে রেখে গেছেন। সেই চিঠি এখনও সংরক্ষণ করে রাখা আছে, আর সেই জন্যই আমাদের পাঁচতুপি বাসস্ট্যান্ডে নেতাজির মূর্তি স্থাপন করা হয়েছে। এটা আমাদের গর্ব। আর মুর্শিদাবাদ সিল্ক শাড়ি আমরা নিজের হাতে বাড়িতে তৈরি করি। বাহ, খুব সুন্দর। অবশ্যই পাঁচতুপি আমাদের মুর্শিদাবাদের বর্ধিষ্ণু ঐতিহাসিক গ্রাম, এখন আর গ্রাম বলা যায় না, অনেক উন্নত হয়েছে। আর পাঁচতুপির ইতিহাসে প্রচুর কিছু আছে, সত্যি নেতাজি এই গ্রামে এসেছিলেন। পরবর্তী মেসেজটা পড়ে নেব, মন্টালি দে। শুভ সকাল পিসিমণি, নমস্কার, আমি ছোট্ট অভিরূপ বিরাটি। জানেন পিসিমণি, আমিও একবার মুর্শিদাবাদ হাজারদুয়ারি জগৎবন্ধু ধাম দেখতে গেছিলাম, আমার খুব ভালো লেগেছে, বড় হয়ে আবার আমি যাব, অনেক কিছু জানতে পারবো। আজ ঠাকুমা মন্টালিদের শরীর খারাপ, ভালো থাকবেন, নমস্কার নেবেন। পরের ফোনটি নিয়ে নিই, কে আছেন ফোনের উপরে একটু জেনে নিই। হ্যালো,
2: নমস্কার,
1: কে বলছেন, করতে
2: আমি বহরমপুর মধুপুর থেকে পলাশ সরকার কথা বলছি।
1: হ্যাঁ, শুভ সকাল
2: আপনাকেও দিদি ভাই, আপনি অনেকদিন পর শুভ সকাল এলেন। তো দিদি, মুর্শিদাবাদের কথা বলতে গেলে যে পিছনে হিস্ট্রি দিদি ভাই প্রত্যেকে দেখা যায় যে মুর্শিদাবাদে কিন্তু বেশিদিন রাহাজানির সৃষ্টি হয়েছে। আমি ইতিহাস পড়েই বলছি আপনাকে, কিন্তু মুর্শিদাবাদ আমরা মুর্শিদাবাদ জন্ম করেছি ঠিকই আছে, কিন্তু মুর্শিদাবাদের হিস্ট্রি পিছনে গেলে তো বলবেন রাহাজানি খুন এগুলো দিদি ভাই বেশি হয়। আমি দেখেছি কেন হিস্ট্রি করেছি, আর মুর্শিদাবাদে আমরা জন্মগ্রহণ করেছি খুবই ভালো লাগে, কেন মুর্শিদাবাদের আশেপাশের পরিবেশ, ভাগীরথী ধাম, এই ভাগীরথী নদীটা দিয়ে চলে যাচ্ছি বেড়া ভাষা, আর আপনার কাটরা মসজিদ কি দেখার নাই মুর্শিদাবাদে, বিভৎস জিনিস দেখার আছে, ছানা বড় রসগোল্লা খাওয়া আছে মুর্শিদাবাদ, সিল্ক কাঁসার বাসন এগুলো ফেমাস দিদি মুর্শিদাবাদে। কিন্তু দিদি ভাই মুর্শিদাবাদ একদম কি মানে কি বলবো যে কীর্তেশ্বরী মন্দির, কিন্তু মুর্শিদাবাদের হিস্ট্রি দিদি একদম দিদি ভাই তাহাপাত এখন জগৎবন্ধু আন্দোলন। তারপর একটা কথা বলতে বললাম জগৎ শেঠ,
1: যে
2: জগৎ শেঠ খুব নাম, খুব নাম করা দিদি ভাই, জগৎ শেঠের বাড়ি অনেকে দেখতে আসে যে কে ভদ্র জগৎ। তারপর দিদি ভাই আমাদের কাশিম বাজারের এই যে বাড়ি, কাশ্মীরের দুর্গাপুজো যে চার সমাজের যে পুজোটা হচ্ছে দুর্গাপুজো কাশ্মীরের ঐতিহ্যই ঐতিহ্য দিদি ভাই মুর্শিদাবাদ দিদিভাই মানে কি বলতো হিস্ট্রিতে লেখা আছে এখনো থাকবে কিন্তু শোনা যাচ্ছে না কি দিদি ভাই মানে এটা ঠিক বলা উচিত হবে কি হবে না যে মুর্শিদাবাদের নামটা চেঞ্জ হয়ে দিদি ভাগীরথী ধাম হতে পারে এটা শোনা যাচ্ছে দিদি ভাই একটু হালকা কানে আসছে যে ভাগীরথী ধাম যে ভাগীরথী নদীতে যাচ্ছে তার অনুসারে নাকি ভাগীরথী ধাম হতে পারে দিদি ভাই
1: শ্রোতাদের মুখে বর্ণনা শুনে সমৃদ্ধ হচ্ছি সত্যি বলতে কি মুর্শিদাবাদের মানুষ খুব ভালো এবং আন্তরিক খুব সম্প্রতি আদিত্যবাবুর সাথে পরিচয় হলো এবং তার সূত্র ধরেই মুর্শিদাবাদের আরো অনেক বিদগ্ধ বিজ্ঞ শ্রোতাদের সাথে পরিচয় হলো আমি বিশেষ কিছু লিখছি না শুধুমাত্র শ্রোতাদের অনুভবী কথা শুনতে চাইছি মুর্শিদাবাদ আরও সমৃদ্ধ হোক এই প্রার্থনা জানাই ধন্যবাদ আনতে রতন ব্যানার্জির আত্মা রামপুরহাট থেকে একদমই মুর্শিদাবাদ সম্পর্কে যত কথাই বলবো সেটাই কম বলা হবে এই 8টা থেকে 9টা এক ঘন্টা সময়ের মধ্যে সব কি শেষ করা যায় তাহলেও আরও একবার বলে দিই আজ আমরা নবাবী শহরের ছোঁয়ায় ইতিহাস ফিরে আসে আঙিনায় এই বিষয় নিয়ে কথা বলছি 9434921300 এবং 0348225968 অবশ্যই আপনারা বিষয়ভিত্তিক মেসেজ করছেন আরও করুন এখনও হাতে খানিক সময় আছে আরও মেসেজ আপনারা পাঠালে আমরা পড়তে থাকব আর আপনাদের সঙ্গে কথা তো বলছি মুর্শিদাবাদের ঐতিহ্য নিয়ে নানান কথা শ্রোতা বন্ধুরা লিখছেন এবং বলছেন এগুলো শুনেও আমরা সমৃদ্ধ হচ্ছি কথা বলতে বলতেই আবারও ফোনে বন্ধু হাজির জেনে নি কে আছেন ফোনের উপরে হ্যালো
3: হ্যালো নমস্কার দিদি ভাই শুভ সকাল
1: শুভ সকাল কে বলছেন কোথা থেকে বলছেন
3: আমি কেবল রামপুর মন্দির পাড়া থেকে সন্ময় কারণিক কথা বলছি
1: হ্যাঁ বল শুভ সকালে স্বাগত
3: আমাদের জেলা মুর্শিদাবাদ ঐতিহাসিক জেলা আর সেখানকারই আমি বাসিন্দা এই জন্য আমি খুব গর্বিত আমার খুব ভালো লাগে যখন হাজারদুয়ারি ঘুরতে পছন্দ যায় তারপর দূর থেকে যখন সেই মহলটা দেখি নবাবী বাড়ি নবাবী কালচার নবাবী সংস্কৃতি তখন খুব আমাকে ভালো লেগেছিল এবং গোলাপবাগ গিয়েছিলাম সেখানে খুব ভালো মানে তার যে বাগান তার খুব ভালো লেগেছিল পরিকাঠামো দেখেছি এবং আমাদের বহরমপুর শহরে শহরে সেখানে একটা ঐতিহাসিক জায়গা আছে ব্যারাক জায়গা সেখানে যখন মনটা খুব ক্লান্ত হয়ে পড়ে বহরমপুর যখন যাই পড়াশোনার ক্ষেত্রে হয়তো যখন বইও কিনতে যাই তখনও কিন্তু ওই ওই ব্যারাকের মাঠে গিয়ে একটু বসি একটু নিরালা একটু গাছের তলায় একটু বসি খুব ভালো লাগে মনটা
1: ইতিহাসের ছোঁয়া আছে ব্যারাক স্কয়ারে
3: এই মুহূর্তে আমি বহরমপুরেই যাচ্ছি আজকে যদি সময় পাই তবে আমি একটু হলেও সময় কাটিয়ে আসবো
1: একদম
3: ভালো থাকবেন দিদি ভাই
1: একদম সঙ্গে থাকুন ভালো থাকবেন আসুন এবারে শ্যামল মিত্রের কণ্ঠে একটা গান শুনে নিই

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, হ্যাঁ
1: কে বলছেন,
0: শুনতে
1: কোথেকে
0: পাচ্ছি না।
1: বলছেন? হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে এবার?
0: হ্যাঁ শোনা যাচ্ছে। পূর্ব বর্ধমান থেকে চন্দনা দাস বলছি দিদি।
1: হ্যাঁ, শুভ সকালে, স্বাগত।
0: হ্যাঁ আমরা খুব স্বাগত বলছি। আমরা মুর্শিদাবাদ আমরা জায়গাটা দেখছিলাম জানেন তো, খুবই ভালো লেগেছিল।
1: বাহ,
0: হ্যাঁ হাজারদুয়ারি, মুর্শিদাবাদ হাজারদুয়ার যে হাতের দাঁতে যে সেই ছবি সব হয়েছিল, তারপরে ওই সমাধি গুলো দেখা হয়েছে, তারপরে এখানে বাগানে গিয়েছিলাম, পাখি পশু সব দেখেছিলাম, খুব ভালো লেগেছিল দিদি। অনেক জায়গায় ঘুরেছি মুর্শিদাবাদে, বেড়াতে গিয়েছিলাম। হ্যাঁ তারাপীঠ, বক্রেশ্বর এইসব গিয়েছিল, পুরী টুরিয়ে যাওয়া হয়েছে। এবার বৃন্দাবন তো একটু দেখি যদি যাওয়া হয় নাকি কি হবে। মুর্শিদাবাদটা খুবই ভালো লেগেছে দিদি ভাই।
1: হ্যাঁ ভালো থাকবেন। পরবর্তী মেসেজ, খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর, হাড়িভাঙা, লালবাগ, মুর্শিদাবাদ থেকে লিখছেন। শুভ সকাল মধুমিতা দিদি ভাই, প্রথমে আমার শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। আজকের শুভ সকালের বিষয় হলো নবাবের আমলের ছোঁয়া ফিরে আসে। আমাদের গর্ব হলো আমরা নবাবীর দেশের বাসিন্দা। নবাবী আমলের অনেক স্মৃতি আমাদের কাছে স্মরণীয়। তার মধ্যে হাজারদুয়ারির ইমামবাড়া, খোশবাগ, কাঠগোলা বাগান, কাটরা মসজিদ, রাধামাধব মন্দির, কিটেশ্বরী মন্দির, মতিঝিল, আরও অনেক কিছু মন্দির, মসজিদের শহর হলো লালবাগ। এটুকুই বললাম দিদি, ভালো থাকবেন। খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর, হাড়িভাঙা, লালবাগ, মুর্শিদাবাদ থেকে। পরের মেসেজটি সোমনাথ দাস, সম্বলপুর, উড়িষ্যা থেকে লিখছেন। 22 জুন প্রাতে সুপ্রভাত, শুভ সকাল এবং শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। নবাবী শহরের ছোঁয়ায় ইতিহাস ফিরে আসে আঙিনায়। দিদি ভাই, চিরন্তন সত্য নবাবী শহর মুর্শিদাবাদ। স্থাপত্য, শিল্পকলা, ব্যবসা বাণিজ্যে ভারতে বিশেষ স্থান দখল করেছিল। মুর্শিদাবাদের সাথে জড়িয়ে আছে দীর্ঘ ইতিহাস, পরতে পরতে স্মৃতি, বেদনা, দীর্ঘশ্বাস। উল্লেখযোগ্য, ভারতের স্বাধীন সূর্য পলাশীর প্রান্তরে অস্ত গিয়েছিল, সে কথা সকলেই জানে। অল্প পরিসরে মুর্শিদাবাদের কাহিনী শেষ করা যায় না। গঙ্গার তীরে মুর্শিদাবাদ মানুষকে টানে এবং চিরকাল অম্লান থাকে। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস, সম্বলপুর, উড়িষ্যা থেকে। এবারে আমরা একটু আবহাওয়ার খবর জেনে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুসারে জানানো যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আজ মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই, তবে আগামী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবার চলে আসি শুভ সকালের আসরে ফোনে। হ্যাঁ, ফোনে কোন বন্ধু হাজির একটু জেনে নি। হ্যালো
2: হ্যালো
1: হ্যালো
2: হ্যালো
1: হ্যালো
2: হ্যালো
1: হ্যাঁ, কে বলছেন, কোত্থেকে বলছেন?
2: এদের নতুন নাম থেকে মোহাম্মদ শয়তান থেকে বলছি দিদি। ভালো ক্ষীণ শোনা যাচ্ছে না আপনার যদি মুর্শিদাবাদ নবাবের কাছারি হাজার দুয়ারি।
1: হ্যাঁ,
2: মুর্শিদাবাদ নবাবের কাছারি, শ্বেত পাথরে তৈরি, তাতে নিপুণ হাতের তৈরি, তাতে শ্বেত পাথর দিয়ে তৈরি খোদাই আছে নবাবের কাছারি। দিদি মুর্শিদাবাদ আমার মনে হয় 22টা জেলার মধ্যে আমি বলি 1 নম্বর আমার মুর্শিদাবাদ। সোনার বাংলা এই মুর্শিদাবাদ, আর কোন জেলাতে 22টা জেলার মধ্যে আমার মনে হয় এত সমৃদ্ধ এখানে মুর্শিদাবাদের লোক সংস্কৃতি যে পরিপূর্ণতা, তা আমার মনে হয় আর কোন জেলাতে নাই। এখানে বাউল থেকে, ঝুমুর থেকে, আলঘাট থেকে, বাউল থেকে, শাড়ি থেকে, গাড়ি থেকে, কীর্তনিয়া থেকে নানান রকম জাতির বাস করে। এই মুর্শিদাবাদ নামকরণ হিসাবে হয়েছিল, এত সুন্দর পবিত্র নাম, সেই নাম শুনতে নাকি এখন এক বন্ধু বললো পেটে পাঠিয়ে দিবে, তার দিতেই পারে, আর কিছু বলার নাই। এত সুন্দর মুর্শিদাবাদের নাম পাইছে দিকে যায় তার মতি নাম হয়েছে, আমি তাই বলবো। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। মুর্শিদাবাদে কি নাই, সবকিছু আছে মুর্শিদাবাদ, সারা বিশ্বের কাছে সমাদৃত এই নবাবের কাছারি যতদিন থাকবে সারা বিশ্বের লোক এই নবাব সিরাজুল্লাহ এইটা দেখতে আসবে। এত তরুণ তুর্কি নবাব, 16 বছরের নবাব, তার সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলা হয়, কখনো এই 16 বছরের একটা নবাব কখনো মানে কলুষিত নয়, সে নিষ্পাপ নিষ্কলঙ্ক রাজা রায়দুল্লাহ বসন্তি বেগম এদের চক্রান্ত মীর কাসেম এবং এই মীর কাসেমের নেতৃত্বে যুদ্ধ হেরে যায়।
1: একদম, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। পরের মেসেজ পলাশ দে, ঝিকটা থেকে। মুর্শিদাবাদ জেলার কাঁদির লালবাবু, লালাবাবু, যিনি বৃন্দাবনকে কিনে প্রসিদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানকে বাঁচিয়েছেন, তার চরণে প্রণাম। মুর্শিদাবাদ জেলার নাম গোটা বিশ্বে ঐতিহাসিক প্রেক্ষাপটে, পলাশ দে ঝিকটা থেকে। পরের মেসেজটি লিখছেন, ভারী সুন্দর বিষয় আজকের শুভ সকালে, ঐতিহাসিক শহর মুর্শিদাবাদকে ঘিরে। তবে অল্প পরিসরে এটা লেখা তো সহজ না, ইচ্ছে রইলেও বিস্তারিত লিখে না বলা বাণীতে পাঠিয়ে দেওয়ার। অনুষ্ঠান ভালো চলছে, মাঝে মাঝে গান বাজাচ্ছেন, এটা খুব প্রয়োজন। সাধন মুখোপাধ্যায়, বাঁকুড়া থেকে। একদমই। পরবর্তী ফোনটা নিয়ে নিই। দেখতে দেখতে আমাদের ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে জেনে নিই ফোনের উপরে কোন বন্ধু আছেন। হ্যালো, হ্যালো, হ্যালো, ফোনটা অন হয়েছে, কথা বলুন। এই যে কিছু মানুষ আছেন ফোনটা অন করে শুধু শুধু সময়টা নষ্ট করেন, পরের বন্ধু ফোনে চেষ্টা করছেন তিনি পাচ্ছেন না। হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: বাহিরে বলছেন থেকে অঙ্গিতা মন্ডল বলছি।
1: শুভ সকালে, স্বাগত, বলুন।
3: দেখুন, আমি গিয়েছিলাম হাজারদুয়ারি, দেখে এসেছি, তো সত্যি আমার খুব ভালো লেগেছে। আর কিছু কিছু মন্দির আছে, অনেক কিছু আছে। আমি মুর্শিদাবাদ বেতার সেটা পরিবারের অনুষ্ঠানে গিয়ে তখন বহরমপুর শহরটাও দেখলাম, তো খুব ভালো লাগেছে। এছাড়াও আমার অনেক মুর্শিদাবাদের দাদা ভাই, দিদি ভাই ওনারা আছেন, ওনারা বারবার আমাকে আমন্ত্রণ যাওয়ার জন্য বলে, মুর্শিদাবাদ একবার এসো, এখানে অনেক কিছু আছে দেখার, সত্যি
1: অনেক কিছু দেখার আছে।
3: আর বিশেষ করে আমার ওই আপনাদের ওই বেড়া পুজো যেটা হয়, ওই তো দেখার আমার খুব, হ্যাঁ, ওই বেড়া উৎসবটা দেখার আমার খুব ইচ্ছা আছে। আমাকে তপন দাও বলেছেন যাওয়ার জন্য, তারপর রীতা দে আছেন, রীনা রায় মন্ডল আছেন, রেখা দি আছেন, সকলেই আমাকে বলেছে বারবার করে যাওয়ার জন্য। তো দেখি সামনে বার যদি পারি তাহলে ওই ওই অনুষ্ঠানটা একবার দেখার খুব ইচ্ছা আছে।
1: হ্যাঁ,
3: এটুকুনি বললাম, ভালো থাকবেন,
1: সঙ্গে থাকুন, ভালো থাকবেন। পরবর্তী ফোনটা কে আছেন দেখ জেনে নিই একটু। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, পানিপুর গ্রাম।
1: শুভ সকালে, স্বাগত, বলুন। হ্যাঁ,
4: নবাবের জায়গা তিনবার গেছি, তিন রকম ভাবে।
1: আচ্ছা,
4: প্রথমবার গেছি 1985 সালে বাসে চেপে।
1: আচ্ছা,
4: তৃতীয়বার গেছি ট্রেনে চেপে। তৃতীয়বার গেছি নিজে ট্যাক্সি ভাড়া করে। আচ্ছা, মুর্শিদাবাদ জেলা আমের যে রকমারি আছে আর অন্য কোন জেলাতে নাই। মুর্শিদাবাদ জেলায় পাটের চাষ প্রচুর। মুর্শিদাবাদ জেলায় আমরা বাস করছি, আমাদের জন্মস্থান, এটা আমাদের গর্ব, ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ। একবার যখন ট্রেনে যাই, যাওয়া আসা মোটামুটি ফ্রিতে যাওয়া আসা হয়ে গেছে।
1: অল্প কথা, অনুষ্ঠানের শেষ সীমায় আসছে, তো অল্প কথাই বলুন। আচ্ছা, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আপনারা অবশ্যই বিষয়ভিত্তিক কথা বলবেন, এবং মাথায় রাখতে হবে যে আপনি ফোনটা ছাড়লে অন্য আরেকজন বন্ধু ফোনে লাইন পাবে। আমরা চাই সবার সঙ্গে কথা বলতে, সকলের সাথে কথা বলতে, সকলের মেসেজ পড়তে। তাই প্রত্যেকে যদি আমরা দু এক কথাই ছাড়ি তাহলে পরের বন্ধু সুযোগ পাবে। জেনে নিই কে আছেন ফোনের উপরে। হ্যালো,
5: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: আমি ভাকুড়ি রোজপাড়া থেকে, বাগানপাড়া থেকে বলছি, প্রভাতী প্রামাণিক।
1: হ্যাঁ, শুভ সকালে, স্বাগত।
5: হ্যাঁ, শুভ সকাল, আপনি ভালো থাকবেন, যে প্রোগ্রাম করছেন আমাদের শুনে খুব ভালো লাগছে। মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করে আমি একটা কথা বলতে চাই।
1: হ্যাঁ, বলুন।
5: হ্যাঁ, আমার দাদু ছিল, আমার বাবার বাবা দাদু ছিল নবীন প্রামাণিক।
1: আচ্ছা,
5: তা
6: ভোগেরপুরের রাজা হেমন্ত রাজার দাড়ি কেটে আসতো হাতিতে কেটে।
1: আচ্ছা,
6: রাজা যাচ্ছে মা জানতে পারে। আর আমার ঠাকুরদাদা গড়গড়ায় তামুক খেত, চার পাঁচটা দেশের লোক দেখতে যেত।
1: আচ্ছা,
6: তো মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করে এইটুকুই গর্বিত।
1: হ্যাঁ, প্রচুর ইতিহাস মুর্শিদাবাদ জেলার। সঙ্গে থাকুন, ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, আবারও কথা হবে। হ্যাঁ, আমরা একদম অনুষ্ঠানের শেষ সীমায় চলে এসেছি। আজকের অনুষ্ঠানের শেষ ফোনটা নিয়ে নিই, কে আছেন ফোনের উপরে জেনে নিই। হ্যালো,
7: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথেকে বলছেন?
7: আমি খায়রুল বাসার কথা বলছি, পুনিয়া মুর্শিদাবাদ থেকে।
1: হ্যাঁ বলুন, একদম শেষ সীমায় চলে এসেছি, বলুন।
7: হ্যাঁ দিদি, খুব ভালো লাগছে, তো প্রোগ্রামটা ধরতে পারেনি আগে।
1: আচ্ছা,
7: তো এইটুকুই শুভেচ্ছা জানাচ্ছি আজকের সুন্দর দিন। ভালো থাকুন, নমস্কার।
1: সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আচ্ছা, আর একটু সময় আছে, তাহলে আর একটা ফোন নিয়ে নি। হ্যালো
8: দিদি, আমি পাঁচগ্রাম কলকাতা থেকে বলছি।
1: হ্যাঁ বলুন, শুভ সকালে স্বাগত।
8: হ্যাঁ, আজকের বিষয় মুর্শিদাবাদে জন্মগ্রহণ করে আমি গর্বিত, বুঝলেন? কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ধরেন আম পাওয়া যায়, আমের বিখ্যাত, লিচু বিখ্যাত, কাঁঠালের বিখ্যাত,
1: এবং প্রচুর দর্শনীয় স্থানও রয়েছে।
8: হ্যাঁ, এই হাজারদুয়ারি এখান থেকে মোটামুটি আমাদের এক ঘন্টা লাগে যেতে, তার জন্য আমরা আরো গর্বিত।
1: একদম একদম, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। সত্যি মুর্শিদাবাদবাসী হিসেবে আমরা গর্বিত। আমরা মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেছি, মুর্শিদাবাদে বড় হয়েছি, কাজের সূত্রে হয়তো অনেককেই বাইরে যেতে হয়েছে, কিন্তু মন পড়ে থাকে আমাদের এই মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের চারিদিকে, মুর্শিদাবাদের আকাশে বাতাসে আমাদের ছোটবেলার স্মৃতি, বড় হয়ে ওঠা, সেই সব নিয়ে, সেই সব কথা মনে রেখে আমরা আগামী দিনে ভবিষ্যতের পথে পা বাড়াব। এবং এই যে আজকের বিষয় ছিল নবাবী শহরের ছোঁয়ায় ইতিহাস ফিরে আসে আঙিনায়, সত্যি আমাদের আঙিনায় ইতিহাস ফিরে আসছে। আর নবাবী শহর বলতে মুর্শিদাবাদের নাম ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। কাজী ইতিহাসের শহর, নবাবের শহর মুর্শিদাবাদ, আর সেই শহরে আমরা জন্মে গর্ব অনুভব করি। সবাই ভালো থাকবো, সকলকে ভালো রাখবো, এই আশা নিয়ে আজকের শুভ সকাল শেষ করব। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি কথা বললাম মধুমিতা সাহা, আমাকে কারিগরি সহায়তায় সহায়তা করলেন সাধনচন্দ্র সর্দার। আজ শুভ সকাল এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো একদিন শুভ সকালের আসরে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন হিন্দিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। 9:05 ইংরেজিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, এবং 9:10 15th এপিসোডস অব দ্য স্পেশাল পডকাস্ট সিরিজ পিপল পদ্মা অন আকাশবাণী, এটা 9:10 আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন হিন্দিতে সংবাদ।
9: আচার কে সাথ মানিশ শর্মা।

0: ये है विविध भारती।
1: थोड़ी ही देर में आप सुनेंगे आज के फनकार।

आज का कार्यक्रम केंद्रित है अभिनेता अमरीश पुरी पर।

0: ये है विविध भारती।
1: उजाले उनकी यादों की। उजाले उनकी यादों की।

সমস্ত জগৎ তোমার পাদপদ্ম পূজা করে। তুমি জগতের ত্রাণকারিণী দুর্গা, তুমি আমাকে পরিত্রাণ করো। সমস্ত জগৎ তোমার স্বরূপ চিন্তা করে, তোমাকে প্রণাম করি। তুমি মহাযোগিনী জ্ঞানরূপা, তুমি সদানন্দের আনন্দ স্বরূপা, তুমি জগতের ত্রাণকারিণী দুর্গা, তোমাকে প্রণাম করি। তুমি নিরাশ্রয় দীন তৃষ্ণার্ত ক্ষুধার্ত ভীত ও বদ্ধ জীবের একমাত্র নিস্তারকারিণী। অরণ্যে দারুণ রণস্থলে শত্রু মধ্যে অগ্নিতে সাগরে দুর্গম স্থানে রাজদ্বারে তুমি একমাত্র নিস্তার হেতু। তুমি জগতের ত্রাণকারিণী দুর্গা, তোমাকে প্রণাম করি। অতি ঘোর বিপদ সাগরে যে সকল জীব মগ্ন হয়, তুমি তাদের নিস্তারের নৌকা স্বরূপা। তুমি আমায় পরিত্রাণ করো হে চণ্ডীকে। তুমি প্রচণ্ড ভুজ বলে অনায়াসে ইন্দ্রের অশেষ ভয় খণ্ডন করেছ। তুমি একমাত্র গতি ও সমস্ত বিঘ্ন নাশিনী, তুমি আমায় পরিত্রাণ করো। তুমি অদ্বিতীয়া বিষ্ণু আরাধিতা, সত্যবাদিনী অসীমা অপরাজিতা, সন্তুষ্টা ও ক্রোধ নিষ্ঠা। তুমি ইরা পিঙ্গলা ও সুষুম্না নারী, তুমি দেবী দুর্গা শিবা ভীমনাদিনী সরস্বতী অরুন্ধতী সত্যস্বরূপা। তুমি বিভূতি শচী কালরাত্রি ও সতী, তুমি দেব সিদ্ধ বিদ্যাধর মুনি দৈত্য ও মানবদিগের এবং ব্যাধি পীড়িত রাজদ্বার গত দস্যু পরিবৃত জনগণের একমাত্র আশ্রয়। হে দেবী দুর্গে তুমি সন্তুষ্ট হও, হে দেবী দুর্গে তুমি সন্তুষ্ট হও।

দুর্গাপূজার বাকি আর 115 দিন। মনের মধ্যে ঢাকের বাদ্যি বাজতে শুরু করেছে অনেকেরই। দুর্গাপূজায় একটি পূজা হয় যাকে বলা হয় কলাবল স্নান। মহাসপ্তমীর ভোরে 9টি বিশেষ উদ্ভিদ বা পাতার সমষ্টি, যার নাম নবপত্রিকা, যাকে বাংলার সাধারণ মানুষের কাছে প্রচার করা হয়েছে কলাবল নামে। এটা দেবী দুর্গার 9টা ভিন্ন শক্তির জীবন্ত প্রতীক। এখানে কলাবল আসলে গণেশের স্ত্রী নন, বরং দেবী দুর্গারই 9টা ভিন্ন রূপ। কদলী মানে কলা, যার মধ্যে দেবী রয়েছেন অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী, কচুতে দেবী কালিকা, হরিদ্রায় মানে হলুদে দেবী উমা, জয়ন্তীতে দেবী কার্তিকী, বিল্লে বা বেলে দেবী শিবা, ডালিম্ব বা ডালিমে দেবী রক্তদন্তিকা, অশোকে দেবী শোকহরা, মানকচুতে দেবী চামুণ্ডা এবং ধানের মধ্যে রয়েছেন অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। এই নবপত্রিকার কথা বলবো আর শুনবো

নবপত্রিকার প্রথম পত্রিকা কলা। কলার অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী, আর আরেক রূপে হংসবাহনা সরস্বতী, যিনি প্রজ্ঞা, শিল্প এবং সমৃদ্ধির দেবী এবং নিজেও জলাশয়ের অধিকারিণী। জলাশয়ের আশপাশে কলা গাছ লাগানোর নিয়ম সে কারণে এখনও মেনে চলেন কৃষানীরা। ক্রমাগত নতুন ফল বা অঙ্কুর উৎপাদনের কারণে পৃথিবীর নানান প্রান্তে অনেক সংস্কৃতিতে কলাকে উর্বরতা এবং প্রাচুর্যের প্রতীক হিসেবে দেখা হয়। প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ায় কলা চাষ হয়েছিল। পাপুয়া নিউগিনিতে আরও আগে কলা চাষের প্রমাণ মেলে, আর ভারতবর্ষের চাষ ও বাসে কলার প্রাচীনত্বের প্রমাণ মেলে খনার বচনেই। কি বলেছিলেন খনা? ডাকছিল বরের আবুন, কলা নেবে আষাঢ় শ্রাবণ, তিন শত ঝাড় কলা রুয়ে থাক গৃহী ঘরে শুয়ে, রুয়ে কলা না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এভাবেই প্রথম পত্রিকা কলার কথা বললাম।

নবপত্রিকার দ্বিতীয় পত্রিকা কচু, কচুর অধিষ্ঠাত্রী দেবী কালিকা। বাংলার মাটিতে দুধ কচু, মান কচু, কাঁটা কচু, মুখী কচু, এইসব জানা অজানা অসংখ্য প্রজাতির মতোই কালী পুজোরও নানান চর্চা ছড়িয়ে রয়েছে সারা বাংলায়। ভদ্রকালী, শ্যামকালী, কাঞ্চনকালী, শ্মশানকালী, রূপের শেষ নেই। কিন্তু বেশ কিছু গল্প আছে কচুকে কেন্দ্র করে। দুর্গাপূজার দশমীতে বিসর্জনের দিন পূজার বাড়িতে পালিত হয় অরন্ধন। এদিন বাড়িতে আগুন জ্বলে না। নবমীর দিন রাতে রেঁধে রাখা হয় কচু শাক আর পান্তা ভাত। এই কচু শাক আর পান্তা ভাত খেয়ে মায়ের বাড়ি থেকে বিদায় নেন গৌরী, যাত্রা করেন কৈলাসে। কথিত আছে, চারদিন তিনি মায়ের বাড়িতে কত আনন্দ করেছেন, কত খেয়েছেন তা শুনলে শিব হয়তো কষ্ট পাবেন। আর সেই কারণেই শেষ দিন পান্তা আর কচু শাকের আয়োজন হয় দেবীর জন্য। আর এক দেবী দক্ষিণা কালী, কলকাতার কালীঘাটে যাওয়ার অধিষ্ঠান। রোজ দুপুরে কিন্তু তাকে ভোগে কচু শাক দিতেই হয়।

কথা কচ্ছে হরিদ্রাচ নবপত্রিকার তৃতীয় পত্রিকা হলুদ। হলুদের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা, দেবী রূপে যিনি অসুর নাশ করেন, শস্যরূপে তিনি নাশ করেন দুর্গতি। অনেককাল আগে দুর্গার রূপ যখন কেউ কল্পনা করেনি, যখন হলুদের জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক গুণাগুণের সাথে টের পাচ্ছেন আমাদের পূর্ব নারীরা, তখন কি হলুদকেই দুর্গা হিসেবে পুজো করা হতো? দুর্গতি নাশিনী কি তবে ওষুধের নাম, আর দুর্গতি কি রোগ? তবে যেটা বলতে হয়, হলুদের ব্যবহার নিষিদ্ধ কেবলমাত্র শোক সমাগমে, শ্রাদ্ধানুষ্ঠান বা এমন কোনো অশুভ কাজের বাড়িতে হলুদের ব্যবহার নেই। এইটুকু ছাড়া আর সমুদ্র হিমাচল জুড়ে হলুদ অপরিহার্য, আনন্দময়ী এবং আদরণীয়।

0: gmail.com
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

পত্রিকার সপ্তম পত্রিকা অশোক। অশোকের অধিষ্ঠাত্রী দেবী বিপদ তারিণী, কৃষ্ণবর্ণের দেবী বিপদ মাসিনী বা শোকরহিতা নামেও পূজিত হন। অঞ্জন প্রিয়া, অপশোক, কঙ্গনী, কর্ণপূরক, কেলিক, চিত্র, দোষহারী, নট, প্রপল্লব, মঞ্জুলদ্রুম, বিশোক, মধুপুষ্প, শোকনাস, সুভগ, সরাধিবাস, সীতাশোক, হেমপুষ্প, তার জন্য এগুলো কিসের নাম? আসলে এমন অজস্র শব্দে অশোককে নামাঙ্কিত করা হয়েছে প্রাচীন সাহিত্যে। আর এর ঔষধগুণ, নারীদের স্বাস্থ্য ভালো রাখা এবং সন্তান কামনায় অশোকের ব্যবহার বহু প্রাচীন। এছাড়াও চর্মরোগ, বাতরোগ, রক্তপড়া বন্ধ, এসব নানান চিকিৎসায় অশোকের ফুল, বাকল এবং বীজের ব্যবহার রয়েছে চক্রবর্ত বা সুশ্রুত সংহিতার মতো গ্রন্থে। অশোক ফুল ধোয়া জল খেলে বিষাদ মুক্তি ঘটে বলেও অনেকে বলেন। সেই অশোক নলপত্রিকার সপ্তম পত্রিকা।

এরপর চলে আসবো নবপত্রিকার অষ্টম পত্রিকা মানকচুর কথা বলতে। মানকচুর অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা বা চামুণ্ডেশ্বরী, চণ্ড মুণ্ড নামক অসুর বধের জন্য সন্ধিক্ষণে তিনি আবির্ভূত হন। সর্বজনীন দুর্গাপূজায় সবচেয়ে গুরুত্বপূর্ণ লগ্ন ধরা হয় এই সন্ধি পূজার লগ্নটাকে। মানকচুর গাছকে প্রতীক হিসেবে রেখে এই সময় সেই আদিম দেবী চামুণ্ডার আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মৃণালিনী দেবী আর রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রেসিপি মানকচুর জিলিপি পশ্চিমবঙ্গের জনপ্রিয় খাবার। এছাড়াও মানকচুর ভর্তা অনুপাদেও পদের অভাব নেই আমাদের রেসিপির বইতে। মানকচু স্বাস্থ্যের পক্ষে ভালো, আর মানকচু নবপত্রিকার অষ্টম পত্রিকা।

আজ বলছি নবপত্রিকার কথা, শেষ পত্রিকা ধান, যার অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। গভীর রাতে তিনি পেঁচার পিঠে চড়ে নেমে আসেন কৃষাণীর চালগোলা আলপনার উঠানে। চঞ্চলা সেই কিশোরীকে স্থায়ী করার জন্য উঠোনে উঠোনে ছড়িয়ে যায় সৌন্দর্যের সাধনা। দেবীর সিঁদুর থেকে জন্মায় মৌলতা ধান, মতিহার ধান গাছ দেবীর মাথা ভেদ করে গজিয়ে ওঠে, কপালে জন্মায় লীলাবতী, চোখের কাজল থেকে হয় লক্ষ্মী কাজল, তাঁর গলায় জন্মে গন্ধমালতি, বুক থেকে আসে আউশ মাকড়ি, কার্তিক শাইল, চন্দন কাঠি, চড়ই নখা, পিঠে পায়রা রস, পাতসা ভোগ, সূর্যভোগ, চন্দ্রমণি, কোমরের বিছা। দেবীর পায়ের আলতা হল কিরণ ধান, পায়ের আঙুলে কনকচূর, পারিজাত ধানের মালা দিয়ে গড়া তার সাতনরি হার, কামিনী জটা দিয়ে চুল বাঁধেন লক্ষ্মী। এভাবেই বিভিন্ন চাল, বিভিন্ন ধান দেবীর বিভিন্ন অঙ্গকে ছুঁয়ে জন্ম নেয়, এমনই বিশ্বাস। নবপত্রিকা, শেষ পত্রিকা ধান। এই গান শুনতে শুনতে বিদায় নেব গানের ভেলা থেকে। আপনাদের সঙ্গে ছিলাম সৌগত চট্টোপাধ্যায়।

শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুবমঞ্চ, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং পৌলমী বাগ।

0: আচ্ছা ব্রতদীপ, আমাকে একটা কথা বলো, এই যখন স্কুলের রিপোর্ট কার্ডটা বেরোতো সেই দিনটার কথা মনে পড়ে?
1: হ্যাঁ বাবা, সে আর বলতে, সে এক অবিস্মরণীয় সময় আমার জীবনের। এবং যখন এই নির্দিষ্ট দিনটি আসতো না আমার জীবনে, আমি ভাবতাম যে কেন কেন আসে এই দিনটা, বারে বারে ফিরে আসে দিনটা। কিন্তু অদ্ভুতভাবে বারে বারে ফিরে আসতো সেই দিনটা, এখন আর আসে না, কিন্তু এখনও আসছে
0: একেবারেই। আর সেটাই বলার, মানে স্কুলের রিপোর্ট কার্ডের দিনটা দেখলে সবসময় আমার মনে হতো, মানে যেরকম ব্রতর মনে হতো, যে আমার এবং আমার মায়ের দুজনের দুই পক্ষের একটা অদ্ভুত বিরোধ রয়েছে। তো এইটা নিয়ে তো
1: মানে একটা মা বাবার সঙ্গে একটা চাপানোতুর সম্পর্ক তৈরি হতো সেই সময়।
0: হ্যাঁ, সেক্ষেত্রে ওই সময়টায় মনে হতো যে এই দিনটা কেন আসে। আর আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে ভাগ্যে সেই দিনটা আসে। তার কারণ আজকে আমাদের সেই রিপোর্ট কার্ডের দিন, মানে যুববাণীর সেই রিপোর্ট কার্ডের দিন, যেখানে মোটামুটি আমরা পুরো মাসের যা যা কীর্তিকলাপ রয়েছে এবং আগামী মাসের যদি কিছু কীর্তিকলাপ নতুন করে তোমাদের বলার থাকে, সেই গোটা বিষয়টা নিয়ে কিন্তু আমরা আড্ডায় থাকি।
1: আসলে বছরের এমন একটা সময় এসে আমরা দাঁড়িয়েছি যেখানে যেখানে যুববাণীর যে আগাম কীর্তিকলাপের যে কথাগুলো বললে, সেটা ঘট মানে হওয়ার সমূহ সম্ভাবনা এবার আসতে চলেছে
0: একেবারেই।
1: ঠিক আছে,
0: একেবারেই। আর সেই জন্যই যুব মঞ্চের আড্ডায় আজকে তোমাদের সঙ্গে রয়েছি আমি পৌলমী, আর আমার সঙ্গে ব্রতদীপ। আর আজকে আমরা দুজনই নেই, বরং তোমরা খুব ভালো করেই জানো, কালকে পোস্টারও চলে গেছে। আমাদের সঙ্গে আজকে আড্ডায় রয়েছেন আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ শাহনাজ আব্দুর রফ ম্যাম।
1: হ্যালো ম্যাম।
2: নমস্কার,
1: কেমন আছেন? Welcome to our studio.
2: Thank you. সেই হিসাবে আমার প্রথম যুব মঞ্চ, একটু টেনশনে আছি। যুববাণী পরিবারের নতুন সদস্য আমি। এই যেটা ওরা বললো রিপোর্ট কার্ড, সত্যি এটা রিপোর্ট কার্ড। যতটা আপনারা শ্রোতা বন্ধুরা আপনারা এই দিনটার জন্য, মাসের চতুর্থ সোমবার আপনারা অপেক্ষা করে থাকেন এই দিনটার জন্য, ততটা আমরা যারা আকাশবাণী ভবনের 44 নম্বর ঘরে বসি, আমরা ততটাই অপেক্ষায় থাকি এই দিনটার জন্য। তার কারণ হচ্ছে এই দিনটা একমাত্র যেদিনকে আমরা সরাসরি আপনাদের মনের কথা, আপনাদের কি ভালো লাগা না লাগা সেগুলো আপনারা আমরা জানতে পারি সরাসরি আপনাদের কাছ থেকে, ফোনের মারফত হোক, ফেসবুকের মারফত হোক। তো এই দিনটার জন্য খুব অধীর আগ্রহে বসেছিলাম। তো আজকে শুরু করা যাক আমাদের প্রথম যুব মঞ্চ।
1: একচুয়ালি ম্যাম বলছিলেন না, প্রথম ম্যামের একদম, ম্যাম তো প্রথম আমরা আমাদের যুববাণী পরিবারেও আমরা ম্যামকে পেয়েছি, এবং ম্যাম বলছে টেনশন হচ্ছে, কিন্তু ইউজুয়ালি টেনশনটা এইখানে হয়, মাইক্রোফোনের এপারে বসে থাকা আমাদের দুজনের হচ্ছে সব থেকে বেশি টেনশন, জানেন তো।
0: ঠিক আছে, তোমরা আজকে আমাদের সঙ্গে এই আড্ডায় সামিল হতে গেলে, আর তোমাদের যদি ম্যামের থেকে কিছু জিজ্ঞাসা থাকে বা ম্যামকে কিছু বলার থাকে বা আমাদেরকে কিছু বলার থাকে, তাহলে তোমরা কিন্তু চলে আসতে পারো আমাদের ফোন লাইনে। আমাদের ফোন 0332213142, এই নম্বরে চলে আসতে পারো, অথবা চলে আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়। সেখানে এসে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমার মনের কথা।
1: বেশ, আমাদের প্রশ্নোত্তর পর্ব এবার শুরু করব, এবং আমাদের একদম প্রথম প্রশ্ন যেটা, সেটি হচ্ছে ম্যামের কাছে যে এইরকম এই প্রশ্ন যেহেতু বিগত বেশ কিছুদিন ধরেই আসছে আমাদের কাছে, সেটি হচ্ছে,
0: কারণ যেহেতু এখন অডিশনের সময় চলছে এবং কিছুদিন আগেই অডিশনের ফর্ম ফিল আপ শেষ হয়েছে, তো এখন যুববাণীর ঘরে একটা বেশ একটা মাহল রয়েছে, তো সেক্ষেত্রে এখন ওই নিয়েই বেশি সবার কৌতূহল রয়েছে। তো প্রথম প্রশ্ন আমাদের কাছে এসেছে যে আকাশবাণীর জন্য যে ফর্ম দেওয়া হয়েছিল তার কি কোনো আপডেট এসেছে?
2: স্টেপ বাই স্টেপ বলি, অডিশনের জন্য যে ফর্ম আমরা দিয়েছিলাম সেগুলো আপনারা ফিল আপ করে জমা দিয়েছেন। এরপরে তো আমাদের কিছু প্রসিডিওর থাকে, ঝাড়াই বাছাই পর্ব একটা চলে, সেটাই এখন চলছে, সেটা খুব বৃহৎ একটা কর্মকাণ্ড যেটা আমাদের ঘরে চলছে এই মুহূর্তে। তো অডিশন শুরু হতে এখনও আমাদের একটু সময় লাগবে, কখন শুরু হবে সেটা আমরা অদূর ভবিষ্যতে এই অনুষ্ঠানেই জানিয়ে দেবো।
0: একেবারে একেবারে। তো যারা জানতে চাইছিলে যে কবে জানতে পারবে, মোটামুটি একটা আপডেট পাবে, সেটা কিন্তু ম্যাম মোটামুটি খোলসা করে বলে দিয়েছে যে একটু বুকে পাথর চাপা দিয়ে কতদিন, কিছুদিন ওয়েট করতে হবে আর কি, তো ওটার কিছু করার নেই।
1: হ্যাঁ, মানে এই এর পরবর্তী প্রশ্নগুলো প্রায় একই রকমের।
0: হ্যাঁ, যে এই যে ফর্ম তো জমা দেওয়া হয়েছিল, সায়ন্তিকা মিত্র জিজ্ঞেস করেছে আমাদেরকে যে ফর্ম দেওয়া হয়েছিল কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ডের জন্য আমাদেরকে কিভাবে যোগাযোগ করা হবে, মেল বা পোস্টের মাধ্যমে কি কিছু আসবে নাকি অন্য কোনো উপায়?
2: হ্যাঁ, সেটা বলে দিই সবার কাছেই, আপনারা সবাই আমাদেরকে আপনাদের যোগাযোগের নাম্বার দিয়েছেন, সেই নাম্বারে আমরা ফোন

0: করে জানাবো, এবং আপনাদের যে মেল আইডি সেই মেল আইডিতে আমরা মেল করব, দুটোই করা হবে। তাই সবার কাছে অনুরোধ, সবাই ফোনটা একটুখানি ধরবেন, কারণ অনেক সময় আমরা ফোনের মারফত যোগাযোগ করতে পারি না। এবং দ্বিতীয় অপশন যেটা মেল, মেলের ইনবক্সটাও সবাই একটুখানি খালি করে রাখবেন। অনেক সময় আমরা মেল পাঠাই, বাট সেটা আপনাদের ইনবক্সটা ফুল থাকার কারণে ঢোকে না। তো সেই জন্য এই দুটো অপশনই একটুখানি সবাই একটু খেয়াল রাখবেন।
1: বেশ, আমাদের টেলিফোন লাইনেও কিন্তু বন্ধু ইতিমধ্যে এসে গেছে। দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কি বলছো, কোথেকে বলছো? হ্যালো, না বন্ধুর সঙ্গে যোগাযোগ করা গেল না কোনোভাবে, বাট ঠিক আছে, আমরা আছি। আমাদের 03321314 এই নাম্বার, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে আজকে যে যুবমঞ্চের পোস্টারটা রয়েছে, চলো।
2: হ্যাঁ, বন্ধু কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে? না, বন্ধুকে পাওয়া যাচ্ছে না, কিন্তু বন্ধুর প্রশ্ন তো আমাদের কাছে আছে। তো আমরা বরং সেই দিকে একটুখানি মন দিই। দেবিকা রায় আমাদেরকে জিজ্ঞেস করেছে, আমি কিছুদিন আগেই যুববাণীর ফর্ম ফিল আপ করে সাবমিট করেছিলাম 26 মে, কিন্তু কোনো রকম মেল এখনো পর্যন্ত রিসিভ করিনি, একটু জানালে ভালো হয়। মানে সবারই একই চিন্তা হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো আনসার
0: আসছে না কেন। আবার একই কথাই বলবো, যা আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন একটু ধৈর্য ধরুন, আমরা সবাই এই প্রসেসের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। তবে এটাও বলে রাখি, আমরা কোনো কনফার্মেশন মেল পাঠাই না যে আপনাদের ফর্মটা আমরা পেয়ে গেছি, তো সেইটা আমরা পাঠাই না কিছুই। তবে যখন পরীক্ষা হবে আমরা অবশ্যই আপনাদের ফোন করে এবং মেল করে সমস্ত কিছু জানিয়ে দেবো।
2: একেবারেই, তো বেশি দিন আশা করি সেটার জন্য সময় লাগবে না,
0: আশা করছি।
2: একেবারেই, তো সেক্ষেত্রে এত চিন্তার কিছু নেই। বরং আজকে আড্ডায় তোমরা যারা যোগাযোগ করছো অলরেডি আমাদের সঙ্গে কমেন্ট বক্সে বা ফোন করে, তারা কিন্তু যোগাযোগ করতে থাকো। আর যারা কিছু প্রশ্ন করতে চাও, তারা যদি ফোন লাইন বিজি পাও, তাহলে কিন্তু তোমরা আমাদের
1: অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতার পোস্টারে চলে এসো, সেখানে কিন্তু অলরেডি একজন কমেন্ট করেছে, সেই কমেন্টেও আসবো আমরা। তবে এই যে এত সুন্দর একটা আড্ডা শুরু হয়েছে,
2: একেবারে
1: আড্ডাটা গতিটাকে আরেকটু গতি বাড়ানো যাক।
2: একেবারে, তাহলে চলো আপাতত মোহিনের ঘোড়াগুলি থেকে এই গানটা রইল তোমাদের জন্য। ফিরছি গানের পর, সঙ্গে নিয়ে যুবমঞ্চ, সঙ্গে রয়েছি আমি পৌলমি, আমার সঙ্গে ব্রতদীপ,
1: এবং আমাদের সঙ্গে রয়েছে আকাশবাণী কলকাতার প্রোগ্রাম এক্সিকিউটিভ শাহনাজ আব্দুর রফ।

0: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যে 15টি পর্বের একটি বিশেষ অনুষ্ঠান পিপলস পদ্মন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: Among sectoral indices, IT stocks led the gains, with the Nifty IT index rising over 1%. Nifty mid, small IT and telecom and Nifty oil and gas indices also advanced about 0.8% each. Consumer durables, financial services, media and metal stocks traded in positive territory. And that is the end of this news bulletin.

0: की हम में अपनी प्रतिक्रिया आप हमें ईमेल के माध्यम से भेज सकते हैं। ईमेल का पता है podcast.airnews@gmail.com।
1: पीपल्स पद्मा ऑन आकाशवाणी।
2: এখন কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান
3: সঙ্গে নিয়ে যুবমঞ্চের আড্ডা, আর এই আড্ডায় মোটামুটি বেশ অনেকটা প্রশ্নই কিন্তু কভার করা হয়ে গেছে। তবে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো এখনো বাকি আছে, তার সঙ্গে বন্ধুও কিন্তু ফোন লাইনে আসতে শুরু করে দিয়েছে। দেখে নি বন্ধু কি বলছে।
4: হ্যালো, কি বলছো, কোথা থেকে বলছো?
5: হ্যালো,
4: হ্যাঁ, কি বলছো, কোথা থেকে বলছো?
5: আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
4: হ্যাঁ বলুন।
5: বলছি নমস্কার।
4: নমস্কার
5: ম্যাডাম, কেউ নমস্কার।
3: নমস্কার।
5: আগে আগে সুরেন্দ্র বাবু থাকতেন, আজকে ম্যাডাম এসছেন। তা আমার বক্তব্য হচ্ছে যে চোখের আলো যুববাণীতে কবে হয়। হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে এই মাল্যদান যে নাটকটা হয়েছিল খুব সুন্দর লেগেছে বতটি বাবু নির্দেশনায়, আর পটলের ভূমিকায় সায়নী মজুমদার খুব ভালো অভিনয় করেছেন। এইরকম যদি কোনো নাটক যদি আবার হয় খুব ভালো।

0: লাগে। হ্যাঁ, আর একই শ্রোতা ওই যে ফোনগুলো বুক করে রাখেন, যার ফলে আমরা ফোন করতে পারি না, আমরা আমাদের ছোট ফোন তো আমরা করতে পারি না, সেই জন্য ম্যাডামের কাছে প্রশ্ন যে এর জন্য কিছু করা যায়।
1: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ম্যামের কাছে চলে যাব।
2: প্রথমেই আপনাকে ধন্যবাদ, আমাদের এই প্রচেষ্টাগুলোকে এভাবে আপনারা তুলে ধরছেন। আর ফোন লাইন নিয়ে এটা নিয়ে আমরা বারবারই বলেছি যে এটা হচ্ছে এটা আপনাদেরই বিষয়, এটা আপনারাই যতটা মানে সচেতন হবেন এই ব্যাপারটা নিয়ে যে একবার ফোন করে না পেলে ওই লাইনটাকে ব্যস্ত না রাখা সেটা আপনাদেরই হাতে, এখান এটা আমাদের এখান থেকে কিছু করার নেই। তাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে সবাইকে ফোন করার সুযোগটা করে দিন। আরেকটা কি প্রশ্ন, প্রথমে আপনি যে প্রশ্নটা করেছিলেন, এই রকম কোন প্রোগ্রামের কথা আমাদের যুবাণীতে হয় না, আমি জানি না আপনি কোন অনুষ্ঠানটার কথা বলতে চাইছেন।
1: চোখের আলো নিয়ে কোনো আমাদের অনুষ্ঠান হয় না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ঘড়ি কাটে কিন্তু ইতিমধ্যে 11:28, আজকের আড্ডার আধ ঘন্টা প্রায় আমরা কভার করে ফেলেছি, কিন্তু প্রশ্ন অনেক।
3: আর ফোন লাইন নিয়ে যাদের মানে একটু বেশি সমস্যা রয়েছে, তার কারণ ফোনে পাচ্ছি না বা যোগাযোগ করতে পাচ্ছি না, বা একবারের জায়গায় অনেকবার যারা ফোন করছে, বা একটা প্রোগ্রামে দু তিনবার ফোন করছে, এরকম তো এর আগে এই ঘটনার তো সাক্ষী আমরা, তো সেক্ষেত্রে তাদের জন্য এটা বলা যে তারা যদি দয়া করে একটুখানি ফেসবুক কমেন্টসে এসে অনেকবার কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যারা মানে একবারও ফোনে পায়নি তাদেরকে বোধ হয় লাইনটা ছেড়ে দেওয়াটা একটু ভালো।
0: অনুষ্ঠানে আজকে আমি জীবমঞ্চ সম্বন্ধে বিশেষ কিছু আমার বলার নেই, তবে অনুষ্ঠান ভালো লাগে, অনুষ্ঠান শুনি, জীবমঞ্চ কে এত ভালোবাসি আর ভালোবাসি জীবনের নানান ভাবনাগুলো, তার জীবনীকে সঙ্গী করে মনের যাতনা দূর হয়, এখানে যে নানান ভাবনাগুলো নিয়ে আলোচনা হয় সত্যি প্রশংসনীয়।
1: জীবনে আমি একটা জিনিস এখন রিয়েলাইজ করি, একটা সময়ের পর এসে জীবনে পজ খুব ম্যাটার করে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আমাদের শ্রোতা বন্ধুকেও। বেশ, এরপরে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এবার প্রশ্নেই যাই, বিশেষ অনুষ্ঠানগুলি অর্থাৎ শরীর স্বাস্থ্য, নতুন তারা, অপরাজিত বা নির্দিষ্ট দিনের কোনো বিশেষ অনুষ্ঠানে আপনারা যেহেতু পুনঃসম্প্রচার করতে পারেন না, সেটা যদি অন্য কোনো প্ল্যাটফর্মে আপনারা রেকর্ডেড ভার্জনটা শোনাতেন, ম্যামের কাছে চলে যাব।
2: এই অনুরোধ আমি আগেও শুনেছি যুবমঞ্চে, তবে আমারও একই কথা যে লাইভ প্রোগ্রামের যে একটা আলাদা এসেন্স রয়েছে, একটা আলাদা মাধুর্য রয়েছে, সেটাকে আমরা রেকর্ড করে এই মুহূর্তে এখনও অবধি কোনো প্ল্যাটফর্মে দেওয়ার মতো পরিস্থিতি এখনও আমরা তৈরি করতে পারিনি, তবে এটা এখনও আলোচনার সাপেক্ষ রয়েছে। দেখা যাক, আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আরও একবার এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, সেখান থেকে অনুমতি পেলে অদূর ভবিষ্যতে হয়তো এটা সম্ভবপর হলেও হতে পারে।
3: বেশ, আর এর সঙ্গে রিলেটেড আরেকটা প্রশ্ন, মানে ওই সব কিছুই একে অপরের সাথে জুড়ে রয়েছে আর কি, কলকাতার রাস্তার মতো। তো এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, যুববাণীর নির্দিষ্ট যদি একটা ইউটিউব চ্যানেল হতো তাহলে প্রত্যেক সপ্তাহে একটি করে নাটক উপহার পাওয়া যেত, মানে ওয়াও।
1: গল্প করবো অল্প কেন?
2: একই উত্তর যে এখনো অবধি আমাদের কোনো পরিকল্পনা নেই, আপাতত আমাদের যে দুটো সোশ্যাল মিডিয়ার রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, সেখানেই আমরা রয়েছি, উপস্থিতি আমাদের ওখানেই রয়েছে, ইউটিউবে হবে কি না সেটাও আলোচনা সাপেক্ষ দেখা যাক।
3: বেশ বেশ, প্রত্যেক সপ্তাহে নাটক পাওয়াটা একটুখানি
1: চাপের। ধন্যবাদ, তবে এত সুন্দর একটা আমাদের সাজেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
3: কিন্তু প্রতদীপের মুখের দিকে তাকিয়ে আমার ভয় লাগলো, প্রত্যেক সপ্তাহে নাটক শুনে প্রতদীপের মুখটা যেরকম হয়েছিল না। হ্যাঁ, তো এরপর আমরা আমাদের কাছে কিন্তু বহু প্রশ্ন এসেছে, এবং তার মধ্যে সিনেস্কোপের অনুষ্ঠানে অর্ণব আর পৌলমীর মুভি রিভিউগুলো দারুণ লাগে, বিশেষ করে আপনাদের দুজনের পাল্লা দিয়ে ডায়লগ বলাটা। আগামী দিনে কি এই অনুষ্ঠানে হলিউড বা বলিউডের স্পেস মুভি নিয়ে কোনো বিশেষ পর্ব শোনার সুযোগ পাবো?
1: বলিউডের স্পেস মুভি আছে কিনা আমার জানা নেই, হ্যাঁ আছে হাতে গোনা দু তিনটে, নানার কাছে যান।
3: যাই হোক, হলিউডের স্পেস মুভি
2: অবশ্যই আপনাদের এই সমস্ত সাজেশনগুলো আমরা শুনে নিচ্ছি, নোট ডাউন করে নিচ্ছি, দেখা যাক, নিশ্চয়ই আমরা চেষ্টা থাকবো।
1: বেশ
2: স্পেস মুভি
1: সময়ে অনেকটা এগিয়ে গেছে, আর এই যে এতক্ষণ ধরে আমরা বকবক করছি, এত গল্প করছি, এবার এবার একটু গানে গেলে খুব কি মন্দ হয় বলুনি?
3: না, একেবারেই হয় না। তাহলে চলো অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য, ফিরছি গানের পর সঙ্গে নিয়ে যুব মঞ্চ।

0: আমাদেরও এরকম একটা ভিড় বসবে জানো তো, খুব শীঘ্রই মন বলছে আমারও বসবে তো। হ্যাঁ সেটা নিয়ে তো আমরা আসছি ক্রমশ প্রকাশ্য। আমরা চলো
1: একেবারেই মানে যুববাণীতে সবাই যখন একসঙ্গে হয় তখন ওটা মেলার মতোই
0: লাগে,
1: একটা কার্নিভাল। আর এই যে যুববাণীর এত আড্ডা এবং তার সঙ্গে যে যুবমঞ্চের আড্ডা, সেই যুবমঞ্চের আড্ডায় তোমাদের জন্য কিছু মানে নতুনত্ব অপেক্ষা করে? বেশ কয়েকবার তোমরা এরকম কিছু অ্যানাউন্সমেন্ট পেয়েছো যেখানে তোমাদের মন খুশি হয়ে গেছে, আমাদের মন খুশি হয়ে গেছে,
0: মন খুশি উর্বশী সেই রাতে
1: না, উর্বশী টুর্বশীর ব্যাপারটা আমি জানি না, ওটা তুমি বুঝে নাও।
0: আচ্ছা
1: হ্যাঁ, আমি বরং এই অ্যানাউন্সমেন্টের দিকে যাই যে এইবার আগামী মাস থেকে যুববাণীর বেশ কিছু চেঞ্জেস রয়েছে যেগুলো কিন্তু ম্যাম এবার তোমাদেরকে বলবে, এবং সেটা বেশ ভালো করে শুনে নাও। এবং আমি জানি যে এর মধ্যে বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আছে যেগুলো শুনে তোমাদের একেবারে মনটা খুশিতে ভরে উঠবে আর কি। উর্বশী টুর্বশী হবে কিনা আমি জানি না, কিন্তু খুশি হবে। ম্যাম কি অ্যানাউন্সমেন্ট আছে?
2: হ্যাঁ, আগামী মাস অর্থাৎ জুলাই মাস থেকে আমাদের কিছু রদবদল হচ্ছে অনুষ্ঠানে, বিশেষ করে এটা আমাদের মৈত্রী প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান সন্ধ্যে সাতটায় যেগুলো যায় সেখানেই বিশেষ করে কিছু চেঞ্জেস রয়েছে। প্রথমত বলি গানের সুরে, যেটা আমাদের যেত হচ্ছে প্রত্যেক দ্বিতীয় এবং তৃতীয় বৃহস্পতিবার, সেটা এখন থেকে প্রত্যেক মাসে প্রত্যেকটি বৃহস্পতিবার অর্থাৎ প্রথম থেকে চতুর্থ বৃহস্পতিবার প্রত্যেক দিন মৈত্রীতে সন্ধ্যে সাতটায় যাবে। এরপরে হচ্ছে গল্প বলি শোনো, আপনাদের খুবই পছন্দের অনুষ্ঠান, সেটা হচ্ছে চতুর্থ বৃহস্পতিবারের বদলে যাবে হচ্ছে চতুর্থ মঙ্গলবার। এরপরে আসি দিশারি, দিশারি হচ্ছে যেটা যেত তৃতীয় মঙ্গলবার তার বদলে যাবে হচ্ছে পঞ্চম মঙ্গলবার। এই সমস্ত প্রোগ্রামই হচ্ছে মৈত্রীতে সন্ধে সাতটায় যাচ্ছে। এরপরে আসছি যুগের হাওয়া, যুগের হাওয়া যেত হচ্ছে চতুর্থ মঙ্গলবার তার বদলে এটা যাবে তৃতীয় মঙ্গলবার। লোকগাথা, এটা সবার একটি পছন্দের অনুষ্ঠান, সেটিও যাবে হচ্ছে প্রথম বৃহস্পতিবারের বদলে পঞ্চম বৃহস্পতিবার। আর আপনাদের বহু কাঙ্ক্ষিত একটি অনুষ্ঠান পেশা সন্ধানে, সেটাকে আমরা আবার ফিরিয়ে আনছি প্রত্যেক রবিবার মৈত্রীতে দুপুর ১২টায় পেশা সন্ধানে আপনারা শুনতে পাবেন।
0: বেশ সুন্দর সুন্দর সারপ্রাইজ পেলাম কিন্তু আমরা।
1: হ্যাঁ একেবারেই দারুণ কিছু সারপ্রাইজ পেলাম। আর সেখানে মানে অলরেডি আমি জানি যে যারা যারা এই অনুষ্ঠানগুলো ভীষণ পছন্দ করে তাদের মনের কোনো একটা ওই বাতি জ্বলতে শুরু করে দিয়েছে, টিং টিং টিং টিং, এরকম একটা ব্যাপার। তবে হ্যাঁ, আমাদের কাছে কিন্তু প্রশ্ন এখনো বেশ কিছু রয়েছে যেগুলো একটু চটপট করে জিজ্ঞেস করে নিলে সেটা ভালো হয়। সেটা হচ্ছে, একটা প্রশ্ন ছিল যে আপনাদের যুববাণীর টিমে অনেকে রয়েছে এবং সেই সবাইকে নিয়ে যদি একটা মেগা শো টাইপের করা যায়, ও মা এটা তো আমারই এক্সাইটিং লাগছে।
2: এরকম কোনো অনুষ্ঠান এখনো অবধি তো আমরা ভাবিনি। আপনাদের এই সাজেশনের জন্য খুবই

0: ধন্যবাদ। দেখা যাক আগামী দিনে অদূর ভবিষ্যতে এরকম কিছু প্ল্যান করা যায় কিনা, অবশ্যই আমরা জানাবো।
1: বেশ, আর আমাদের কাছে কিন্তু এই যে এতগুলো মাস ধরে তোমরা যে কমেন্টগুলো করে রেখেছো যে যে প্রোগ্রাম তোমাদের ভালো লেগেছে, এবং মানে এইবার হচ্ছে রিপোর্ট কার্ডের ব্যাপারটা আর কি যেটা আসছে, তো এই যে এতদিন ধরে তোমরা কমেন্ট করেছো এবং আমাদেরকে জানিয়েছো যে তোমাদের কোন কোন অনুষ্ঠানগুলো ভালো লেগেছে, তো সেইগুলো এবার সেই দিকে একটুখানি ঝটপট করে আসা যাক। আমাদের কাছে এসছে যে সাধন মুখার্জি কমেন্ট করেছে দেবজিৎ প্রিয়াশার শরীর স্বাস্থ্য অনুষ্ঠানে যে অনুষ্ঠান খুব ভালো লেগেছে। সুমিত রায় কমেন্ট করেছে সৈকতের অজানার সন্ধানে অনুষ্ঠানে যে দারুণ লাগছে সৈকতদা, যেমন সুন্দর অজানা অচেনা গল্প বলেন ফাটাফাটি গা ছমছমে, বেশ ভালো লাগছে শুনছি বেশ। আর বিশ্বজিৎ গায়েন কমেন্ট করেছে অর্ণব প্রিয়াশার বেরিয়ে পড়ি অনুষ্ঠানে যে বেড়ানোর খুব ইচ্ছে ছিল এবারের গরমের ছুটিতে, কিন্তু জামাইবাবু অসুস্থ থাকার জন্য এবার যাওয়া হয়নি, তো সে চারধাম যাত্রা সম্পর্কে আলোচনা শুনতে চায়। বেশ, আর সাধন মুখোপাধ্যায় অল্প অল্প গল্প কথা স্বাগতার অনুষ্ঠানে বলেছে যে খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান, ধ্রুপদী সাহিত্যের অঙ্গনে প্রকৃতিকে এত সুন্দর করে তুলে ধরলো স্বাগতা, খুব ভালো লেগেছে। আর মিন্টু দালাল কমেন্ট করেছে খেলাধুলা অর্ণব আর ঋত্বিকের, যে অর্ণব এলেই আসরটা জমে যায়। আচ্ছা, আর হ্যাঁ আমাদের খুব ভালো একটা কমেন্ট যেটা আমার খুব ভালো লেগেছে স্পেশালি, সেটা হচ্ছে আমাদের এখন শুরু হয়েছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, তো সেটার জন্য কমেন্ট এসেছে কুনাল চৌধুরী বলেছে যে প্রথম পর্ব খুব ভালো লেগেছে প্রতিদিন সঙ্গে থাকবো।
2: আমরা ইতিমধ্যে অনেকটা সময় কভার করে গেছি এবং যেমনটা আর কি বললো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের প্রায় সময়ের আমরা খুব কাছাকাছি, আমরা একবার ঝটপট ফেসবুক কমেন্টসের দিকে চোখ দেব। সেখান থেকে কমেন্ট এসেছে তুনিষ্ঠা মাইতি জিজ্ঞেস করেছে UGC নেট এক্সামের প্রিপারেশন নিয়ে প্রোগ্রাম করলে খুব ভালো হয়।
0: নিশ্চয়ই আমরা এটা মাথায় রাখবো এবং এটা আগামী দিনে নিশ্চয়ই করা হবে।
1: বেশ বেশ। আচ্ছা, আমাদের কাছে অসীম কুমার মণ্ডল বলেছেন যে এখন বর্ষার মরশুম, কৃষকরা এখন সবসময় মাঠে ঘাটে অক্লান্ত পরিশ্রম করছেন এবং চাষ করতে গিয়ে আর কি তারা বিভিন্নভাবে আহত হন বিভিন্ন পতঙ্গের কামড়ে আর কি, তো তাদের প্রাথমিক চিকিৎসা নিয়ে যদি একটা আলোচনা হয় তাহলে সেটা খুব ভালো হয়, বিশেষত শরীর স্বাস্থ্যের কথা বলতে চেয়েছেন উনি।
0: এইরকম অনুষ্ঠান আমাদের আকাশবাণীতে ফার্ম অ্যান্ড হোমের যে অনুষ্ঠান হয় সেখানে আমরা করেই থাকি, তবে যুবাণীতে এটা করা যাবে কি না সেটা আমাদের ভাবতে হবে, আপনারা অন্যান্য অনুষ্ঠানে শুনতে থাকুন।
2: বেশ
1: বেশ।
2: ভারতের বিশ্বজিৎ গান বলছো ভারতের ইতিহাস বা ভারতের গৌরব নিয়ে অনুষ্ঠান চাই, আরও যা হবে অচেনা অজানা অচেনা ইতিহাস। বিশ্বজিৎ গান বলছেন জয়রামপুর থেকে।
0: হ্যাঁ নিশ্চয়ই, এরকম অনেক অনুষ্ঠান আমরা করেই থাকি এবং ভবিষ্যতে আরও এরকম অনুষ্ঠান আপনাদের উপহার দেওয়ার ইচ্ছা রইল।
2: বেশ, এবং সর্বশেষ কমেন্টটি পড়ে নিই, সব্যসাচী কর্মকার বলছেন যুববাণী কলকাতায় বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে অনুষ্ঠান খুব কম হয়, আমি চাইব তাদের বিষয় অনুষ্ঠান হোক, তাদের সুযোগ সুবিধা, তাদের পড়াশুনো ইত্যাদি বিষয় আলোচনা হোক।
0: বিগত কিছু মাসে আমরা এরকম অনুষ্ঠান করেছি এবং সামনের দিনেও করার ইচ্ছা রইল, আপনাদের এই সাজেশনের জন্য অসংখ্য ধন্যবাদ।
1: বেশ বেশ। আর আমাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত ফোন লাইনে বন্ধু চলে এসেছে, তো শেষ কিছু ফোন কল, মানে এখন তো আর আমরা বেশি কথা বলতে পারবো না, তো লাস্ট কিছু ফোন কল আমরা নিয়ে দেখে নিই বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
3: হ্যালো নমস্কার, কুমন ঘোষ বলছিলাম বর্ধমান থেকে। আপনাদের খুবই ভালো লাগছে অনুষ্ঠান, আমার শুনছি, আমি রোজই শুনি এবং আমার একটা বাউল গান দিলে ভালো হতো।
1: আচ্ছা
2: একদম ভুলো না, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কি বলছো, কোথা থেকে বলছো?
3: হ্যালো নমস্কার।
1: নমস্কার,
3: আমি লালগোলা থেকে বলছি, মুর্শিদাবাদ জেলা।
1: হ্যাঁ বলুন।
3: বলছি যে বিজ্ঞানের যে খবরটা দেখে প্রত্যেক কি বারের দিন হয়,
2: বিজ্ঞান বার্তায় কি কি বার হয় সেটা জিজ্ঞেস করছে।
0: আজকের
2: এই যে গোটা যুব মঞ্চের এই যে এত সুন্দর একটা আড্ডা, এটা প্রায় এবার গুটিয়ে নেওয়ার পালায় এসে গেছে, কিন্তু টেলিফোন লাইন এখনো করছে ব্লিঙ্ক, বন্ধু কি বলছে শুনি। হ্যালো,
1: হ্যালো,
3: নমস্কার।
2: নমস্কার, কে বলছেন? কে বলছেন?
3: বহরমপুর কাশিমা থেকে মনোজ বলছি।
2: বলুন।
3: আপনাদের প্রতিষ্ঠা প্রস্তুতি শুনলে খুবই ভালো হয়, মনোরঞ্জন চালন হয়, কিন্তু একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনাদের ওই যে এই যুবগণকে বড় বড় ব্যক্তিরা আসেন, তারা আশ্বাস করেন, খুবই ভালো লাগে, কিন্তু তাদের ইচ্ছা মতো শুধু একটা গান শুনতে পারে না, শুধু আপনাদের ইচ্ছা মতোই গান শোনান, ওদের ইচ্ছা মতো গান শুনেছিলেন, শুনতে ভালো লাগবে।
2: বেশ, ইচ্ছা মতো গানের জন্য বোধহয় অন্য অনুষ্ঠান
0: রয়েছে আমাদের আকাশবাণীতে। অনেক অনুরোধের আসরের যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে আপনারা আপনাদের ইচ্ছা প্রকাশ করতেই পারেন, যুববাণীতে না হয় আমরা আমাদের ইচ্ছা মতো গানই বাজালাম।
2: ধন্যবাদ।
1: মানে কিছু জায়গা তো আমাদেরও দরকার, আমাদের একটুখানি নিজের পছন্দ।
2: ওই যে ওই যে গানই গানেই তো আমরা বললাম না, আমাদের আমাদের যন্ত্র জীবন মুক্তি পাবে, ঘন্টা তিনেক মেলায় যাবে।
1: তো সেক্ষেত্রে হ্যাঁ, যাদের মানে অনুরোধের আসর রয়েছে তার জন্য গান শোনানোর জন্য ম্যাম অলরেডি বলে দিয়েছেন। আর আজকে এই যে পুরো আড্ডায় আমরা বেশ অনেক কিছু কিন্তু জানতে
2: পারলাম,
1: তার মধ্যে কিছু এরপর আমরা কিছু অনুষ্ঠান নতুন করে পেতে চলেছি, কিছু অনুষ্ঠান বেড়েছে, সেগুলো সবই কিন্তু আমরা জানতে পেরেছি।
2: এবং তোমরাও যদি এই যে আজকে তো কমেন্টস করলি তোমরা, কিন্তু এই যে তোমরা কিন্তু এই সারা মাসের কমেন্ট এবং সাজেশনটা করতে আমাদের ভুলো না। আমাদের ফেসবুক কমেন্ট খোলা রয়েছে, আমাদের মেসেঞ্জার খোলা রয়েছে, আমাদের মেইল আইডি খোলা রয়েছে yuvavanikolka@gmail.com, সেখানে এসে অর্থাৎ yuvavanikolka@gmail.com এ গিয়ে কিন্তু তোমরা তোমাদের সাজেশন, তোমাদের যদি কোনো মনোক্ষুণ্ণ খবরের মতো কিছু ঘটে থাকে সেটাও কিন্তু আমাদের সরাসরি জানাতে পারো।
1: একেবারেই। আর শুধু তাই নয়, তোমরা তার সঙ্গে প্রত্যেক মাসে যেভাবে আমাদের পাশে থাকো, সেইভাবে কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেকটা অনুষ্ঠানে যেভাবে তোমরা আমাদের সঙ্গে সহযোগিতা করো, আমাদেরকে জানাও, সেইভাবে কিন্তু তোমরা জানাতেই পারো, যেভাবে ফেসবুক কমেন্টসে জানাও, যেভাবে মেসেঞ্জারে জানাও, সেইভাবে তোমরা কিন্তু আমাদের মেইল আইডিতেও আমাদেরকে জানাতে পারো যে তোমাদের কোন অনুষ্ঠান ভালো লেগেছে বা তোমাদের যদি কোনো সাজেশন থাকে, এবং তার জন্য কিন্তু আমাদের মেইল আইডি সব সময় খোলা রয়েছে, তো সেখানে কিন্তু তোমরা জানাতেই পারো। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেক দিন একটা যে নতুন সেগমেন্ট শুরু হয়েছে সেটা ওয়ার্ল্ড কাপের জন্য।
2: একদম, সেটা তো আমরা আসবোই, তবে তার আগে একটি একটি প্রশ্ন এসেছে। দীপায়ন শতপথী আমাদেরকে জানিয়েছে শিক্ষাঙ্গন থেকে প্রোগ্রামে সাউথ বাঁকুড়ার শতাব্দী প্রাচীন এডুকেশনাল ইনস্টিটিউশন হারমাস্টার হাই স্কুল সম্পর্কে এবং মৈত্রীর পথ চলতে প্রোগ্রামের রেডিও রিপেয়ারিং নিয়ে আলোচনা করুন। ফ্রম দীপায়ন শতপথী বাঁকুড়া থেকে।
0: হ্যাঁ অবশ্যই, আপনার এই সাজেশন দুটো আমরা মাথায় রাখবো এবং ওদের ভবিষ্যতে এটা নিয়ে আমরা একটা প্রোগ্রাম করার চেষ্টা করব।
1: বেশ বেশ। আর আমাদের যেটা বলার ছিল সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ এখন প্রতিদিন চলছে, তার কারণ জানি এখন ওয়ার্ল্ড কাপের মরশুম, সবাই এখন আর্জেন্টিনা পর্তুগাল ইত্যাদি জার্সি নিয়ে
2: মেতে উঠেছে, ফুটবল ফিভার
1: একেবারে একেবারে। তো সেই জন্য আপাতত তোমাদের জন্য ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে এই পর্বটা রয়েছে
2: কিংসুলের তরফ থেকে।
1: একেবারে,
2: চলো শুনে নি।
4: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। রাউন্ড অফ 32 কিন্তু ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে তিনটে দল, গ্রুপ এ থেকে মেক্সিকো, গ্রুপ ডি থেকে ইউএসএ আর গ্রুপ ই থেকে জার্মানি। বাকি 29টি যে আসন রয়েছে তার জন্যই কিন্তু চলছে ভয়ঙ্কর এক লড়াই। আমি তোমাদের যুবাণীর বন্ধু কিংসুক চলে এসেছি আপডেট নিয়ে। গতকাল রাত থেকে আজ ভোরবেলা পর্যন্ত যে ম্যাচগুলো হয়ে গেছে সেগুলোতে ঠিক কি কি হলো, এবার যদি তোমাদেরকে একদম তাড়াতাড়ি একটা সামারি করে বলে দিই, তাহলে কালকের প্রথম ম্যাচ ছিল স্পেন আর সাউদি আরেবিয়ার, যেখানে স্পেন সাউদি আরেবিয়াকে হারিয়ে দেয় 4 গোলে। দ্বিতীয় ম্যাচের কথা বলতে, বেলজিয়াম আর ইরানের মধ্যে যেখানে কেউ কাউকে কোনো গোল দিতে পারেনি, স্কোর লাইন শেষ হয় 0-0। তৃতীয় ম্যাচ উরুগুয়ে আর কাবো ভার্দে, যাদের আবার ড্র হয় কিন্তু স্কোর লাইন 2-2। এবার এইসব ম্যাচের বিস্তারিত তথ্যে আসলে, একদম প্রথমেই প্রথম ম্যাচ অ্যাটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং এশিয়ার শক্তিশালী দল সৌদি আরেবিয়া। আগের ম্যাচে ড্র করার পর এই ম্যাচে স্প্যানিশ আর্মাডা মাঠে নেমেছিল আক্ষরিক অর্থেই একদম আগুন ছড়াতে, তারা সৌদিকে এক ফোঁটাও রেয়াত করেন। পুরো ম্যাচ জুড়ে স্পেনের এক চেটিয়া আধিপত্যের পর স্কোর লাইন দাঁড়িয়েছিল স্পেন 4-0। 10 মিনিটের মাথায় প্রথম গোল, মাঝমাঠ থেকে তৈরি হওয়া এক চমৎকার আক্রমণ থেকে প্রথম গোলটি চলে আসে। ডান দিক থেকে কাটিং করে বক্সের ভেতরে ঢুকে বাঁ পায়ের এক কোনাকুনি নিখুঁত শটে গোল স্টপের জাল কাঁপিয়ে দেন স্পেনের তরুণ জাদুকর ল্যামিন ইয়ামাল। 21 মিনিটের মাথায় দ্বিতীয় গোল, মাঝমাঠের পাশের খেই ধরে বাঁ দিক থেকে ডিফেন্স চেরা এক মাইনাস পাস আসে বক্সের ঠিক মাঝখানে, আর সেখানে পেতে দাঁড়িয়ে থাকা স্প্যানিশ ফরওয়ার্ড মাইকেল ইয়ারজাবাল আলতো টোকা দিয়ে বল জালে জড়িয়ে দেন। ২৪ মিনিটের মাথায় তৃতীয় গোল, ঠিক তিন মিনিট পরে আবার সেই এক জুটির ম্যাজিক। এবারেও চমৎকার ওয়ান টু পাসের কম্বিনেশন থেকে বল পান মাইকেল ইয়ারজাবাল এবং গোলকিপারকে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে তিন শূন্যতে এগিয়ে দেন। সেকেন্ড হাফ শুরু হতেই বিপত্তি, স্পেনের একটি বিপজ্জনক ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন, মানে ওন গোল করে বসেন সৌদির ডিফেন্ডার হাসান আলতামবাক্তি। সহজ জয়ে এই ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন জোড়া গোলদাতা মাইকেল ইয়ারজাবাল। চলে আসি দ্বিতীয় ম্যাচে, লস অ্যাঞ্জেলাস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইউরোপের রেড ডেভিলস বেলজিয়াম আর এশিয়ার জায়ান্ট ইরান। ফার্স্ট হাফে তিন মিনিটের মাথায় বেলজিয়ামের তারকা রোমেলো লুকাকু একটি হলুদ কার্ড দেখেন। পুরো ম্যাচে বেলজিয়ামের বল পজিশন এগিয়ে থাকলেও ইরানের জমজমাট ডিফেন্স এবং ধারালো প্রতি আক্রমণ তাদের কালঘাম ছুটিয়ে দিয়েছিল। ২৬ মিনিটের মাথায় ইরানের মেহেদি তরেমি একটি গোল করলেও ভিআরএ সেটি অফসাইডের কারণে বাতিল করে দেওয়া হয়। খেলার আসল নাটক শুরু হয় কিন্তু ৬৬ মিনিটের মাথায়, যখন বেলজিয়ামের ডিফেন্ডার নেথান নেগয় সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। দশ জনের বেলজিয়ামকে পেয়ে ইরান কিন্তু শুরু করে দেয় অল আউট আক্রমণ, কিন্তু বেলজিয়ামের গোলকিপার পিভট কর্টোয়েস দেওয়াল হয়ে দাঁড়িয়ে যান। অন্যদিকে কিন্তু বলতেই হবে, ইরানের বারের নিচে চীনের প্রাচীর তুলে দিয়েছিল তাদের গোলকিপার আলি রেজা বিরাবান। ম্যাচটি শেষ হয় স্কোর লাইনেই, যে বেলজিয়াম শূন্য এবং ইরান শূন্য। চলে আসি তৃতীয় ম্যাচ, উরুগুয়ে বনাম কাবো ভার্দে গ্রুপ এইচ এর খেলা। আরো একবার বলবো মায়ামি স্টেডিয়ামে রাতের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটির কথা, যেখানে লাতিন আমেরিকার জায়ান্ট উরুগুয়েকে আক্ষরিক অর্থে একদম চমকে দিয়েছিল আফ্রিকার একটা ছোট্ট দল কাবো ভার্দে। দুই দলেরই দুর্দান্ত কাউন্টার অ্যাটাকিং ফুটবলের পর এই ম্যাচটি শেষ হয় উরুগুয়ে ২ কাবো ভার্দে ২ এই স্কোর লাইনে। প্রথম গোল চলে আসে ২১ মিনিটের মাথায়, একদম মানে ম্যাচের শুরুতেই সবাইকে অবাক করে দিয়ে এগিয়ে যায় কিন্তু কাবো ভার্দে। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে উইং দিয়ে দ্রুত গতিতে বক্সে ঢুকে পড়েন তাদের মিডফিল্ডার কেভিন পিনা, আর ডান পায়ের দুর্দান্ত এক কোনাকুনি শটে বল জালে ঢুকিয়ে দেন এবং চলে আসে ফার্স্ট গোল। ৪৪ মিনিটের মাথায়, মানে ফার্স্ট হাফ শেষ হওয়ার ঠিক আগেই উরুগুয়ে তাদের সমতা ফেরা। বাঁ দিক থেকে এক উইঙ্গারের ওড়ানো নিখুঁত ক্রসে চলন্ত বলেই মাটি কামড়ানো এক জোরালো বলি মারেন উরুগুয়ের ম্যাক্সিমিলিয়ানো রাউজো। কেল্লাফাতে ম্যাচ ১-১। ফার্স্ট হাফের অতিরিক্ত সময় উরুগুয়েকে এগিয়ে দেন অগাস্টিন ক্যানোবিও। ডিফেন্সের একটি ভুলে যেটা কাবো ভার্দে করে, যে বক্সের ঠিক বাইরেই ফাঁকা বল ছেড়ে দেয়, আর সেই বল পেয়ে যান তিনি, আর ডান পায়ের এক বুলেট গতিতে দূরপাল্লার শটে গোলকিপারকে পরাস্ত করেন এবং এগিয়ে যায় উরুগুয়ে ২-১। চলে আসে সেকেন্ড হাফের কথায়, যেখানে কিন্তু আবারও কামব্যাক করে আফ্রিকার দল কাবো ভার্দে। সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে মাঠে নামেন হেলিও ভারেলা। উরুগুয়ের ডিফেন্ডারদের গতিকে পরাস্ত করে বক্সে ঢুকে একটি চতুর শটে গোল করে দেন এবং টিমের স্কোরকে নিয়ে চলে যান ২-২ এই স্কোর লাইনে। নিজেদের ডিফেন্স ধরে রেখে এবং আক্রমণের ঝড় তুলে উরুগুয়েকে আটকে দেওয়া কাবো ভার্দের গোলকিপার ভোজিনহা, হ্যাঁ সেই গোলকিপার যাকে নিয়ে আমরা এর আগে অবশ্যই চর্চা করেছি এবং বারবার আমরা কিন্তু ভোজিনহার কথা বলেছি। শুধু তাই নয়, উনি কিন্তু আমাদের এটাও আবারও শিখিয়ে দিচ্ছেন যে বয়স কিন্তু শুধুই একটা নাম্বার। এই ম্যাচেও কিন্তু বেশ কিছু দারুণ সেভ করেন তিনি, বিপরীতে উরুগুয়ের বারের নিচে ছিলেন অভিজ্ঞ ফার্নান্ডো মুসলেরা। কাবো ভার্দের এই দুর্দান্ত ড্র কিন্তু গ্রুপ এইচ এর লড়াইটাকে একদম খাদের কিনারা এনে দাঁড় করালো। এই ছিল মোটামুটি সব খেলার আপডেট যেগুলো হয়ে আসে। এবার আসি যে খেলাগুলো আজকে রাত থেকে রয়েছে। সবচেয়ে বড় খেলা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা ফেস করবে অস্ট্রিয়াকে। আমরা কিন্তু অলরেডি এই বছরে আর্জেন্টিনার পারফরমেন্স দেখেছি, আর আগের ম্যাচে এলেন টেনের হ্যাট্রিক। এই ম্যাচেও কি তার এরকম কোন পারফরমেন্স আমরা দেখতে পারবো? চোখ রাখবো। তারপরে খেলা রয়েছে ফ্রান্স আর ইরাকের, সঙ্গে খেলা রয়েছে নরওয়ে আর সেনেগালের, একদম কালকে সকালে খেলা রয়েছে জর্ডান আর অ্যালজেরিয়ার। সব খেলার সব আপডেট সবাই পেয়ে যাবে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি তোমাদের জোবানির বন্ধু কিংসু।
5: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের একটা টান টান উত্তেজনাময় পর্ব কিন্তু আমরা পেলাম কিংশুকের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ কিংশুক, এবং তোমরা আজকে রাতের জন্য নিশ্চয়ই তৈরি হয়ে গেছো, প্রস্তুতি নিয়ে রেখেছো। এবং আমি ভাবতে পারছি না যে মানুষজন কিভাবে সারাদিন কাজকর্ম করে গিয়ে ফুটবল দেখছে, এটাই বোধ হয় ফুটবল ফিভার বোধ হয় এটাকেই বলে।
1: একেবারেই তাই। আর আজকে এই আড্ডা কিন্তু আমাদের একেবারে শেষ পর্বে, তো যেতে যেতে ম্যামের কাছে জানতে চাইবো যে আজকে পুরো অনুষ্ঠানে ম্যামের কেমন লাগলো, আর ম্যামের যদি কিছু বলার থাকে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য।
0: অবশ্যই শ্রোতাদের সঙ্গে কথা বলতে তো খুবই ভালো লাগে, সবসময়ই তাদের ফিডব্যাক সরাসরি পেতে খুবই ভালো লাগে। এরকম অনুষ্ঠান আপনারা কী কী চাইছেন সেগুলো আমাদের জানাতে থাকুন, ভালো লাগা খারাপ লাগা সবগুলোই শেয়ার করুন আমাদের সঙ্গে। এবং খেলাধুলো নিয়ে যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, সেটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান, এটা নিয়ে খুব কম ফিডব্যাক পাচ্ছি, একটু যদি জানান খুব ভালো লাগবে। এবং ভবিষ্যতে আরও কী কী প্রোগ্রাম আপনারা চাইছেন যুবাণীর কাছ থেকে সেগুলোও জানাতে পারেন। আজকের মতো এখানেই আমরা আমি বিদায় নিতে চাইছি, ধন্যবাদ।
2: চলো তাহলে আজকের মতো ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর থেমে নয় বরং প্রেমে থেকো। আজকের মতো টাটা, সঙ্গে ছিলাম আমি ব্রততীপ, আমার সঙ্গে ছিল বৌলমী, এবং আমাদের সঙ্গে ছিলেন আকাশবাণী কলকাতার প্রোগ্রাম এক্সিকিউটিভ শাহনাজ আব্দুর রফ ম্যাম। এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে সঙ্গে থাকার জন্য। আপাতত তোমাদের জন্য রইল অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান যুবমঞ্চ। উপস্থাপনায় ছিলেন ব্রতদীপ মুখোপাধ্যায় এবং পৌলমী বাগ। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন পুরাতনী গান, শিল্পী কাজল বিশ্বাস।

0: আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই 15টি পর্বের একটি বিশেষ অনুষ্ঠান পিপলস পদ্মায়ন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: Egypt took over the first place in Group G. And with that, we end this news bulletin.

প্রচলিত কথায় সুরে লোকগীতি শুনলেন। প্রথম গানের কথা শিল্পী স্বয়ং রমেশচন্দ্র সরকার, তার কণ্ঠে শুনলাম লোকগীতি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই গ্রামীণ সংবাদ।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী জুলাই মাস থেকে সরকারিভাবে জনতার দরবার কর্মসূচি শুরু করবেন। বর্তমানে সল্টলেকে বিজেপি দপ্তর থেকে এই কর্মসূচি চলছে। বিধাননগরে সেচ দপ্তরের অতিথিশালাকে বেছে নেওয়া হয়েছে এর জন্য। মুখ্যমন্ত্রী গতকাল এই অতিথিশালা ঘুরে দেখেন। জনতার দরবারের জন্য পরিকাঠামোয় সামান্য পরিবর্তন প্রয়োজন। মুখ্যমন্ত্রী এ বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও অশান্তির আবহে মানুষের কাছে সম্প্রীতি ও শান্তির বার্তা পৌঁছে দিতে সাইকেল নিয়ে রাজস্থান সফরে রওনা হয়েছেন দুর্গাপুরের এক ব্যক্তি। শ্যামাপদ শর্মা নামে ওই ব্যক্তি পেশায় ঘুগনি বিক্রেতা। দুর্গাপুরের এডিডিএ ভবনের সামনে গতকাল তাঁর সাইকেল যাত্রার সূচনা করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র খড়ুই। যাত্রাপথে কলকাতায় পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও ইচ্ছে প্রকাশ করেছেন শ্যামাপদ শর্মা। এর আগেও একাধিক সামাজিক বার্তা নিয়ে অতীতে বেশ কয়েকবার দীর্ঘ সাইকেল সফর করেছেন তিনি। 2019 সালে সন্ত্রাসমুক্ত ভারত জঙ্গিমুক্ত দেশের বার্তা নিয়ে তিনি সাইকেলে মহারাষ্ট্র যাত্রা করেন। এছাড়া পোলিও মুক্ত ভারত সম্পর্কিত সচেতনতার প্রচারে সাইকেলে লাদাখ ও কন্যাকুমারী সফর করেন তিনি। শিলিগুড়ির ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকায় আজ সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃতদের নাম মিন্টু শীল ও কৃষ্ণ হালদার। ফুলবাড়ি এলাকায় একটি চানাচুর কারখানায় কাজে যাওয়ার সময় তাদের স্কুটির সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রাণ হারান ওই দুই তরুণ। তদন্ত শুরু করেছে পুলিশ। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী সাত দিনে বৃষ্টির পূর্বাভাস। এদিকে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তায় দুধিয়ার কাছে ভেসে যাওয়া হিউম সেতু দ্রুত মেরামতির কাজ চলেছে। নতুন করে পাহাড়ে কোথাও ধস নামার খবর মেলেনি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী কৃষ্ণ দাসের দেহ গতকাল উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার এফবি সাবিত্রী নামে একটি ট্রলারে করে মাছ ধরে ফেরার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দা কৃষ্ণ দাস। গতকাল বিকেলে কে প্লট ঠাকুরান নদী সংলগ্ন এলাকায় তার দেহটি ভাসতে দেখা যায়। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে চাকরি দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযোগ দায়ের হয়েছে। এর আগে জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের সময় সুমিত রায়ের প্রসঙ্গ উঠে আসে। তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে, যদিও সুমিত রায় এখনও নিখোঁজ। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামীকাল। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। গ্রামীণ সংবাদ শেষ হলে পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুর দুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। কৃষকদের জন্য এক সতর্কবার্তা জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। বৃষ্টিপাতের পরিমাণ থাকবে 7-20 সেন্টিমিটার। অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু জায়গায়। সেক্ষেত্রে বৃষ্টি হবে 7-11 সেন্টিমিটার। ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিম, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হাওড়া জেলার দু একটি জায়গায়। বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 30-40 কিলোমিটার। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এখন শুনবেন অনুজমির দুনো ফসল।

জমির তুলো ফসল। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আর আমি যখন এসেছি আর সঙ্গে রয়েছি আপনাদের অনুরোধের পছন্দের গান। আজকে যে গানটির অনুরোধ প্রথমেই রয়েছে সে অনুরোধটি করেছেন বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে অসীম মণ্ডল, এবং সেই সঙ্গে ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে শান্তনু বসাক, সুচিত্রা বসাক, সুজয়, সোমা এবং রুশিকা বসাক। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী মান্নাদের কণ্ঠে এই গানটি।

চলে যাই পরের গানের অনুরোধে। পরের গানটি অনুরোধ করেছেন গ্রাম গোংরা চাপড়া নদিয়া থেকে। নিয়মিত শ্রোতা বন্ধু হীরামন শেখ ও রেহানা শেখ আপনারা শুনতে চেয়েছেন শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

একেবারেই তাই, মনকে বলে যেতেই হবে সুখের কথা এবং ভালোবাসার কথা, তবেই তো ভালোবাসা আরও আরও মানুষের মধ্যে পৌঁছে যাবে, একসূত্রে বেঁধে বেঁধে থাকতে পারবো আমরা। পরের গানের অনুরোধে চলে যাই। পরের গান অনুরোধ করেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে দীপঙ্কর মাল, দেবাশিস মাল, সুব্রত মাল ও রিকি মাল। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী শ্যামল মিত্রর কণ্ঠে এই গানটি।

বন্ধুরা যারা চিঠি লিখছেন তারা তো আমাদের ঠিকানা জানেনি, কিন্তু নতুন নতুন বন্ধু তো আমরা পেতেই চাই না, সেই জন্য তাদেরকেও আর একবার আমাদের ঠিকানাটা জানিয়ে দিই। প্রথমে বলে দিই আমাদের চিঠি লিখবার ঠিকানা, সেটা হলো উনজমির দুন ফসল কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর আমার নতুন বন্ধুরা, একেবারে নতুন বন্ধুরা যারা আমাদের ইমেল করে গানের অনুরোধ পাঠাচ্ছেন, তাদের জন্য আমাদের ইমেল আইডিটি aircolagri@gmail.com। আপনার পছন্দের গান বা পছন্দের শিল্পী অনুরোধ করে চিঠি লিখে বা ইমেল করে আমাদের জানিয়ে দিন, আমরা নিশ্চয়ই সেই অনুরোধ রাখবই, এ কথা কিন্তু দিলাম। আর পাশাপাশি একটি ছোট্ট ঘোষণা কৃষি ভাই বোনেদের জন্য, দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাঁদের আর্থিক সুরক্ষার যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ যোজনা, যার মাধ্যমে প্রতি বছর 3টি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আপনিও এই সুযোগ নিতে পারেন আপনার নিকটস্থ গ্রাম পঞ্চায়েত বা ইডিও অফিস বা কৃষি বিভাগের যে সমস্ত অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনিও এই সুযোগ নিতে পারেন। চলে যাই পরের গানের অনুরোধে। পরের গানের অনুরোধটি করেছেন মেজিয়া বাঁকুড়া থেকে রুদ্রনীল অধিকারী এবং মিত্রপাড়া নৈহাটি থেকে চন্দ্রিমা শ্যামলী ও রামানন্দ ব্রহ্মচারী। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী নির্মলা মিশ্রের এই গানটি।

এরপর যে গানটি শোনাব সেই গানটির অনুরোধ করেছেন ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে ধীরেন বসাক, অখিল বসাক, সনদ বসাক ও কৃষ্ণ প্রামাণিক। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রেলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্জে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাস স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। রাজ্যে 1,00,000 শূন্যপদ পূরণের করার কথাও ঘোষণা করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতিদের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাঁদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারে প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 আহত এবং নিখোঁজ প্রায় 18 জন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। বিধানসভায় আজ নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকেরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী।
1: আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% হার হবে 38%। পেনশন প্রাপ্তরা অতিরিক্ত 20% ডিএমএস রিলিফ পাবেন। এই ডিএমএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী।
0: আগামী দিনে 1,00,000 শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবিদদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও জানানো হয়েছে।
1: রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্যপদ পূরণ করা যাবে, যা 33% মহিলাদের জন্য সংরক্ষিত। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক অধ্যাপক এবং শিক্ষককর্মী। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের উদ্দেশ্যে ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে।
0: অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে মোট ঋণের পরিমাণ 8,15,891 কোটি টাকা। এর ফলে একদিকে সামাজিক প্রকল্প, অন্যদিকে আর্থিক শৃঙ্খলা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করায় সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। 60,70,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নকেও। কৃষি বিভাগে 8,565 কোটি টাকারও বেশি, খাদ্য সরবরাহ বিভাগে 8,053 কোটি টাকা, উচ্চশিক্ষা ক্ষেত্রে 7,000 কোটি টাকারও বেশি, স্বরাষ্ট্র পার্বত্য বিভাগে 17,925 কোটি টাকারও বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনডিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশাকর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছে অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনিদেরও 1,000 ভাতা বৃদ্ধির টাকা ঘোষণা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন যে, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে ফলপ্রসূ আলোচনায় অপেক্ষায় রয়েছেন তিনি। সফরে বিদেশমন্ত্রী মঙ্গোলিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশে বিদেশমন্ত্রী বি বাৎসেগের সঙ্গে আলোচনা করবেন। বুধ ও বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়া সফর করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের সিওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন যে এই উচ্চাকাঙ্ক্ষী সংরক্ষণ কর্মসূচির সাফল্যে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে রাষ্ট্রপতি কুনো জাতীয় উদ্যান ঘুরে দেখেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতিরও পর্যালোচনা করেন। তিনি চিতা কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার পরিদর্শন করেন। বুনো আধিকারিকেরা রাষ্ট্রপতিকে জানান যে বর্তমানে ভারতে মোট 52টি চিতা রয়েছে। এর মধ্যে 49টি কুনো জাতীয় উদ্যান এবং 3টি গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে রাখা হয়েছে। এছাড়াও চিতাদের জন্য বনের ভেতরে গড়ে তোলার গতিবিধির অনুসরণ বা ট্র্যাকিং ব্যবস্থা, সংরক্ষণ উদ্যোগ এবং পানীয় জলের সুব্যবস্থা সম্পর্কেও তাকে অবহিত করা হয়। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামিবিয়া থেকে আনা 8টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসার মধ্য দিয়ে প্রজেক্ট চিতার সূচনা হয়েছিল। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা ও বাতসোয়ানা থেকেও আরও চিতা আনা হয়। ধারাবাহিক সংরক্ষণ ও প্রজনন প্রচেষ্টার ফলে কুনোতে চিতার সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচিতে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসাবেই চিহ্নিত হয়ে আছে। সাংসদ শশী থারুরের নেতৃত্বে গঠিত বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি কৌশলগত নিরাপত্তা ও বিদেশ নীতি সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করতে জম্মু কাশ্মীর ও লাদাখে 4 দিনের সমীক্ষা শুরু করেছেন। জুন মাস ছানি নিমারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতে এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য দূরুদ্ধতার বৈঠকে মিলিত হয়েছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ প্রায় 18 জন। সরকারি সূত্রে জানা গেছে আঞ্চলিক সমস্যার জেরে সৃষ্ট বিঘ্ন কাটিয়ে কাজকর্ম পুনরায় চালুর চেষ্টার সময় গতরাতে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি কেন্দ্র রাস লাফান শিল্প এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এর ফলে বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে চলে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অস্পষ্ট। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাতার সরকার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের পিছনে কোনো নিছক দুর্ঘটনা নাকি নাশকতার ঘটনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী 14 জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরের জন্য ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে। শুভমান গিলের নেতৃত্বে ঘোষিত এই দলে ফিরেছেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরার মতন অভিজ্ঞ খেলোয়াড়েরা। দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। এছাড়াও দলে রয়েছেন রোহিত শর্মা, কেএল রাহুল, ঈশান কিশান, ওয়াশিংটন সুন্দর, অক্ষয় প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, হরসিত রানা, অর্শদীপ সিং এবং গুরনূর ব্রার। শেষ করবার আগে খবর বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ 18 জন। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সরকার সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। 60 কোটি 70 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। পয়লা অক্টোবর থেকেই এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
1: বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে উপর অতিরিক্ত 20% মোট দিয়ে হার হবে 38%।
0: আগামী দিনে 100,000 পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগের 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবিদদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও ঘোষণা করা হয়েছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়ের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। অর্থমন্ত্রী জানিয়েছেন বর্তমানে রাজ্যে মোট ঋণের পরিমাণ 8,15,891 কোটি টাকা। এর ফলে একদিকে সামাজিক প্রকল্প, অন্যদিকে আর্থিক শৃঙ্খলা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা।
1: আমাদের নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত, এবং এর একটি প্রাণবস্ত অংশ হিসেবে বিকশিত বাংলা গড়ে তোলা। আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি।
0: বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নকেও। কৃষি বিভাগে 8,565 কোটি টাকার বেশি, খাদ্য সরবরাহ বিভাগে 8,053 কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশাকর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলে রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা। গ্রামীণ এলাকায় নিযুক্ত প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, প্রাণীসেবী, মৈত্রী এবং অন্য কর্মীদের পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। চা শ্রমিকদের সুবিধার্থে গড়ে তোলা হবে টি বোর্ড। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এবং এক দেশ এক রেশন প্রকল্প ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও। পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে। শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে নতুন আইআইটি, আইআইএম, এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে। আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ এবং ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে বাজেটে। ভরসা কর্মসূচিতে গ্র্যাজুয়েটদের মাসে 3,000 এবং অন্যদের 2,000 টাকা ভাতার কথাও ঘোষণা হয়েছে। মুম্বাই বা ভেলরে চিকিৎসার জন্য গেলে কম খরচে থাকার ব্যবস্থা করা হবে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী দীর্ঘদিনের বঞ্চনা দূর করে 20% মহার্ঘ ভাতা ঘোষণা করার জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তবে জুলাই মাস থেকেই তা কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি। বাজেটে আশাকর্মীদের মাসে 5,000 টাকা ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক ইসমত আরা খাতুন।
2: আমরা মনে করছি এই ঘোষণা আজকের আমাদের আংশিক জয়। আমরা চেয়েছিলাম 15,000 টাকা, কিন্তু 5,000 টাকা বাড়িয়েছে। কর্মীরা খুশি, কিন্তু আমাদের বহু সমস্যা এখনো থেকে গেছে। সেই আন্দোলনের যে ফল আজকের এই বর্ধিত টাকা যেটা ঘোষণা হয়েছে।
0: রাজ্য বাজেট পশ্চিমবঙ্গের সব ক্ষেত্রে গতি আনবে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য।
3: এই বাজেট সর্বব্যাপী বাজেট এবং এই বাজেট সর্বস্পর্শী বাজেট পশ্চিমবঙ্গের জীবনে নতুন গতির সঞ্চার করবে। এই বাজেট মহিলাদের শুধু সুরক্ষিত করবে না, আত্মনির্ভর করতে সাহায্য করবে। এটি যুক্তরাষ্ট্রের ব্যবস্থার মধ্যে যদি রাজ্য কেন্দ্র সংঘাত থাকে সেখানে উন্নয়ন ব্যাহত হয়ে যায়, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হবে না।
0: অধ্যয়নের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সচেতনতাকে অগ্রাধিকার দিতে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যসভার সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। কলকাতায় আজ এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের ওপর আক্রমণের অভিযোগে দলের তরফে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপনব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে মামলা দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন আইনজীবী শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সম্পর্কে বলেছেন, এই বাজেট মানুষের প্রয়োজনের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দিয়েছে। নাগরিকদের সুরক্ষা মর্যাদা ভয়মুক্ত পরিবেশ গড়ার পাশাপাশি সাংস্কৃতিক পুনরুত্থান এবং কর্মসংস্থানের বিষয় গুরুত্ব পেয়েছে এখানে। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই মহিলা মহল।
5: তিনটে কলেজেই
6: অত ভেব না,
5: ফিস তো দেখো। কি খবর,
7: কি হলো কি?
6: ফিস নিয়ে টেনশন।
5: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়?
8: একদিনে বাড়ি ফিরুন লেজার পদ্ধতির মাধ্যমে। লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় ব্রততী দাশ।

নমস্কার, আজকে মহিলা মহলে অন্দর সংবাদ। অন্দর সংবাদ সবসময় যে ঘরের অন্দরের কথা হবে তা নাও হতে পারে। আজকে আমাদের যিনি অতিথি আছেন তার অন্তরের অন্দরের কথা শুনব, কিভাবে তার সেই প্রতিবন্ধকতা, তার জীবনের কিছু প্রতিবন্ধকতা ছিল সেটা কিভাবে তিনি অতিক্রম করে আজকে একজন প্রতিষ্ঠিত লেখিকা, প্রতিষ্ঠিত সম্পাদিকা কি করে হলেন। আজ আমার অনুষ্ঠানের অতিথি লেখিকা ও সম্পাদিকা বিদস্তা ঘোষ।

0: নমস্কার দিদি।
1: নমস্কার,
0: আবার বসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে।
1: একেবারে
0: আপনার সঙ্গে আড্ডা মানে কিছু নতুন নতুন শুনবো এবং খুব ভালো করা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করব। আগে তো আপনার সঙ্গে লেখিকা হিসেবে কথা বলেছি এবং সেই কথা বলতে গিয়ে অনেক কিছু জেনেছি। আজকে একদম একটা অন্য দিক নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আপনি যখন ছোট ছিলেন সেই সময়ে আপনি একটা প্রতিবন্ধকতার সঙ্গে বড় হচ্ছিলেন, সেইটা কিভাবে আপনি প্রথম জানতে পারলেন বা কবে থেকে প্রতিবন্ধকতাটা শুরু, আপনি কথা বলতে পারতেন না, সেটা কি জন্মগত নাকি কোনো দুর্ঘটনার জন্য হয়েছিল, সেইটা একটু আগে শুনে নিই।
1: তার আগে অনেক ধন্যবাদ এরকম একটি বিষয় নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, কারণ অনেক সময়ই আমরা নিজেদের যে প্রতিবন্ধকতা সেগুলো সচরাচর বলতে চাই না, সেগুলো যে আপনারা ভেবেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ। না, এটা আমার জন্ম থেকেই ছিল। আসলে এই ব্যাপারটা বলতে গেলে একটু আগে পেছোতে হবে, মানে আমার জন্মের আগের কথা। আমার বাবা মুসলমান, তিনি আমার মাকে বলেছিলেন যে আমাদের যে সন্তান পৃথিবীতে আসছে সেই সন্তানের একটি খুঁত থাকবে এবং সেই সন্তান পরবর্তীকালে সেই খুঁতকে পুরো নস্বাত করে দিয়ে সেই লেখিকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবে।
0: মানে আপনার বাবাই এই ভবিষ্যৎবাণীটি করেছিলেন?
1: একেবারে, এবং আমার নামটিও যে বিতস্ত হবে তখন এই তিনি জানিয়ে রেখেছিলেন মাকে। তো আমি যখন জন্মাই সচরাচর ই হয় মানুষের হাত বা সংস্কার এগুলো পরীক্ষা করা হয়, তো ডাক্তাররা সমস্ত পরীক্ষা করে দেন, সব কিছু ঠিক আছে। তো মা নিশ্চিত যে বাবার গণনা ভুল, কিন্তু বাবা সারাক্ষণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন আমাকে। তখন আমি এক বছর বয়স, একটু একটু কথা বলছি, কিন্তু তখনও তো সেরকম কিছু বোঝার মতো নয়, এবং আমাদের বাড়িতে ঠাকুমা বলতেন সবাই একটু দেরি করেই কথা বলেছি, ফলে খুব একটা চিন্তার বিষয়ও ছিল না। কিন্তু বাবার মধ্যে একটা হচ্ছিল সমানে যে এই মেয়ের তো কিছু একটা হওয়া উচিত। সেই সময় আমার অন্নপ্রাশনের পরে মানে এক বছর হয়েও গেছে, তখন আমার ঠাকুমা একবারে জানে ঠাকুমা ছিলেন ডাক্তারের মেয়ে, ঠাকুমা হঠাৎ বাবার কথা শুনতে শুনতে মুখটা হা করেছে, নিয়ে বসে পেয়েছি ইহুদের কথা বলছে আমার ছেলে। তো মা দৌড়ে গেছে যে ই হয়েছে, তখন দেখা গেল যে আমার আলজি তিনটে আলজি এবং কোনোটাই কারোর সাথে যোগ নেই, ফলে যে হাসনালি দিয়ে গলায় দিয়ে শব্দটা বেরোবে সেটা বেরোচ্ছে না। সঙ্গে সঙ্গে বাবা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলেন এবং ডাক্তার বললেন এটা সেই সময় আমার যখন জন্ম হয়েছে তখন বিরলতম একটা রোগ, কারণ যে রোগটার নাম হচ্ছে প্লেট প্যানেট, এবং সেই রোগটা সচরাচর সেই সময় দেখা যেত সামনে ঠোঁট কাটা, যেটাকে গনা কাটা বলা হতো, কিন্তু আমার তো ওরকম কিছু নেই। এবার তাহলে কী করে সেটাকে করা হবে, আর ওইটুকুনি বাচ্চা তারা পড়েছে এবং এটা একটা জীবন সংশয় হবার মতো অপারেশন হবে। তখন বাবা বললেন যে যাই হোক আমি জানি আমার মেয়ে বাঁচবে এবং তার জন্য যা যা করার আপনারা করুন। তখন দিল্লিতে বাবা ওখানে তখন সত্যবোধ হয় এইমস তৈরি হচ্ছে বা হবে এরকম কিছু, সেখানে একটি সেমিনার হচ্ছে এবং সেখানে তখন বিদেশ থেকে প্রচুর ডাক্তার আনা হয়েছে। বাবা সেখানে গেলেন এবং আমার এই সমস্যাটা নিয়ে কথা বললেন। তো আমার সৌভাগ্য যে বিদেশে তখন এই বিষয়টা নিয়েই কাজ করছিলেন এমন দুজন ডাক্তার সেখানে ছিলেন, তারা এলেন কলকাতায় আমাকে দেখার জন্য, কারণ এটা ভারতের ইতিহাসে অমি কম অপারেশন হয়েছে এরকম এই সময়, ফলে আমি তাদের কাছে কিছুটা হয়তো বিনিময় ছিলাম। তারা প্রথম অপারেশন করলেন তখন আমার দেড় বছর বয়স, দেড় বছর অপারেশন করার পরে তারা বললেন যে অনেকটা সময় লাগবে, হয়তো যে শব্দগুলো আসবে সেগুলো খুব একটা পরিষ্কার হবে না। এবারে আড়াই বছরে আরেকটা অপারেশন হলো, আড়াই বছরে যখন অপারেশন হলো তখন যিনি বাঙালি ডাক্তার ছিলেন সন্তোষ মোহন দাস, তিনি মাকে বললেন ওকে এখন এ বাঁশি গান এসব সেখানে শুরু করো এবং সাত বাজানো,
0: শ্বাস নিয়ে
1: একদম। তো মা ই করতেন সেভাবে আমাকে

0: চিনানি ইনু হি মই হে মানে নং নেবার মতো আমার থাকতো না আর কি, ইনু মাও না ছড়বেন না, আর আমারও তখন মার জল দিকে মনে হতো যে কিছু একটা করি এরকম একটা ইনু খুব অস্পষ্ট মনে পড়ে, মানে আমি খুব কাঁদতাম ভীষণ কষ্ট হচ্ছে না, এ মা তখন আমাকে গল্প বলতেন আর বলতেন যে এইটা করে ফেল তাহলে তো একটা বই উপহার দেবো, ওই ছবিতে বই পড়ি আড়াই বছরে আর কি বই। তো হি ওঠে ওঠে বাবা আমাকে ই করলেন স্কুলে ভর্তি করে দিলেন 3 বছর বয়সে, যে অনেক বাচ্চার সাথে কথা বলবে তখন হয়তো ঠিক হবে। তো যখন স্কুলে গেলাম অনেক বাচ্চার সঙ্গে কথা বলতে বলতে একটু একটু করে আমার কথাগুলো বেরোতে শুরু করলো, কিন্তু স্পিচ থেরাপিটা দীর্ঘদিন চলেছে, মানে এখনও আমার নিজের কানে যে শব্দগুলো মনে হয় যে একটু অসুবিধা, আমি কিন্তু এখনও স্পিচ থেরাপি হ্যাঁ নেই।
1: তো মানে স্পিচ থেরাপি কিন্তু একটা বিজ্ঞানসম্মত একটা উপায়, এইভাবে যে মানুষরা অসুবিধের মধ্যে রয়েছেন তাদের সেই প্রতিবন্ধকতাটা কাটানোর।
0: এইবারে এবং অনেক বাকি শিল্পীও কিন্তু নিয়মিত স্পিচ থেরাপি করায়, কারণ স্বপ্ন উচ্চারণের জন্য, কারণ স্বপ্ন তো ব্রহ্ম এবং সেটা যদি ঠিকঠাক আমরা যে ওম স্বপ্ন উচ্চারণ করি সেটাও যদি সঠিকভাবে না করতে পারি তাহলে সেটার কোনো মানে দাঁড়ায় না। সেইটা আমাকে
1: যে 2.5 বছরে মানে দ্বিতীয় অপারেশনটা হলো, তারপরে কি আর কোন?
0: সাড়ে তিন বছরে অপারেশনটা হয়তো না করলেও চলতো, কিন্তু কিছুটা ডাক্তাররা ওই পরীক্ষা করার জন্যই করলেন। তার আরেকটাও কারণ ছিল, সেই সময় তো আমি মানে যা হই উনি বাচ্চা প্রচুর রাস্তাঘাটে বেরোচ্ছি, সবাই কথা বলছে বা আমি হয়তো কিছুটা উত্তর নেওয়ার চেষ্টা করেছি, বড়রা খুব ভেঙাতো আমাকে। তো সেই সময় কী হতো, আমি না ভেঙানিটা খুব একটা বুঝতে পারতাম না যে কেন ভেঙাচ্ছে বা ই আমার কোথায় ভুল হচ্ছে, এগুলো খুব একটা বুঝতে পারতাম না। তো এরকমই একটা দিন আমাকে যখন মানে কেউ কিছু বলেছে আমি শুনতে পেলাম মা সেই ভদ্রলোককে, মানে আমরা কাউ বলতাম তিনি আমাদের বাড়িতে খবরই কাউ নিতে আসতেন, তো মা তাকে বউকে বলছেন যে ওই ভদ্রলোকের চোখে একটা সমস্যা ছিল, যে তোকে যদি এরকমভাবে সবাই চোখের সমস্যা নিয়ে বলতে শুরু করে তাহলে তোর আত্মবিশ্বাস উঠে যাবে, আমি যাদের এরকম আছে তাদের এরকমভাবে আত্মবিশ্বাসটা নষ্ট করিস না। তো আমার সেদিনে প্রথম একটা অনুভূতি হলো যে আমার একটা কোথাও সমস্যা আছে। তো সন্ধ্যেবেলা বাবা যখন কিনেছেন আমি তখন বসে বসে কাঁদছিলাম, কী সমস্যা সেটা কিন্তু আমি তখনও বুঝতে পারিনি। তো বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, তো আমি বললাম যে কি জানি আমাকে সবাই ভেঙায় মা যে একজন কাউকে বকছিলেন। তো মা বাবা বললেন যে তোমার কী সমস্যা হলো তাতে, আমার মা আমার বন্ধুরা যদি কথা না বলে আমার এতে। তো বাবা আমাকে ঠাকুর ঘরে নিয়ে গেলেন, ঠাকুর ঘরে রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা তিনটে ছবি দাঁড়ির সামনে দাঁড়িয়ে করালেন, নিয়ে বললেন আজ থেকে এই মুহূর্ত থেকে যদি বাইরের জগতে তোমার কথা বলে একজনও বন্ধু না থেকে এরা তোমার বন্ধু হলো, তোমার যা বলতে ইচ্ছে করবে যা করতে ইচ্ছে করবে এদের সঙ্গে তুমি ভাগ করে নাও। এবং ওইটা মানে আমার রেগুলার জীবনের একটা অংশ হয়ে গেছে, মানে এখনো পর্যন্ত মানে ওই যে অভ্যাসটা তৈরি হলো আমার আমার মনে হতো যে ঠিক আছে বন্ধুরা না শুনলে না শুনলো একজন তো বন্ধু আছে যে আমার শুনবে কথা,
1: মানে ছোটবেলায় ওটা একটা থেরাপির কাজ করেছে
0: একেবারে, মানে এটা আমার আত্মবিশ্বাসটাকে উনি বয়স এই খুব বাড়িয়ে দিয়েছিল।
1: এই যে সমস্যার কথাটা বললেন এটাতেই আমি আসছিলাম, যে একটা ছোট বাচ্চা বড় হচ্ছে তার কাছে আশেপাশের মা বাবার সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষজনেরও অনেক কিছু এক্সপেকটেশন থাকে, মানে ভাবেন যে ছোট বাচ্চা একটু নাচ করে দেখাও একটু গান করে শোনাও, এগুলো তো আমরা সাধারণত করে থাকি বা দেখিয়েও থাকি। তো ওই সময় যখন কথা বলার একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আশেপাশের লোকের কাছ থেকে যেরকম ব্যবহার পেয়েছেন নিজের মধ্যে, তখন বাবা এরকমভাবে পাশে দাঁড়িয়েছেন ঠিক আছে, কিন্তু তবুও কি কোনো একটা সময় নিজের মনের বা নিজের কাছে মনে হয়েছিল যে আমি কেন এরকম?
0: না আসলে ওই যে মানে আমার না ছোটোবেলা থেকে হয়তো অনেকের মনে হতে পারে সেটা, কিন্তু আমার হয়নি। তার কারণ হচ্ছে যে যখন আমি বুঝতে শিখলাম যে আমার এই সমস্যাটা, তখন আমি কোনোদিন সমস্যাটাকে নিয়ে ভাবিনি, আমার সবসময় মনে হতো সমস্যাটাকে করে দূর করা যেতে পারে, আমার স্কুল বলুন বা আমার পরবর্তী জীবন বা পাড়ার প্রতিনিধি অনেক সময় এটাকে নিয়ে ব্যঙ্গ করেছে, স্কুলে আমাকে এরপরে অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এমনকি

0: উল্লাস সেভেনে পড়ি বা নদীর পুজো হবে, প্রথম রাউন্ডে আমি সিলেক্টেড হয়ে হবে ওই হবে, কারণ আমি নাচ করতাম তখন। তো বা শ্রীমতীর ভূমিকা সব কিছুটি শেষ মুহূর্তে এসে আমাকে বলা হলো না, বলা সব ভালো না, ওকে বাদ দিতে হবে। তো আমি সবসময় ভাবতাম কি যে এই যে বাদগুলো আমাকে দিচ্ছে এর থেকে আমি ই করে বেরোতে পারি এবং তার জন্য আমাকে ই ই উঠতে হতে পারে, সেটাতেই আমি সবসময় নজর দিয়েছি। এবং সেই সময় আমার মা একটি গল্প বলেছিলেন যে একজন পা খোড়া ব্যক্তি পাহাড় জয় করেছে, তো তোমার এরকম কোনো সমস্যা রয়েছে তুমি ভেবে দেখো। আমি নেই বাইরে তো দেখলে কিছুই বোঝা যায় না, তো বললাম না মানে তার জন্যই মনে হয় থাকতে পারে তোমার এরও থাকবে না। তো এই যে থেরাপিগুলোকে আমি এখন বুঝি ওরা একটা থেরাপি, তো ওই থেরাপিগুলো আমাকে কোনোদিন বুঝতে দেয়নি যে আমার মধ্যে কোনো একটা অক্ষমতা রয়েছে। আমি সবসময় চেষ্টা করেছি প্রচুর মানুষের সাথে মিশতে, আর যখন দেখলাম একেবারে আমি নিতে পারছি না এই এত সমালোচনা, এত সমস্ত কিছু থেকে বা ব্যঙ্গো বা ভেঙানো, তখন আমি শ্মশানে চলে যেতাম। আমার ছোটোবেলাতে একটা অভ্যাস ছিল বাবার সঙ্গে শ্মশানে গিয়ে রাত্রানো দিন কাটানো, বাবা যেহেতু সাধনা করতেন, তো ওই অভ্যাসটাও আমাকে খুব কাজে দিয়েছে। কারণ ওখানে আমার বন্ধু যারা হতেন তারা ডোম ডোমে না একটা অদ্ভুত অনেক জীবন দর্শন থাকে, ওরা কিন্তু আমাদের এই চারিপাশের জীবন নিয়ে উম একটা ভাবিত হয় না, ওরা ভাবিত হয় যে পরপারে ই হতে পারে, ওরা যে আস্থা উঠছে প্রতি মুহূর্তে এত এত মানুষকে তারা অগ্নিতে করছেন, সংস্কার করছেন, তার পরবর্তী জীবনের ফল নিয়ে তারা মেশিয়ে হতেন। তারা আমাকে না প্রতিদিন আমার এই যখন আমি বলতাম যে তোমরা আমাকে এই সব গল্প কেন বলো, আমাকে তো কলকাতা এরা অব বলে, স্কুলে এরা অব বলে, ওরা আমাকে অদ্ভুতভাবে মানে এমন এমন গল্প বলতো তাতে আমার মনে হতো সত্যি তো আমি এরকম ভাবছি কেন, মানে যারা করছেন যারা বলছেন এটা তাদের সমস্যা আমার নয়, আমার চেষ্টা হচ্ছে আমি কি করে বোঝাতে পারছি এটা সেটা বোঝানো, এবং সেই করতে করতেই আছে কিন্তু এখানে।
1: আচ্ছা, পরিবার যেমন শুধু বাবা মা নিয়ে হয় না, ঠাকুমা দাদু, তার সঙ্গে তো আমাদের একটা বৃহত্তর পরিবারও থাকে, আত্মীয় স্বজন, ভাই বোন, খুড়তুতো জাঠতুতো, সেই পরিসরে আপনি সেখানে কীরকমভাবে আপনার সমস্যা নিয়ে কীভাবে গিয়ে দাঁড়াতেন বা তারা কীভাবে আপনাকে গ্রহণ করেছিল, সেখানের সমস্যা বা সেখানকার কথা যদি একটু বলেন।
0: আত্মীয় স্বজন বা আমার পরিবার মানে বৃহত্তর বাবার পরিবার, মায়ের পরিবার, এদের কাছে না আমি বংশের বড় মেয়ে ছিলাম, ফলে আমার এই না নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। তারা মনে হতো আমি যে কথাটা বলছি বা চেষ্টা করছি সেটাই হচ্ছে পৃথিবীর সেরা উপহার তাদের কাছে, এবং তারা সবসময় আমাকে খুব সাহস নিগত মনে খুব বলতো যে না না একদম ঠিক, মোর মতো করে কেউ বলতে পারে না কথা এরকম ভাবে, এবং আজও সেই প্রশ্নটা তারা আমাকে দেয়। এবার আমার দুটো বোন, তাদের কথা একটু না বললে এনে হয় না, আমার মেয়ে বোন যেহেতু পাড়ার কেউ আমাকে কিছু বলবে সেজন্য সে আর আমি একদম পৃথিবী মানে এক বছরের তাদের সঙ্গে আমার পার্থক্য, হ্যাঁ সবসময় আমাকে গাইড করে রাখতাম। মানে মানুষজন জেনে গেল যে দিদি কিছু বললে বোন আছে ওটাকে সাহায্য করার জন্য, মানে পাড়ার লোকেরা আমাকে বা স্কুলের ছাত্রছাত্রীরা কেউ আর বিরক্ত করার সাহস পায়নি, কিন্তু যেটা হয়েছে আমি বুঝতে পারতাম মানে অনেকেই আক্ষেপ করতেন যে ঘোষাল মামুর মেয়েটাকে দেখতে শুনতে এত ভালো, পড়াশোনায় এত ভালো, কিন্তু এমন গলা সত্ত্বেও ওর কোনোদিন বিয়ে হবে বা
1: এই প্রশ্নটাতেই আসতাম আমি, এটা তো সবার আগে মানে মা বাবার থেকেও মাথা ব্যথা থাকে আশেপাশের
0: মানুষজনের, এবং এই প্রশ্নটাও করতাম যে স্কুলে নয় পাড়ার মধ্যে কলেজেও কি করে পড়বে, কলেজের বন্ধুরা টিচাররা ও এই ক্লাস করতে দেবে এরকম সমস্যা নিয়ে, তো এইগুলো বাবা মা শুনতেন আমাকেও বেশি তারা শুনতেন, এবং জানি না তারা কি করে সামলাতেন, কিন্তু সেই ধাক্কাটা আমার উপরে পড়েনি, কারণ সবসময় তারা আমার পাশে ছিলেন।
1: আপনার কি মনে হয় যে একজন মানুষকে যখন এইরকম কোনো সমস্যার মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে যেতে হয় তখন পরিবারের ভূমিকাটা কোন দিক থেকে বেশি জরুরি হয়, মানে চিকিৎসাগত দিক থেকে বেশি সচেতন হওয়া দরকার নাকি বাচ্চাটার পাশে সর্বক্ষণের জন্য একটা দাঁড়ানোর দরকার হয়?
0: আমার মনে হয় চিকিৎসাটা তো মানে ওষুধ বা সুনির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে চলে যাবে, সেটা ডাক্তারের কাজ। কিন্তু বাবা মা এবং পরিবার যদি পাশে না থাকে এবং সন্তান যদি কোনোরকম প্রতিবন্ধকতা, শুধু গলার নয় যে কোনো প্রতিবন্ধকতা থাকে, বাবা মা পাশে না থাকলে সে কোনো মনে জোর পেতে পারে না এবং যে আত্মবিশ্বাস তৈরি হয় সেটা তো ছোটো থেকেই তৈরি হয়। সেই আত্মবিশ্বাসের জায়গাটা পুরো ঘেঁটে যায় তার ফলে পরিবার এবং বাড়ি আর বাবা মা এটা খুবই একটা শক্তিশালী পিলার আমাদের জীবনে, যারা না থাকলে খুবই সমস্যা।
1: শ্রোতাবন্ধু আপনারা শুনছেন যে দিদি কি বলছেন, যে যদিও থেকে থাকে কেউ আপনার আশেপাশে নিজেদের পরিবারে এরকম কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের পাশে কিন্তু শক্ত হয়ে দাঁড়ান যাতে তারাও নিজেদের পথটা বেছে নিতে পারে। যেমন আজকে দিদি একজন প্রতিষ্ঠিত লেখিকা শুধু নয়, অধ্যাপিকাও বটে। তো এই যে পথটা পেরিয়ে এসেছেন দীর্ঘ যাত্রা, সেটা কিন্তু এই মনের জোরের জন্যই সম্ভব হয়েছে। তাই তো আমার মনে হয় যে মনের জোরটা থাকলে সব রকম দিক থেকেই আমরা এগিয়ে যেতে পারি, তাই না?
0: আমি আরেকটা কথা এই মনের জোর প্রসঙ্গে নতুনই বলছি, এটা বিশেষ করে এই ধরনের বাচ্চাদের একটা বড় থেরাপি হচ্ছে মেডিটেশন। তার কারণ মেডিটেশন করলে আমরা নিজের মনটাকে বুঝতে পারি। স্কুল কলেজগুলোতে তো এই বিদ্যা দেয় না মেডিটেশনের, কিন্তু বাবা মা যদি ছোটো থেকে যোগাভ্যাস এবং মেডিটেশন দেন হ্যাঁ এই মনের জোরটা কিন্তু খুব বেড়ে যায়। আমার যেটা অভ্যাস হয়েছিল একেবারেই ওই শ্মশান কাটানো দিনগুলো বাবার বাড়ি বয়ে যাতে থাকতে, সেটা তো সকলের ক্ষেত্রে ঘটে না। কিন্তু বাড়িতে যদি এইরকম একটা কিছু করা যায় এবং তার পাশাপাশি যদি মা যিনি সবসময় বাচ্চার সঙ্গে থাকছেন তিনিও খানিকক্ষণ থাকেন, তাহলে মায়েরও মনের জোর বৃদ্ধি পাবে বাচ্চারও।
1: একদমই তাই। আসলে আমরা যখন অভিভাবক হয়ে যাই বা বাবা মা হয়ে যাই তখন অনেকটা দায়িত্ব বেড়ে যায় এবং ভবিষ্যৎটাকেও অনেকটা দেখে নিতে হয় যে কিভাবে আমরা বাচ্চাটাকে পথটা দেখাবো। এটা একটা খুবই বড় দায়িত্ব, গুরুভার। এইবারে আসি বিবাহ। এই বিবাহ সংক্রান্ত যে সমস্ত বিজ্ঞাপনগুলো আছে, সুগৃহিণী হতে হবে, সুন্দরী হতে হবে, অনেক কিছু, ফর্সা হতে হবে, সুগায়িকা হতে হবে, তারপরে রন্ধনে পটু হতে হবে, তো এই সমস্ত পটুতার পরেও তো আর একটা পটুতাও থাকে, ভালো কথাও বলতে হবে। যিনি জীবন সঙ্গী হবেন তার সঙ্গে মনের কথাটা ভালোভাবে ভাগ করে নিতে পারবেন, এই জায়গাটায় এই আপনার অ্যাচিভমেন্টটা একটু শুনবো।
0: আমার সঙ্গে যারা বিবাহিত সূত্রে যিনি আমার সঙ্গে রয়েছেন এখনো পর্যন্ত, তাই আমি খুব ছোটো থেকে চিনতাম, কিন্তু হ্যাঁ মেয়ের কথাটা সাথে হয়নি কখনো। যখন দুই বাড়ির মধ্যে মেয়ের কথা হয়েছে তখন আমার কানে ছিল আমাদের এক পরিচিত মানুষের কথা, তিনি বলেছিলেন সবই তো ভালো, আমার মেয়েরও কম বয়সী হয়ে গেছে, মানে গ্র্যাজুয়েশনও তখন আমি কমপ্লিট করিনি, আর আমার বড়ো তখন সবেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কলকাতায় এসেছে। তো তাকে আমার বাবাকে জিজ্ঞাসা করতে যে তোমাকে প্রচুর টাকা পয়সা দিতে হবে এইরকম মেয়ে মেয়ে দেবার জন্য, বা এইরকম মেয়ে এনেই বা মেয়ে
1: পার করবে কি
0: পার করবে কি করে। তো আমি জানি না, তারপরে আমার শোনার ইচ্ছে হয়নি, কিন্তু আমি আমার শ্বশুরে এই প্রসঙ্গে যখন কথা বলতে এলেন বাবার সঙ্গে, শ্বশুর প্রথমেই বললেন আমি জানি যে আমাদের যিনি বৌমা হতে চলেছেন তিনি এখনো পর্যন্ত কোনো বিষয়ে দ্বিতীয় হয়নি, মানে উচ্চ মাধ্যমিক অবধি তখনও আমি মানে ফার্স্ট ডিভিশন পেয়েছি এবং গ্র্যাজুয়েশনের দুটো সেমিস্টারই তখন আমার ফার্স্ট ক্লাস। উনি বললেন এ বড় যোগ্যতা কিছু দরকার নেই, আর যারা বলছেন গলার জন্য ও যদি বিয়ের পরে কোনো দুর্ঘটনা ঘটতো সেটা তো আমাদের মেনে নিতে হতো, ফলে ওই ব্যাপার নিয়ে আমরা এও মাথা ঘামাচ্ছি না। ফলে আমি বলবো যে আমি খুবই ভাগ্যবতী আমার শ্বশুর বাড়ি, বিশেষ করে পরবর্তীকালেও যারা আমার শ্বশুরকে কখনো বলেছেন এই বিষয়টাকে নিয়ে কোনো কথা, তারা একবারে গুরুত্বই দেননি। তারা সবসময়ই মনে করেছেন যে তারাই সেরা বৌমা পেয়েছেন, যে পড়াশোনায় এত ভালো, যে ভবিষ্যতে তাদের সঙ্গে দায়িত্ব নিতে সক্ষম হবে, এবং তারা মনে করেন আমার থেকে ভালো বৌমা তারা পেতেন না। ফলে আমি এদিকটাতে অত্যন্ত অত্যন্ত ভাগ্যবতী।
1: এবারে আর একটা কথা জানতে চাইব, সন্তান, আপনার একটি মেয়ে আছে,

0: সন্তান যখন বড় হচ্ছে, সে তো মায়ের একটু তফাত দেখছে অন্য মায়ের সাথে বা অন্য কারোর সাথে, সেক্ষেত্রে তার প্রশ্নের সম্মুখীন কি হতে হয়েছে?
1: না, তার কারণ হচ্ছে আমার বাচ্চা যখন হবে বলে ঠিক হয়েছিল, এই আমার বাবা তখনও বলে দিয়েছিল মেয়েই হবে এবং এর নামে এই হবে। তো আমার এই বাবা এদিকে ছিল যে বাবা ওরও কি আমার মতো সমস্যা হবে, তা বাবা বলেছিলেন না তুমি ওকে নিয়ে একদম চিন্তা করবে না। তো কিন্তু যা হয় মায়ের মধ্যে ফলে ডাক্তার হওয়ার পর মানে ডাক্তার ও হয়েছে আমাকে দেখানোর পরে আমি প্রথম জিজ্ঞাসা করেছিলাম কেউ না মুখ পিছনে নামে না কোনো আমি দেখতে পাচ্ছি গলাটা আগে দেখুন, এবং ও যখন ওর কথা বলছে যত অন্য পরিষ্কার গলা কথা বলতে শিখছে, আমার এখানে মনে হতো যে ও কি আমার সঙ্গে কথা বলছে, আমাকেই সারাদিন শুনছে, ওর মধ্যেও এরকম কোনো নেশাল শব্দ এসে যাবে, এটা বারবার আমার মনে হতো। ঈশ্বরের আশীর্বাদ সেরকম কিছু হয়নি। আর ও ছোটোবেলা থেকে যেহেতু দেখেছে যে ওর স্কুলেতে কোনো বাচ্চার কোনো অসুবিধা হলে স্কুলে আমায় রেখে পাঠানো হতো না এই কাউন্সিলিং করানোর জন্য, মানে বাবা মা কেউ নয়। এবং এটা আমি না ও যে যে স্কুলে পড়েছে সেখানে বলে রেখেছিলাম যদি এরকম কোনো বাচ্চা আসে, যদি শুধু গলারই নয় অন্য কোনো বিষয় নিয়েও যদি দেখেন যে বাচ্চারা অন্য বাচ্চাদের দিকে একটু আলাদা, আমার দেখবেন আমি তার সঙ্গে কথা বলবো। তো ও সেটা বারবার দেখেছে যে মা এরকম যায় সব সময় এবং সেই বাচ্চারা অন্য প্রাণ হয়ে যায় তারপর দিকে, এবং হয়তো আগে পেছনে মেঘে মুসতো তারা অবশ্য সামনে মেঘে মুসতো মুসতে, ফলে ওর কাছে এইগুলোর কোনো গুরুত্বই ছিল না।
0: এই সব কিছুর শেষে না কিছু ভালো কথা মনকে খুব ভালো করে দেয়। প্রতিবন্ধকতা তো জীবনে থাকেই, আজকে আপনার একরকম আমার একরকম, কিন্তু প্রতিবন্ধকতাকে পেরিয়ে যখন আমরা একটা কোনো আলোর পথ দেখি বা আলোতে পৌঁছতে পারি, তখনই কিন্তু আমাদের সেই মনের আসল ভালো লাগাটা কিন্তু আমরা পাই। আপনার জীবনে তো ভালো লাগার একটা জায়গা তৈরি হয়েছে, কেননা সবাই পাশে এসে দাঁড়িয়েছে। প্রতি উল্টো দিকে হয়তো প্রচুর মানুষও ছিল কিন্তু তাদেরকে অতটা মনে হয়নি প্রতিবন্ধকতা, যেহেতু পাশে অনেকজনকে পেয়েছেন।
1: আসলে আমার যেটা সবসময়ই মনে হয়েছে, মানে যবে থেকে আমি সচেতনভাবে বুঝতে শিখেছি তখন থেকে আমার মনে হয়েছে যে মানুষের হারি প্রতিবন্ধকতাটা বড় প্রতিবন্ধকতা নয়, প্রতিবন্ধকতাটা মানুষের মনের জীবন দর্শনের। তুমি আরেকজনকে এমন করে দেখছো, কারণ মনে হতে পারে আমার গলাটা দারুণ, আমার কারণ মনে হতে পারে যে না ওর গলাটা একেবারেই সহ্য করা যাচ্ছে না, কারণ মনে হতে পারে ও তো ঘুরিয়ে হাঁটলে ই হবে রেজাল্টটা তো খুব ভালো, কিন্তু আরেকজনের মনে হতে পারে ওটাই ওর সবচেয়ে বেশি।
0: আমি একটা কথা দিদি আপনাকে বলবো যে আজকে যেহেতু আপনি এরকম জায়গায় একটা রয়েছেন, তো শ্রোতা বন্ধুদের যদি একটু বলেন যে কোনো বাচ্চার এরকম সমস্যা আছে কি না সেটা বুঝতে গেলে বাবা মাকে কীভাবে সেই পরীক্ষাটা করতে হবে, যেটা একদম শুরুতেই করতে পারেন তারা ঘরে, সেটা যদি দেখে তারপরে তো ডাক্তারের কাছে যেতেই হবে, কিন্তু তার আগের পদক্ষেপটা কী হতে পারে?
1: না এখন কিন্তু ডাক্তাররা যখন জন্মায় তখনই ভালো করে সব পরীক্ষা করে দেখে নেয়, খালি গলাটা হয়তো মুছতে পারে না কিন্তু বাজেবাজি সমস্যাগুলো মোটামুটি বোঝা যায়। এবং এখন আমি বিভিন্ন এই আমার নিজের বিষয় নিয়েই গবেষণা করতে গিয়ে দেখেছি যে এখন অনেক স্পিচ থেরাপি আছেন বাচ্চা হওয়া মাত্রই তারা এসে করে নেন যে এরকম সমস্যা আছে কিনা, এবং একদম ছোটো থেকেই তারা তাদেরকে গুরুত্ব দিতে শুরু করেন। কিন্তু আমারও বলবো যে বাবা মা তো সবচেয়ে আগে বুঝতে পারে যে তার সমস্যাটা কি, যেই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাচ্চার অন্য একটা সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে যদি সেই বিষয়ে ডাক্তারের পরামর্শ দেন, আমার মনে হয় অন্য সমস্যাই কিন্তু দূর করা যাবে না এমন নয়। হয়তো হ্যাঁ
0: সচেতনতাটা
1: ভীষণ দরকার, হয়তো আমাদের নিজে সেই সচেতনতার অভাব আছে, বাবা মার গাফিলতি রয়েছে, এবং অনেক সময় তারা লজ্জায়ও জানে না যে
0: এটাই আমি বলতে যাচ্ছিলাম,
1: লজ্জাতে জানে না যে আমার সন্তান এরকম হচ্ছে আমি
0: এরকম
1: কি করে বলবো, পাড়া প্রতিবেশী কি মনবে, তার থেকে বাচ্চা নাকি ঘরে রেখে নিই
0: রাখার চেষ্টা করা হয়,
1: সেইটা না করে যদি আমরা সমস্যাটাকে সমাধান করার দিকে জোর দিই, এই ধরনের বাচ্চাদের বাবা মার যৌথভাবে থেরাপি করা উচিত। তার কারণ বাবা মা যদি শক্ত না থাকে বাচ্চাকে তো তারা কিছুই করতে পারবেন না, বাচ্চাকে তো একটা থেরাপির মধ্যে দিয়ে যেতেই হবে, তার পাশে নিজেদেরও একটা থেরাপি করা যে এই ধরনের বাচ্চাকে সচরাচর

যেভাবে প্যারেন্টিং করা হয় সেভাবে তো করা হচ্ছে না, ফলে সেই প্রসেসটাও জানা জরুরি যে কী কী করতে হবে। আমার মা যেমন জেনেছিলেন যে আমাকে বাঁশি বাজাতে হবে, শাক বাজাতে হবে, সরগম প্র্যাকটিস করতে হবে।

0: taught in only notes. You hit a knee, hit it, you got her, will be.
1: Acha.
0: Ita ami e hono ori. Mane hono tomari ache ahmo. Nar anyo ita mo ori. Mane hichi ni un un hamtu gulo bolmo. Lahoni hamtu gulo bhalo ahme. Ita amar ita
1: yo boshte ekono acha
0: roye geche.
1: Ebong seta korte mone bhalo lage.
0: Bhalo lage. Tar karon ni hamtu ta nijer ani ashe. Ni nai na pon shan holo na. Mane ai e hamtu mi on un e hamtu. Hina mane har eto.
1: Tar mane shobdo niye khela kintu chole. দিদি আজকে আপনার কাছ থেকে এত পজিটিভ কথা শুনলাম যে কোনো কিছুই আটকে থাকে না কোনো কিছুর জন্য, পাশে যদি কেউ থাকে থাকলো, না থাকলে না থাকলো, নিজে নিজের জন্য আছি এটাই ভেবে যদি এগোনো যায়। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে রয়েছেন লেখিকা এবং সম্পাদিকা বিতস্তা ঘোষাল, তার থেকে শুনলাম তার জীবনের গল্প। আজ অন্দর সংবাদে এই অন্দরের কথাটা আপনাদের জন্য রইল। দিদি, আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, শেষ কথা কি বলবেন?
0: আমি ধরে নিচ্ছি আমার এই কথার সমস্ত মা বাবা শুনবেন, এবং বাচ্চারা যারা শুধুমাত্র মেয়ের সমস্যায় নয় আরো অনেক সমস্যার মধ্যে দিয়ে তাদের জীবন কাটে, তাদের প্রত্যেকই জন্মে বলছি পৃথিবীতে তুমি এসছো কিছু করার জন্য, হেরে যাওয়ার জন্য নাও। এবং বাবা মাদেরও বলছি সন্তানকে বলুন যে তারা একটি বিশেষ কিছু করার জন্যই তাদের এই ঘটনাটা জীবনে ঘটেছে, এবং সেটা তাদের উত্তীর্ণ হতে হবে, উত্তীর্ণ করতে হবে। আপনারা থাকুন, বাচ্চারা পারবেই, আমিও পেরেছি, তারাও পারবে।
1: অনেক ধন্যবাদ দিদি, আপনি আপনার কথা ভাগ করে নিলেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করলেন, প্রতিবন্ধকতাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার কথা বললেন। আপনাকে অনেক ধন্যবাদ,
0: ধন্যবাদ। তার কারণ এই কথাগুলো আমার বারবার মনে হয়, সব সময় বলি, তার কারণ আমাকে দেখি যদি কিছু ভালো ভাবতে পারে।
1: একদম, নমস্কার দিদি, আবার দেখা হবে নিশ্চয়ই। এতক্ষণ শুনছিলাম লেখিকা সম্পাদিকা বিতস্তাদির কথা, বিতস্তা ঘোষাল, তাঁর জীবনের অভিজ্ঞতার কথা। এবার আসি আপনাদের চিঠিপত্রের কথায়। আমার কলম, বিষয় জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরে যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায়, যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয় তাতে কি, নিজেও তো হতে পারি। তোমার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের মেল আইডি mohilamahol.aiarkolkata@gmail.com। আর চিঠি পাঠানোর শেষ তারিখ, চিঠি বা মেল দুটোই, পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। আর চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এবার আসি এক কলমে দুই নারীর বিষয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র, নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে। সেই রকমই এই উপন্যাসের মধ্য দিয়েই আমরা তাদের জীবনযাপনের মানসিকতাকে, তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেল করুন mohilamahol.aiarkolkata@gmail.com, mohilamahol@gmail.com। আর চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এক্ষেত্রেও কিন্তু চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। বললাম চিঠি

পত্রের কথা, আপনারা চটপট নতুন বিষয় নিয়ে লিখতে শুরু করে দিন, কেননা কালকেই 23 জুন, আগের বিষয়ের শেষ দিন, আবার নতুন বিষয়ের শুরুর দিন। আজ মহিলা মহল নিয়ে সঙ্গে ছিলাম প্রততি। সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাইকে ভালো রাখবেন।

এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্জে। এখন শুনবেন বাংলা আধুনিক গানের অনুরোধের আসর। প্রথম শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়, গানটির জন্য অনুরোধ জানিয়েছেন ছোটসাটি মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা মৌ, তাথৈ এবং কৌশিক।

অনুরোধের অনুষ্ঠানে এবারে শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় গানটির জন্য অনুরোধ জানিয়েছেন বরানগর কলকাতা আলমবাজার থেকে সাধন পাড়ুই।

এবারে শিল্পী মান্না দে গানটির জন্য অনুরোধ জানিয়েছেন গোপীনাথপুর ইসলামপুর মুর্শিদাবাদ থেকে রীতা ডিয়া এবং খোকন হালদার।

অনুরোধে আধুনিক গান শুনছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে। এখনকার শিল্পী হৈমন্তী শুক্লা। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন দক্ষিণগ্রাম পলসন্ডা থেকে রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি, এছাড়াও রওশনবাগ মুর্শিদাবাদ থেকে জিয়ারুল মণ্ডল এবং ইরফান মণ্ডল।

আরো একদিন তামসী তমসিনী রাত্রি জীবন পথের সব যাত্রী।

এবারে শিল্পী নির্মলা মিশ্র। অনুরোধকারী শ্রোতারা হলেন কান্দি গোপীনাথপুর মুর্শিদাবাদ থেকে তপতি দাস এবং সরজিৎ দাস।

সাটুই মুর্শিদাবাদ থেকে মৌমিতা ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য এবং অদ্রিতা ভট্টাচার্যের অনুরোধের গান এবং শিল্পী শুভমিতা।

এই গানটি সঙ্গে সঙ্গেই শেষ হল বাংলা আধুনিক গানের অনুরোধের আসর। আকাশবাণী মুর্শিদাবাদ, আর কিছুক্ষণের মধ্যেই প্রথমে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং তার পরে পরেই দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্জে। এখন শুনবেন যোগার উপর একটি বিশেষ অনুষ্ঠান, হেলদি এজিং অর্থাৎ সুস্থ বার্ধক্য। সকল শ্রোতাবন্ধুদের জানাই স্বাগত। কাছে দূরের সমস্ত শ্রোতাবন্ধুরা 102.2 MHZ-এ আছেন তো? ছোট থেকে বড়, কিশোর থেকে প্রৌঢ়, যে যেখানে আছেন, জীবনের পরতে পরতে যে রঙের খেলা, সেটা স্বাভাবিকভাবেই সঠিকভাবেই উপলব্ধি করতে পারছেন তো? এটাই তো বেঁচে থাকা, কিংবা ধরুন বাঁচিয়ে রাখা। এই যে হেলদি এজিং অর্থাৎ সুস্থ বার্ধক্যের কথা বলছি, কথাটা শুনে মিইয়ে গেলেন নাকি? আরে না না, জীবনের এক একটি পর্যায়ে এক এক রকম, এক এক পর্যায়ের এক এক রকম ফের, মানে সাধারণত তাই হয় আর কি। সুস্থ বার্ধক্য হলো বয়স বাড়ার সাথে সাথে নিজের শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা ও সক্ষমতা বজায় রাখার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এর মূল লক্ষ্য হলো জীবনের প্রতিটি পর্যায়ে স্বাধীনতা, কর্মক্ষমতা এবং জীবনের মান ধরে রাখা। আমরা কথা বলছি আমাদের জীবন নিয়ে, আর জীবন মানেই বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, সবকালই রয়েছে। আর তার মাঝেই আমাদেরকে হাসি, আনন্দ সব কিছু খুঁজে নিতে হবে, আর খুঁজে নিতে পারলেই সুস্থতা তো অনিবার্য বন্ধু।

চলে আসি আবারও সেই যোগার ওপর একটি বিশেষ অনুষ্ঠান যেটা চলছিল আমাদের হেলদি এজিং সুস্থ বার্ধক্য নিয়ে সেই কথাতে। বিশ্বের প্রতিটি দেশের প্রত্যেক ব্যক্তির দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের সুযোগ থাকা উচিত। আমাদের আচরণ স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হওয়া, যেমন ধরুন বায়ু দূষণ বা অপরাপর দূষণ, উন্নত মানের স্বাস্থ্য ও সামাজিক সেবা পাওয়ার সুযোগ এবং বার্ধক্যের সাথে আসা সুযোগগুলোর উপর পরিবেশ কিন্তু অত্যন্ত প্রভাবশালী। সুস্থ বার্ধক্য হলো এমন পরিবেশ ও সুযোগ তৈরি করা যাতে প্রত্যেকেই সুস্থ বার্ধক্য লাভ করতে পারে। সুস্থ বার্ধক্যের জন্য রোগ বা দুর্বলতা থেকে মুক্ত থাকাই কিন্তু আবশ্যক নয়, কারণ অনেক বয়স্ক মানুষেরই এক বা একাধিক স্বাস্থ্যগত সমস্যা থাকে যা ভালোভাবে নিয়ন্ত্রণে থাকলে তাদের সুস্থতার উপর সামান্যই প্রভাব ফেলে। সুস্থ বার্ধক্যের প্রধান দিকগুলো নিয়ে একটু কথা বললে কেমন হয়? তাহলে বলি, শারীরিক স্বাস্থ্য ও প্রতিরোধ, নিয়মিত শারীরিক ব্যায়াম, পুষ্টিকর সুষম খাদ্যাভ্যাস গ্রহণ এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, এতে দীর্ঘমেয়াদী মানে দীর্ঘস্থায়ী যে সমস্ত রোগ হয় আর কি, যেমন ডায়াবেটিস, হৃদরোগ, এগুলোর ঝুঁকি কিন্তু অনেক কমে জানেন। মানসিক সুস্থতা ও সচেতনতা, স্ট্রেস বা মানসিক চাপ কমানো একটি নতুন কোনো দক্ষতা বা শখ চর্চার মাধ্যমে মস্তিষ্ককে সক্রিয় রাখা, সামাজিক সম্পৃক্ততা, পরিবার বন্ধু ও সমাজের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং পছন্দের সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, যে কোনো সমস্যা প্রাথমিক পর্যায়ে ধরার জন্য নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া ও স্বাস্থ্য কিন্তু পরীক্ষা করা উচিত। একটি সুস্থ ভারসাম্যপূর্ণ জীবনধারা গড়ে তোলার জন্য শারীরিক, মানসিক এবং সামাজিক ক্ষেত্রে স্বাস্থ্যকর পার্থক্য বা সুঅভ্যাস তৈরি করা অত্যন্ত জরুরি। দৈনন্দিন জীবনে এই ছোট ইতিবাচক পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদে সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং আয়ু বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। স্বাস্থ্য তো কেবলমাত্র রোগের অনুপস্থিতি নয়, বরং এটি পারিপার্শ্বিক বলুন, মানসিক বলুন, সামাজিক কল্যাণের একটি সামগ্রিক অবস্থা। সুস্থ জীবনযাপনের জন্য আমাদের খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনে কিছু স্পষ্ট পার্থক্য আনতে হয়। এদের মধ্যে পুষ্টিকর খাবার গ্রহণ এবং সচেতনতা, মানে সচেতনভাবে জীবনযাপন বিশেষভাবে অন্তর্ভুক্ত। আরও রয়েছে যেমন ধরুন খাদ্যাভ্যাস ও পুষ্টির পার্থক্য, অস্বাস্থ্যকর প্রক্রিয়াজাত খাবার ও জাঙ্ক ফুডের বিপরীতে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা সুস্থতার দিকে কিন্তু একটি বেশ বড় পদক্ষেপ বলা যেতে পারে। আরও অনেক কিছু আছে, আমরা ক্রমশ আসব। তবে একই রকম কথাবার্তা বলতে বলতে যেটা হয়, একটু বিনোদন কিন্তু ভীষণ দরকার। আর বিনোদন মানেই আকাশবাণী, এবং আকাশবাণী মানেই গান, গান মানেই জীবনের নানা পর্যায়ে নানা রং, সব কিছু ঘুরে ঘুরে ঘুরে ঘুরে আসে একদম ঘূর্ণির মতো।

এবারে মন শান্ত করে আবারও ফিরে আসি সেই কী নিয়ে কথা বলছিলাম জানো? হ্যাঁ, খাদ্যাভ্যাস গঠনের কথা বলছিলাম। খাবারে শাক সবজি প্রচুর পরিমাণে থাকতে হবে, মানে সবুজ শাক সবজি, তাজা ফলমূল, পর্যাপ্ত প্রোটিন, সঠিক পরিমাণে জল পান কিন্তু ভীষণই জরুরি। অতিরিক্ত চিনি, লবণ, স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলা শুরু করতে হবে, এটা কিন্তু খুব জরুরি। শারীরিক সক্রিয়তা, অ্যাক্টিভ লাইফস্টাইল বা সক্রিয় জীবন এবং অলস জীবনের মধ্যে একটা বড় পার্থক্য তৈরি করে কি বলুন তো? কি? নিয়মিত ব্যায়াম, হাঁটার অভ্যাস, প্রতিদিন হাঁটার অভ্যাস সামগ্রিক স্বাস্থ্যের ব্যাপক উন্নতি ঘটায় এবং জয়েন্টের ব্যথাও কমায়। কিন্তু পর্যাপ্ত ঘুম, এটা তো আমরা সকলেই কম বেশি জানি এবং সকলে ভালোবাসি। রাতে 7 থেকে 8 ঘন্টার নিরবচ্ছিন্ন ঘুম মানসিক চাপ কমায় এবং কোষের পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করে। শোবার আগে স্ক্রিন টাইম কমানো এবং ক্যাফেইন এড়িয়ে চলা কিন্তু খুবই জরুরি, একদম উচিত মনে করেই কাজটি করবেন। মানসিক চাপ ও প্রশান্তির মধ্যে পার্থক্য নির্ণয় করা সুস্থতার অন্যতম চাবিকাঠি। মাইন্ডফুলনেস ও মেডিটেশন, প্রতিদিন কিছু সময় ধ্যান বা শ্বাসের ব্যায়াম করার অভ্যাস মনকে কিন্তু শান্ত রাখে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, যেটা ভীষণ জরুরি, মানে যেগুলো বলছি সেগুলো ধরুন সবটুকুই খুব জরুরি আর কি। মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য দৈনিক কাজের মাঝের একটা বিরতি নেওয়া খুব দরকার এবং ইতিবাচক চিন্তাভাবনা করা প্রয়োজন। ইতিবাচক যে কথাটা বলছি, আমরা প্রায়ই পজিটিভ কথাবার্তা ভীষণ বলি না, যে এটা খুব পজিটিভ হওয়া উচিত বা ওটা খুব পজিটিভ হলে খুব ভালো হয়। এই পজিটিভিটিটা নিজেদের মধ্যে আনয়ন করা উচিত, মানে এনে নেওয়া উচিত। অসুস্থ হওয়ার জন্য অপেক্ষা না করে সুস্থতা কী করে বজায় রাখতে হয় সে বিষয়ে মানে নিঃসন্দিগ্ধ কিছু পদক্ষেপ রয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা ভীষণই প্রয়োজন, নিয়মিত হেলথ চেক আপ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো নীরব ঘাতক রোগগুলোকে প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা উচিত। এরকম আরও অনেক কিছু আছে, আরও কিছু বিষয় নিয়ে কথা বলা যেতেই পারে। তবে কেউ যেন ডাকছে, কে ডাকছে শুনুন।

কথা বলছিলাম হেলদি এজিং অর্থাৎ সুস্থ বার্ধক্যের দিকে বিভিন্ন পদক্ষেপ নিয়ে, মনের প্রশান্তি বা মানসিক চাপ কীভাবে কমানো যায় সেগুলো নিয়েই একটু আলোচনা করছিলাম। খারাপ অভ্যাস বর্জন এটাও জরুরি। ধরুন ধূমপান বা অতিরিক্ত মদ্যপানের মতো ক্ষতিকর অভ্যাসগুলো যদি সম্পূর্ণ বাদ দিতে পারা যায় তাহলে মস্তিষ্কের স্বাস্থ্য এবং ফুসফুসের কার্যকারিতার তাৎক্ষণিক পার্থক্য কিন্তু অচিরেই পাওয়া যাবে। আসলে কি জানেন, একটু একটু করে জীবনের পথে যতই এগোবেন আপনার শরীর মন অভিযোজিত হতে থাকবে। একটা সময় শারীরিক সক্ষমতার তুঙ্গে থাকা মানুষটি আস্তে আস্তে সক্ষমতার মানে হয়তো পেছাতে থাকেন। বয়স বেড়ে যাওয়া মানেই মেশিন পুরনো হতে থাকা। কাজেই দেখভাল তো জরুরি, সচেতনতা জরুরি, সতর্ক থাকাও জরুরি। যত বেশি পজিটিভ থাকবেন, মানে যত বেশি ইতিবাচক থাকবেন, তত বেশি সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সবথেকে বড় পজিটিভিটিটা কি বলুন তো, অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়া, সেটাও কিন্তু কম কিছু গুরুত্বপূর্ণ নয়, তাই না? কাজেই সুস্থ থাকুন, সে যতই বার্ধক্যে থাকুন না কেন, আপনি আপনার পরিবারের ছাতা এবং সঙ্গে সঙ্গে সমাজেরও। আজ এ পর্যন্তই, একটা গান শুনে নিয়েই আজকের এই বিশেষ অনুষ্ঠান থেকে বিদায় নেব। সঙ্গে ছিলাম আমি অপর্ণা চৌধুরী।

এতক্ষণ শুনলেন যোগার ওপর একটি বিশেষ অনুষ্ঠান, হেলদি এজিং অর্থাৎ সুস্থ বার্ধক্য। আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ বিবিধ ভারতীর বিভিন্ন অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠান পিপলস পদ অন এয়ার আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে এখন রিলে করে শোনানো হচ্ছে।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে
1: আমরা যারা চাষবাস করি বা চাষবাসের সঙ্গে যারা আমরা যুক্ত আছি, আমাদের একটাই লক্ষ্য থাকে যে আমরা ফলনটা কিভাবে বেশি পাবো, আমাদের চাষবাসটা কিভাবে আমরা ভালোভাবে করতে পারবো। কিন্তু কিন্তু আমাদের চাষবাস করে দেখা যায় আশানুরূপ আমরা ফলনটা পাচ্ছি না। ফলনটা পাবো কিভাবে আমরা ভালো? আমরা তো সেই চিরাচরিত পদ্ধতি মেনেই তো আজকে আমরা চাষবাস করে আসছি। আমরা কোনো বিশেষজ্ঞের পরামর্শ মেনে চাষবাস করি না, কোনো বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস করি না। আপনারা যারা চাষবাস করেন তারা যা খোঁজ নিয়ে দেখবেন, যারা একটু সচেতন ভাবে চাষবাস করে তারা কিন্তু মানে ফলন ভালোই পায় এবং লাভবানও ভালো হয়। সামনে আসছে আমাদের আমন ধানের সিজন, আমন ধানের চাষ করার সময় আসছে, তো সেই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। আর প্রথম থেকেই আপনারা যদি এই বিশেষজ্ঞের পরামর্শ মেনে চাষবাস করেন, আমরা আশা করব যে আপনাদের যে ফলন সে ফলন কিন্তু আপনাদের আশানুরূপ হবে। তো আজকে আমরা এই আমন ধান চাষের জন্য যে বীজতলা কিভাবে আমরা তৈরি করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা মিশান দাসকে। মিশান বাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
2: হ্যাঁ, আপনাদের সবাইকে নমস্কার।
1: যে কথা বলছিলাম যে আমরা তো চাষবাস করি, কিন্তু আমরা সেইভাবে চিরাচরিত পদ্ধতি মেনেই আমরা চাষবাস করে আসছি, যার জন্য আমরা মানে সেভাবে ফলনটা পাই না। তো আমাদের যে সামনে আমন ধানের সিজন আসছে, সময় আসছে, বীজতলার তৈরির সময় আসছে, এই যে মানে বীজতলাটা তৈরি করার যে প্রকৃত সময়, এই সময়টা কখন, এটা যদি একটু আমাদের কৃষক বন্ধুদের বলে দেন।
2: আসলে আমরা আদি অনন্তকাল থেকেই ধান চাষটার উপরে নির্ভরশীল, কারণ হচ্ছে ধান আমাদের মানে প্রধান খাদ্য, বা ধান চাষ প্রথম থেকে হয়ে আসছে। আমাদের বাবা দাদা ঠাকুরদারা সবাই ধান চাষের উপরে নির্ভরশীল ছিল। এখন চাষটা অন্যরকম করার আমরা চেষ্টা করছি যাতে চাষি ভাইদের লাভটা আরো বাড়ে, কিন্তু ধান চাষটাকে কিন্তু আমরা উপেক্ষা করতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের স্টেপল ফুড মানে প্রধান খাদ্যই ধান, তাই ধান চাষটা আমাদের এখন মেন লক্ষ্য মানে অথবা প্রধান লক্ষ্য হচ্ছে যে কম চাষ করি ঠিক আছে, কিন্তু সেই কম চাষে এত পরিমাণ প্রোডাকশনটা করতে পারি আমরা যাতে আমরা সমস্ত মানুষকে খাওয়াতে পারি। আপনারা জানেন এখন মানে বিশ্বের বিভিন্ন জায়গাতে খাদ্যের অভাব দেখা দিচ্ছে, কিন্তু সেইখান থেকে আমরা মানে ভারতবাসী হিসেবে গর্বিত যে আমরা ভারতবাসী হিসেবে আমাদের নিজেদের খাবার নিজেরাই উৎপন্ন করি, এবং তার মধ্যে ধান গম প্রধান খাদ্য হিসেবে আছে। তো ধান মুর্শিদাবাদের একটা মানে প্রধান ফসল বললেই চলে। মুর্শিদাবাদে আসলে সব রকম ফসলই হয়, কিন্তু ধান মানুষের খাওয়ার জন্য বেশি ব্যবহৃত হয়। আগামী আমন সিজন আসছে আমাদের, মানে বছরে তিনবার আমরা ধান চাষ করতে পারি, একটা আউশ হয়, একটা আমন ধান এবং বোরো ধান।
1: বোরো ধানের
2: সিজন প্রায় শেষ হয়ে গেল, এখন থেকে আমরা আউশও শুরু হয়ে গেছে। আমন ধানটা আমরা মেন ফসল বলবো, কারণ হচ্ছে সেই সময় আমাদের যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়। সাধারণত জ্যৈষ্ঠ মাসের শেষ দিক থেকে আষাঢ় মাসের শেষ দিকে আমরা মানে ধান বোনার প্রক্রিয়াটা শুরু করি। এবার আমন ধান চাষ করার মেন যে ব্যাপার, তার মধ্যে হচ্ছে আপনাকে প্রথমে বীজ তলাটা তৈরি করতে হবে। বীজ তলাতে হচ্ছে লাগে আমার বীজ, তারপরে আমাদের রাসায়নিক সার, জল এবং হচ্ছে সর্বোপরি আবহাওয়ার তো একটা অবদান আছেই। তলাটা যদি আমরা ঠিক করে না করতে পারি, তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা সুস্থ সবল, যেমন বাচ্চা থেকে একটা সুস্থ সবল মানুষ গড়ে ওঠে, তেমন সুস্থ সবল একটা মানে ধানের চারা থেকে কিন্তু হচ্ছে পরবর্তীকালে আমরা ভালো ফলন পাওয়ার মতো গাছ তৈরি করতে পারি। তাই আমন ধানের যখন আমরা বীজতলা তৈরি করব, তখন কিন্তু হচ্ছে বেশ কিছু ব্যাপারে খেয়াল রাখতে হবে। প্রথমে যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা কতদিনের জাত চাষ করব এরকম ঠিক করেছি। সাধারণত আগের দিন আমাদের বাবা ঠাকুরদারা যখন চাষ করতো, তখন মানে আমাদের দেশি ধান ছিল, হাই ইল্ডিং ভ্যারাইটি মানে উচ্চ ফলনশীল জাত কিন্তু আমাদের কাছে তত অ্যাভেলেবেল ছিল না। এখন কিন্তু প্রচুর রকমের ধান চলে এসেছে, আমরা সরকারি দপ্তর থেকে, ভারত সরকারের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে কিন্তু প্রচারের ব্যবস্থা করে থাকি, ডেমনস্ট্রেশন করে থাকি, যে মোটামুটি 105 থেকে 115 দিন, 115 দিন থেকে যেটাকে আমরা জলদি জাত বলবো এবং মাঝারি জলদি জাত বলবো, তাদেরকে কিন্তু আমরা বেশি করে চাষিদের কাছে নিয়ে আসছি, যাতে হচ্ছে তারা সেই পুরনো দিনের জাত যেগুলো 150 দিন 155 দিনে পাকতো সেগুলো বাদ দিয়ে যাতে 105 থেকে 115 দিনের জাত গুলো লাগান। এতে কি হয়, এতে আমাদের প্রথমে ধানটা একটু তাড়াতাড়ি উঠে পড়ে, এবং হচ্ছে আমরা অতিরিক্ত 1 মাস সময়টা পেয়ে যাই, যার ফলে হচ্ছে আমরা মাঝখানে কিন্তু ক্যাচ ক্রপ হিসেবে যে কোনো ছোটখাটো ফসল নিয়ে নিতে পারি, মানে আমাদের আসলে ক্রপিং ইন্টেন্সিটিটা বাড়াতে পারি। তো আমন ধান, আমন ধানের যখন আমরা বীজতলা তৈরি করব, তখন মাথায় রাখতে হবে যে 3টে প্রকারে আমরা কিন্তু হচ্ছে বীজতলাটা তৈরি করতে পারি সাধারণভাবে। একটাকে আমরা বলবো শুকনো বীজতলা, দ্বিতীয় ভেজা বীজতলা, তৃতীয় একটি মেথড যেটা হচ্ছে আমরা মানে রিসেন্টলি খুব চর্চাতে আছে, সেটাকে আমরা বলবো ড্যাপক মেথড অথবা ম্যাট নার্সারি অথবা মাদুর বীজতলা। এরপরে আর একটা এখন চলছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন অথবা শুনেছেন বৈদ্যুতিন মাধ্যমে, যে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কিন্তু আমরা বীজ চাষিদের মানে নিজস্ব হাতে না লাগিয়ে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কিন্তু আমরা বীজতলা থেকে বীজ তুলে জমিতে রোপণ করতে পারি। তো সেটাও কিন্তু একটা পদ্ধতি। তো আমরা এই 3 পদ্ধতির মধ্যে মেন যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলোর যে বৈশিষ্ট্য যার মাধ্যমে আমরা হচ্ছে ভালো বীজ তৈরি করতে পারবো, সেটা সম্বন্ধে আলোচনা করবো। শুকনো বীজতলা, ভেজা বীজতলা, এটা সাধারণত কোনো পার্থক্য নেই। আমরা ভেজা বীজতলা সেই সব জায়গাতে তৈরি করবো, সেই যেসব জায়গাতে আমাদের যথেষ্ট পরিমাণে জলের সাপ্লাই আছে, হয়তো ইরিগেশন ফেসিলিটি ভালো আছে, সেখানটাতে আমরা ভেজা বীজতলাই প্রেফার করব। আর শুকনো বীজতলা সেই সব জায়গাতে করবো সেখানটা আমাদের ইরিগেশন ফেসিলিটি নেই। কিন্তু মাথায় রাখতে হবে যে শুকনো বীজতলা এবং ভেজা বীজতলার বীজের কোয়ালিটির কিন্তু পার্থক্য হয়। ভেজা বীজতলার যে বীজগুলো হয় তাদের সহনশীলতা একটু কিন্তু কম হয়, আর শুকনো বীজতলা যেগুলো হয় সেগুলোর কিন্তু বীজের সহনশীলতা বেশি হয়, কারণ তারা একটা হার্শ কন্ডিশনে প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা গাছটা বেড়ে উঠতে পারে, সেই জন্য সেই বীজগুলোর সহনশীলতা কিন্তু একটু বেশি হয়। পরবর্তীকালে আমাদের আবহাওয়ার যে পরিবর্তন হয়, হঠাৎ করে জল জমে যায় কিংবা হচ্ছে 4-5 দিন খরা হয়, সেই সময় কিন্তু হচ্ছে এই গাছগুলো ভালো ফল দেওয়ার ক্ষেত্রে উপযোগী হয়। আর ড্যাপক নার্সারি বা মাদুর নার্সারি বলছি, এইসব জায়গাতে আমরা করব যেসব জায়গাতে আমাদের জলের অভাব আছে এবং হচ্ছে জমির অভাব আছে, যেখানটায় আমরা হচ্ছে বীজতলাটা তৈরি করতে পারছি না, সেইখানটায় কিন্তু এই ড্যাপক বা মাদুর বীজতলাটা হচ্ছে খুব কাজে লাগে। তো এই 3টে ব্যাপারে আমি পরপর বলছি। বীজতলা গুলো হচ্ছে তৈরি করার একটা মানে পদ্ধতি, প্রতি কাঠা বীজতলাতে আমাদেরকে প্রথমে কিন্তু 1 সপ্তাহ আগে 100 কেজি করে জৈব সার, ভালো করে পচানো জৈব সার কিন্তু হচ্ছে মিশিয়ে রাখতে হবে। আমি 1 সপ্তাহ পরে বীজতলাটা মানে তৈরি করব, তার আগে কিন্তু 1 সপ্তাহ মতো আগে প্রতি কাঠা বীজতলাতে 100 কেজি মতো বীজ আমাকে দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে একটু রাখতে হবে। এবার তার সঙ্গে হচ্ছে যখন আমি বীজতলাটা তৈরি করতে যাব, তখন কিছু খাদ্য উপাদান দরকার হয়, যাতে আমরা হচ্ছে পরবর্তীকালে গাছগুলো ধরুন মানে রুগ্ন না হয়ে পড়ে কিংবা হচ্ছে মানে গাছের অবস্থা খারাপ না হয়, সেই জন্য হচ্ছে আমরা বলি সাধারণত শুকনো বীজতলাতে কাঠা প্রতি 1.5 কেজি ইউরিয়া, 2 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 500 গ্রাম মিউরিয়েট অফ পটাশ, এই সারগুলো একসঙ্গে মিশিয়ে আমরা প্রতি কাঠা বীজতলাতে শুকনো বীজতলাতে কিন্তু দিয়ে থাকি বীজতলা তৈরি করার আগে। আর ভেজা বীজতলার ক্ষেত্রে এইটাই কিন্তু কাঠা প্রতি 750 গ্রাম ইউরিয়া, 2 কেজি সিঙ্গেল ফসফেট আর 500 গ্রাম মিউরিয়েট অফ পটাশ, এই সারটি আমরা দিই। বীজতলা লাগিয়ে দেওয়ার পরে ভেজা বীজতলাতে মোটামুটি 15 থেকে 20 দিন পরে আবার 750 গ্রাম ইউরিয়া কাঠা প্রতি আমরা পরবর্তীকালে মিক্স করে দিই। এইভাবে আমরা হচ্ছে বীজতলাটার প্রাথমিক পরিচর্যাটা করবো, যে বীজ ফেলার আগে এইভাবে পরিচর্যাটা করবো। এবার আমরা ব্যাপক বা ম্যাট নার্সারির ক্ষেত্রে সামান্য একটু কথা বলে নিই, যে সাধারণত আমাদের যত জমি চাষ করব তার 10 ভাগের 1 ভাগ জমিতে ভেজা অথবা শুকনো বীজতলাটা তৈরি করতে হয়। মানে ভালোভাবে বলতে গেলে 10 কাঠা জমি যদি আমি মূল জমি চাষ করতে চাই, তাহলে আমাকে 1 কাঠা কিন্তু হচ্ছে ভেজা বা শুকনো যে বীজতলা আছে সেখানটায় কিন্তু আমাকে চারাটা ফেলতে হবে। কিন্তু ড্যাপক বা ম্যাট নার্সারি যেটা আমরা বলছি, তাতে কিন্তু হচ্ছে মানে যেহেতু আমাদের জমির অভাব আছে তাই জন্য আমরা এই নার্সারিটা ব্যবহার করছি। এটার মেন উদ্দেশ্যই হচ্ছে এটার কিন্তু হচ্ছে বীজতলার যে এরিয়া সেটা কিন্তু অনেকটা কম লাগে। যেমন আপনাকে বলি যে 1 একর জমি যদি আমি ভেজা বা শুকনো বীজতলা তৈরি করতে চাই, তাহলে আমাকে মোটামুটি 10 শতক জমি বীজতলা তৈরি করতে হবে। কিন্তু ব্যাপক মেথডে যদি আমি 1 একর জমি 100 শতক জমি যদি আমি মেন জমি চাষ করতে চাই, তাহলে আমার মাত্র 1 শতক জমিতে যদি বীজতলা তৈরি করতে পারি, তাহলে কিন্তু তার যে বীজ তৈরি হবে সেটা দিয়ে আমরা পুরো 1 একর জমি লাগাতে পারবো। তো এটার খুব সুবিধাটা কি হচ্ছে, আমরা ধরুন বাড়ির ছাদ কিংবা বাড়ির মেঝে কিংবা রাস্তার পাশে কোন একটা জায়গা আছে কিংবা পলিথিনের কোন ট্রে আছে, সেই সব জায়গাতে কিন্তু আমরা ড্যাপক মেথডে নার্সারিটা তৈরি করতে পারি। তো নার্সারিটা তৈরি করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে যে মাধ্যমের উপরে আমরা নার্সারিটা তৈরি করছি সেখানকার উপরটায় জাস্ট কলা পাতা অথবা পলিথিন দিয়ে একটা হালকা আস্তরণ দিয়ে দিতে হবে, যাতে পরবর্তীকালে বীজটা তৈরি হবে তার মূলটা যাতে ভেতর দিকে না চলে যেতে পারে, সেই জন্য আস্তরণটা দিয়ে রাখতে হবে।

0: এবার এই আস্তরণটা তৈরি করার পরে ওইখানে একটা মাটির মিক্সার তৈরি করতে হয়। এবার সেই মাটির মিক্সারটা কি করে তৈরি করতে হয়, আপনি হচ্ছে নর্মাল যে জমির মাটি হয় তাতে 70% মাটি, 20% জৈব সার এবং 10% ধানের তুষ, এইগুলো দিয়ে যে বীজতলাটা তৈরি হচ্ছে আমার, সেই বীজতলার ওই মাটি দিয়ে একটু ঢেকে দিতে হয়। এবার সেই মাটিটা কতটা ঢাকতে হবে, মোটামুটি আমাকে ধরতে হবে 2 ইঞ্চি মতো পুরু একটা মাটির আস্তরণ তৈরি করতে হবে। প্রথমে আমি মেঝে নিলাম, মানে বাড়ির মেঝে অথবা হচ্ছে ছাদ আছে, ছাদের উপরে একটা পলিথিনের প্লাস্টিকের আস্তরণ দিলাম, অথবা হচ্ছে কলা পাতা, কলা পাতার মাঝখান কেটে নিয়ে, মানে কলা পাতার যে মাঝখানে রিবটা থাকে সেটা কেটে নিয়ে জাস্ট পাতার আস্তরণটা দিয়ে, তার উপরে এই যে মিক্সারটা আমি বললাম 70% মাটি, 20% জৈব সার, 10% ধানের তুষ, এবং খুব ভালো হয় যদি হচ্ছে 1 একরের জন্য যে আমার 100 শতক জায়গা আমি বিশ্বাস তৈরি করছি তার জন্য মাত্র 1 কেজি ডিএপি সার, এটা মিক্স করে যে মিক্সারটা তৈরি হবে সেই মিক্সারটা দিয়ে মোটামুটি 2 ইঞ্চি মতো একটা পুরো আস্তরণ তৈরি করব। তারপরে আমরা বীজগুলো মানে 24 ঘন্টা বা 36 ঘন্টা অঙ্কুরোদ্গম করে তারপরে সেই বীজটাকে হচ্ছে আমরা সেই নার্সারির উপরে ছড়িয়ে দেবো। তারপরে হালকা মানে হয়তো 2-5 মিলিমিটারের একটা হচ্ছে মাটির পুরু আস্তরণ দিয়ে রেখে দেবো, এবং হচ্ছে সাফিসিয়েন্ট যে জল দেওয়ার ব্যাপার সেটা হচ্ছে আমাদের যে ঝাড়ি থাকে, মানে হচ্ছে ফুল গাছে জল দেওয়ার যে টপে জল দেওয়ার যে ঝাড়ি থাকে তাতে সেই ঝাড়ি দিয়ে হচ্ছে জলটা দিয়ে একটু ভিজিয়ে দিতে হবে। এটাও একটা হচ্ছে যে মানে উন্নত প্রথায় আমাদের নার্সারি তৈরি করার একটা মাধ্যম। এবার আমি বীজের হারের ব্যাপারে বলি যে ব্যাপক মেথড বা ল্যাট নার্সারি, এই মেথডটার মাধ্যমে যে আমরা বীজগুলো তৈরি করি তাতে কিন্তু হচ্ছে অনেক কম বীজ লাগবে। এটাই যদি আমি বলতে যাই তাহলে হচ্ছে 250 শতক জমির জন্য মোটামুটি 7 থেকে 8 কেজি যে বীজের হার সেই হিসেবে আমাকে ল্যাট নার্সারিতে কিন্তু বীজতল তৈরি করতে হবে। আর 1 একর প্রতি যদি করি তাহলে 3 কেজি বীজের যে বীজ তৈরি হবে সেটা দিয়ে কিন্তু আমি প্রায় 100 শতক জমির মানে পুরোপুরি লাগিয়ে ফেলতে পারবো। এবার আমি নর্মাল আমরা যেটা চাষ করি বিশেষ করে ভেজা বীজতলা বা শুকনো বীজতলা, এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে 105 থেকে 115 দিনের যে জাত সেটাকে আমরা জলদি জাত বলছি, সেই ক্ষেত্রে মোটামুটি 250 শতক জমির জন্য 50 কেজি বীজ লাগবে এবং 100 শতক জমির জন্য 20 কেজি বীজের বীজতলা তৈরি করতে হবে। যদি সেই জাতটা 115 থেকে 125 দিনের হয়, মানে যেটাকে আমরা মাঝারি জাত বলছি, তাহলে মোটামুটি হারে 16 কেজি বীজ লাগবে 100 শতক জমির জন্য যে পরিমাণ আমি বীজতলা তৈরি করবো। তার জন্য 100 শতক জমির জন্য আমরা বীজতলা লাগবে 10 শতক, 10 শতকে আমরা 16 কেজি বীজ ছড়িয়ে দেবো বীজতলা তৈরি করার জন্য। এটাই হচ্ছে বীজের হার।
1: বীজের হার আর বীজতলায় যে বীজ ফেলার আগে বীজের গুণমানটা আমরা কিভাবে নির্ধারণ করব,
0: এটা সবসময় চাষি ভাইদের মাথায় রাখতে হবে যে ভালো জাতের যে বীজ যেন থাকে আমাদের কাছে। ভালো জাতের বীজ না থাকলে কিন্তু পরবর্তীকালে আমরা ভালো চারা পাবো না, এবং ভালো চারা না পেলে ভালো ফসল হবে না। আর বীজ বোনার আগে দেখে নিতে হবে যে সেই ধানের মধ্যে অন্য কোন জাতের ধান আছে কিনা। যারা আমাদের চাষি ভাই আছেন, যারা হচ্ছে এক্সপিরিয়েন্স মানে তাদের অভিজ্ঞতা আছে, তারা কিন্তু দেখেই বুঝতে পারবেন যে কোন এক রকমের বীজের মধ্যে অন্য কোন জাতের বীজ মিশে আছে কিনা। তারপর সেই বীজগুলো একই আকারের কিনা, পুষ্ট আছে কিনা, এটা প্রথমে দেখে নিতে হবে। এটা হচ্ছে আমার বীজের গুণমান দেখার জন্য প্রাথমিক মানে কর্তব্য, সেটা সমস্ত চাষি ভাইরাই কিন্তু করেন, জানতে অজান্তে কিন্তু এনারা করেন। ওটা যে কোনো একটা ধানের বীজের মধ্যে অন্য কোনো ভ্যারাইটির যদি জাত দেখেন ওনারা হচ্ছে হাত দিয়ে তুলে ফেলে দেন, তো এটা প্রাথমিক কর্তব্য, এটা করতে হবে। আর একটা খুব সহজ পদ্ধতি আছে যে আমাদের পুষ্ট বীজ বুঝবো কি করে, সেইটা বোঝার জন্য আমরা বলি যে জলের মধ্যে হচ্ছে লবণ মেশাতে হবে। তো কেমন ভাবে এটা করতে হবে, ধরুন হচ্ছে কোন একটা 15 লিটারের বালতি আছে, সেই বালতিতে 10 লিটারের মতো জল নিলাম, এই জলে আমাকে লবণ মেশাতে হবে। লবণ বলতে আমরা খাবার যে লবণ ব্যবহার করি বাড়িতে, সেই লবণ মেশাতে হবে। মোটামুটি দেখা গেছে যে 150 থেকে 200 গ্রাম মতো লবণ যদি আপনি হচ্ছে 1 লিটার জলে মেশান, তাহলে কিন্তু সেই জলের মধ্যে হচ্ছে একটা দ্রবণ তৈরি হবে, এবং সেই দ্রবণটা তৈরি করার আগে আপনাকে কি করতে হবে, একটা ভালো ডিম মানে ভালো কোয়ালিটির ডিম আপনাকে জলের মধ্যে রেখে দিতে হবে। আপনি যেই লবণটা মেশাতে থাকবেন অল্প অল্প করে, তখন দেখবেন যে ডিমটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে শুরু করেছে, এবং যেই ডিমটা নিচে থেকে একেবারে উপরে ভেসে থাকা অবস্থায় চলে আসলো, তখন আমি বুঝতে পারবো যে আমার যে একটা দ্রবণ তৈরি করছিলাম সেই দ্রবণটা তৈরি হয়ে গেছে। এবার এই দ্রবণটাতে আমাকে 10 কেজি বীজ 10 লিটার জলে মেশাতে হবে। তারপরে হচ্ছে কিছুক্ষণ রাখতে হবে, বীজটা একটু নাড়াচাড়া করতে হবে জলের মধ্যে, যদি কিছু নাড়াচাড়া করলে দেখা যাবে যে ওই বীজের মধ্যে থেকে যেগুলো অপুষ্ট বীজ আছে অথবা বীজের ভেতরটা খালি আছে সেইগুলো কিন্তু উপরে ভেসে উঠবে। তাহলে সেই বীজগুলোকে আমাকে উপরে তুলে বাইরে ফেলে দিতে হবে, এবং নিচে যেগুলো হচ্ছে ডুবে গেছে বীজ জলে, সেই বীজগুলোকে উপরে তুলে 3-4 বার ধুয়ে তারপরে হচ্ছে যে হালকা শুকিয়ে ছায়াতে শুকিয়ে তারপরে হচ্ছে আমরা যে অঙ্কুরোদ্গমের প্রসেসে যাই সেই প্রসেসে যেতে হবে, এবং তারপরে বীজতলাতে গুনতে হবে বীজগুলো।
1: তো এরপরে তো বীজগুলো তো শোধনও করতে হবে, কিভাবে আমরা শোধন করব?
0: অবশ্যই বীজের গুণমান নির্ধারণ করার পরে যখন আমরা বীজতলায় ফেলতে যাবো বীজগুলো, তার আগে কিন্তু হচ্ছে যে বীজ শোধন করাটা আবশ্যক। এবার বীজ শোধন করার ব্যাপারে মানে আমাদের চাষি ভাইদের কাছে আমরা অনেক মানে আমরা সরকারি মাধ্যমে যাই, ওনারা হচ্ছে বৈদ্যুতিক মাধ্যমে কিংবা খবরের কাগজে বিভিন্ন চ্যানেলে ওনারা দেখেন যে সবাই বলে যে আপনারা বীজ ফেলার আগে অবশ্যই কিন্তু বীজ শোধন করবেন, কিন্তু অনেক চাষি ভাইরা সময়ের অভাবে হোক কিংবা অভিজ্ঞতার অভাবে হোক এটা কিন্তু করে উঠতে পারেন না। এখন যে প্রবলেমটা আমরা ফেস করি সেই ব্যাপারটা হচ্ছে যে অনেক চাষি ভাই মনে করেন যে আমরা বাজার থেকে বীজ কিনছি, যদি সেটা সার্টিফাইড বীজ হয় তাহলে সেটা মানে একভাবে শোধন করা থাকে, তবুও মানে চাষি ভাইদের সুবিধার জন্য আমরা বলবো আমরা হচ্ছে সবসময় রেকমেন্ড করি যে ওনারা যেন হচ্ছে বাড়িতে নিজের মতো করে একবার বীজ শোধন করে নেন। এবার বীজ শোধন না করলে যে সমস্যাটা হয় পরবর্তীকালে আমি বলবো, এই সমস্যাটার জন্য কিন্তু আমরা অল্প কিছু খরচা করে আমরা বীজ তলাতে সেই রোগটা প্রতিহত করতে পারতাম। সেই রোগটা যদি হচ্ছে আমরা মূল জমিতে নিয়ে যাই তাহলে কিন্তু হচ্ছে আমার এরিয়াতে 5 গুণ বেড়ে যাচ্ছে, মানে বীজ তলাতে যদি আমি সেই রোগটা প্রতিরোধ করতে পারতাম তাহলে হচ্ছে 1 টাকা যদি খরচা হতো তাহলে সেটা যদি আমি মূল জমিতে প্রতিহত করতে যাই তাহলে আমার 10 টাকা খরচা হবে। তাহলে বুঝতেই পারছেন চাষি ভাইরা যে আপনাকে বিপণনের প্রথম প্রাথমিক যে কাজটা সেটা কিন্তু অবশ্যই করতে হবে যাতে আমার চাষের খরচটা কমে এবং পরবর্তীকালে আমার লাভটা বাড়ে। তো বীজ শোধন করার হচ্ছে দুটো উপায় আছে, একটা হচ্ছে ভেজা শোধন বলি আমরা, একটা শুকনো শোধন বলি। তো ভেজা শোধন করার যে পদ্ধতি সেটা হচ্ছে যে কার্বেন্ডাজিম অথবা ট্রাইসাইক্লাজল, এই যে দুটো ওষুধ আছে এই দুটো ওষুধ 2 গ্রাম প্রতি লিটার জলে মেশাতে হবে প্রথমে, তারপরে সেইটাতে 1 কেজি বীজ মানে 1 কেজি ধানের বীজ 10 ঘন্টা ধরে চুবিয়ে রাখতে হবে। 10 ঘন্টা চুবিয়ে রাখার পরে থেকে যে এক্সট্রা জল ছিল সেই জলগুলো ফেলে দিতে হবে, এবং হচ্ছে যে 24 ঘন্টা বা 36 ঘন্টা যেমনই হোক তাকে হচ্ছে সামান্য অঙ্কুরিত করে তারপরে আমার যে বীজতলা আছে সেখানটায় কিন্তু বীজতলাতে বীজটা ফেলতে হবে। এটা ছাড়া আমরা বায়ো কন্ট্রোল এজেন্ট বলি এবং হচ্ছে বায়ো ফার্টিলাইজার বলি, এইরকম সিউডোমোনাস নামে একটা বাজারে কিনতে পাওয়া যায়, খুব কম দামে পাওয়া যায়। এগুলো যারা রেজিস্টার্ড ডিলার আছে ওনাদের কাছে যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে আমাদের সরকারি দপ্তর বিভিন্ন ব্লকে আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে সিউডোমোনাস ফ্লোরোসেন্স বলে একটি আছে সেটাকে হচ্ছে 10 গ্রাম প্রতি কেজি বীজে 1 লিটার জলে মেশাতে হবে, এবং এর সঙ্গে আমি মনে করলে 250 গ্রাম ফসফোব্যাকটেরিয়া, 250 গ্রাম অ্যাজোস্পিরিলাম, এইটা 1 লিটার জলের মধ্যে মিশিয়ে আমাকে হচ্ছে 10 গ্রাম প্রতি কেজি বীজে এটা হচ্ছে আমাকে চুবিয়ে রাখতে হবে। প্রায় 1 ঘন্টা মতো চুবিয়ে রেখে তারপরে হচ্ছে সেটা থেকে ছেঁকে আমি যেমন ভাবে বললাম আগে যে 24 ঘন্টা বা 36 ঘন্টা অঙ্কুরোদ্গম করে তারপরে হচ্ছে মেন বীজ তলাতে ফেলা যায়, এটা হলো ভেজা শোধন পদ্ধতি। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে শুকনো শোধন পদ্ধতি। এবার শুকনো শোধন পদ্ধতিতে আমরা কি করি যে ক্যাপটান নামের একটা ফাঙ্গিসাইড আছে মানে ছত্রাকনাশক, আর থাইরাম, এই দুটোর মধ্যে যেকোনো একটা প্রতি কেজি বীজে 4 গ্রাম করে মিশিয়ে রেখে দিতে হবে। সামান্য কিছুক্ষণ রেখে দিলে সেটা হচ্ছে মানে বীজের মধ্যে শুকনো ভাবে মিশিয়ে তারপরে আমরা হচ্ছে যে মেন বীজ তলাতে তাকে কিন্তু হচ্ছে ফেলি। তৃতীয় একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে সচরাচর আমরা হচ্ছে করি না কিন্তু এটা করা আমাদের খুব জরুরি, সেটাকে আমরা বলবো হচ্ছে রুট ডিপিং। রুট ডিপিং মানে রুট মানে মূল এবং ডিপ মানে চুবিয়ে রাখা। তো আমরা হচ্ছে বীজ তলা থেকে বীজটা তুলে যখন মেন ফিল্ডে আমরা হচ্ছে মূল জমিতে যখন রোপণ করতে যাবো তার আগে 1 ml প্রতি লিটার জলে ক্লোরফাইরিফস নামে একটা ওষুধ আছে সেই ওষুধটা দিয়ে আমাকে হচ্ছে বীজটা চুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ। সেই বীজটা যদি আমি হচ্ছে যে চুবিয়ে রাখি তারপরে ধরুন 1 ঘন্টা কি 2 ঘন্টা চুবিয়ে রাখলাম, সেই চুবিয়ে তুলে তারপরে আমি হচ্ছে মেন জমিতে রোপণ করলাম। এটা করার ফলে কিন্তু হচ্ছে যে আমরা বিশেষত যেটা বীজ তলাতেও এটা দেখা যেতে পারে এবং পরবর্তীকালে সব থেকে বেশি যে ক্ষতি করে মাজরা পোকা ধানের, এটা সবাই হচ্ছে জানেন এবং হচ্ছে সবাই বোঝেন মাজরা পোকা প্রতিহত করতে কত পরে খরচা হয়। তো এই রুট ডিপিং প্রসেসটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু পরবর্তীকালে মাজরা পোকার জন্য যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা কিন্তু অনেকাংশে কমা যায়। ভেজা বীজতলা এবং শুকনো বীজতলা এই দুটোতেই কিন্তু হচ্ছে আমাদেরকে জল এবং খাদ্য উপাদান এটা নিয়ন্ত্রণ করতে হবে। তো ভেজা বীজতলাতে আমাদের দেখতে হবে যে যখনই আমরা নতুন বীজতলা তৈরি করলাম তখন হালকা জল কিংবা হচ্ছে ভেজা মাটিতে কিন্তু আমরা বীজতলাটা তৈরি করি, কারণ যদি বেশি জলের মধ্যে আমরা বীজ ফেলি তাহলে যে বীজ ভেসে যাবে এবং ঠিক জায়গায় কিন্তু সেটা পড়বে না। তো 18 থেকে 24 ঘন্টা পরে কিন্তু পুরো বীজতলা থেকে আমাদেরকে জলটা বার করে দিতে হবে, যেখানটা আমাদের ড্রেনেজ সিস্টেমটা ভালো আছে সেইখানটাতে। তারপরে পঞ্চম দিন থেকে, বীজতলা তৈরি করার পঞ্চম দিন থেকে মোটামুটি 1.5 থেকে 2 সেন্টিমিটার মতো জল আমাদেরকে হচ্ছে রাখার চেষ্টা করতে হবে। তারপর থেকে মোটামুটি 1 সপ্তাহ পর থেকে 2.5 থেকে 3 সেন্টিমিটার জল কিন্তু কন্টিনিউ।

0: প্রথমে কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং পরে পানালাল ভট্টাচার্য, এদের কণ্ঠে শুনলেন পরপর দুটো রজনীকান্তের গান আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠান পিপলস পদ্ম অন এআইআর, রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে।
1: At 10:30 p.m. Indian Standard Time. And that is the end of this news bulletin.

এখন জানিয়ে দিই জেলার চাষি ভাইদের জন্য জল হাওয়ার খবর। মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার খবরে বলা হয়েছে, জেলার আবহাওয়া ছিল প্রধানত শুষ্ক। গতকালকের সর্বাধিক তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হয়নি, বরং তা ছিল প্রায় স্বাভাবিক, কোনো বৃষ্টি হয়নি। পরবর্তী সাত দিনের জল হওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলার অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে বলা হয়েছে জেলার কোনো কোনো অংশে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বয়ে যেতে পারে। তাছাড়া অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে বিশেষ কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী দুদিনের আবহাওয়ায় সামান্য রদবদল হতে পারে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন জানিয়ে দিই চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই শুনবেন গ্রামীণ সংবাদ 6:35। 6:40 শুনবেন ভক্তিগীতি, 6:55 অতুল প্রসাদের গান, আজ সন্ধ্যায় 7:10 কলকাতা কেন্দ্রের বাংলা খবর, 7:35 স্থানীয় সংবাদ, 7:50 8:30 শুনবেন আধুনিক বাংলা গান, রাত 9:00 নিউজ অ্যাট 9, 9:15 থেকে শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা খবর, বাংলা ছায়াছবির গান শুনবেন 10:10, 10:30 শুনবেন মাটির সুর, রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ।

এখন জীবিকার জন্য অনুষ্ঠানে জানিয়ে দিই কর্মখালি সংক্রান্ত কিছু খবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন পদে নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন যোগ্য প্রার্থীদের কাছ থেকে আহ্বান করছে। এর বিজ্ঞপ্তি নম্বর 6/2026। অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ আগামী 3 জুলাই 2026। শূন্য পদের মোট সংখ্যা 420।

যোগ্যতা মান প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে, সিভিল অথবা মেকানিক্যাল অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা অ্যারোনটিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, এবং সেই সঙ্গে থাকতে হবে 2 বৎসরের অভিজ্ঞতা অথবা ফিজিক্স ইলেকট্রনিক্স ইত্যাদি বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলেও এই পদের জন্য আবেদন করা যেতে পারে। সঙ্গে থাকতে হবে 1 বৎসরের অভিজ্ঞতা। আপার এজ লিমিট প্রার্থীদের 35 বৎসরের বয়স ঊর্ধ্বে হলে চলবে না, তবে গভর্নমেন্ট নিয়ম অনুসারে আপার এজ রিল্যাক্সেশন থাকবে। পে স্কেল পে লেভেল 10। রিক্রুটমেন্ট টেস্ট হবে আহমেদাবাদ, ভোপাল, চেন্নাই, দিল্লি, দিশপুর, জয়পুর, জম্মু, কলকাতা, কোচি, লখনৌ, মুম্বাই, নাগপুর, পোর্ট ব্লেয়ার, রাঁচি এবং বিশাখাপত্তনমে। অ্যাপ্লিকেশন মোড অবশ্যই অনলাইন। বিস্তারিত জানার জন্য দেখুন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট ছোট হাতের https://www.upsc.gov.in। অ্যাডভার্টাইজ নাম্বার 6/2026। এছাড়াও বিস্তারিত জানার জন্য দেখে নিতে পারেন এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকার 13 জুন থেকে 19 জুন 2026-এর সংখ্যাটি। আবারও বলছি, বিস্তারিত জানার জন্য এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকার 13 জুন থেকে 19 জুন 2026 সংখ্যা দেখে নিতে পারেন, অথবা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট https://www.upsc.gov.in এই ওয়েবসাইট থেকেও বিস্তারিত তথ্য জানতে পারবেন। শুনলেন কর্মখালী সংক্রান্ত কিছু খবর জীবিকার জন্য অনুষ্ঠানে আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠান গ্রামীণ সংবাদ, রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যে নতুন সরকার গঠনের পর পেশ হওয়া পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে গ্রামীণ অর্থনীতির বিকাশে একাধিক প্রস্তাব করেছে রাজ্য সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ তার বাজেট ভাষণে কৃষিক্ষেত্রে 8,565 কোটি টাকার বেশি বরাদ্দের কথা ঘোষণা করেছেন। শিল্পের সঙ্গে কৃষিকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট প্রস্তাব তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, রাজ্যের গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং মজবুত পরিকাঠামো তৈরি করে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে ভিভিজি রামজি আইন বাস্তবায়িত করার কাজ চলেছে।
2: জিরামজি রূপায়ণ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। KYC সম্পূর্ণ, জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে।
1: অর্থমন্ত্রী জানান, গ্রাম বাংলায় সুলভ মূল্যে বাড়ি তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে চলতি অর্থবর্ষে 13,000 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। তপশিলী জাতি উপজাতি আর্থ সামাজিক উন্নতির জন্য কেন্দ্রীয় সরকারের PM অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা চালু হয়েছে। এর অধীনে 500 কোটি টাকা ব্যয়ে অন্তত 2,000টি তপশিলী

0: অধ্যুষিত গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হবে। আর্থিকভাবে দুর্বল লোধা শহর টোটো এবং বীরহ সম্প্রদায়ের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর অধীনে আদিবাসী গোষ্ঠীগুলির প্রত্যেক পরিবারকে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, লবণ, আলু সহ খাদ্য প্যাকেট বিতরণ করা হবে। সুন্দরবনের দূরবর্তী দ্বীপগুলিতে পৌঁছানোর জন্য ছোট ডিঙি নৌকার সহযোগী পন্টুন ভিত্তিক জেটি তৈরি করা হবে। এর জন্য 100 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। পিএম পোষণ প্রকল্পে মিড ডে মিলের রাঁধুনিদের জন্য মাসিক ভাতা 1000 টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও মিড ডে মিলের পড়ুয়া প্রতি খরচ 6.78 টাকা বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। বিজেপি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। 70 আসন বিশিষ্ট পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদে বিজেপির আসন সংখ্যা 14 এবং তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ছিল 54টি, আর 2টি আসন খালি ছিল। জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি পদত্যাগ করায় জেলা শাসকের নির্দেশে নতুন সভাধিপতি ও সহকারী সভাধিপতির নির্বাচন হল আজ। সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপির রামদেব গুছাইত এবং সহকারী সভাধিপতি নির্বাচিত হয়েছেন বাসুরী পণ্ডিত। উল্লেখ্য, রাজ্যে এই প্রথম কোন জেলা পরিষদ বিজেপির দখলে গেল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। গ্রামীণ সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 7:35।
1: শুনলেন গ্রামীণ সংবাদ, রিলে করে শোনানো হলো আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন ভক্তিমূলক গান, প্রথমেই শিল্পী মনোময়।

গানটি শুনলেন ফেরদৌস আরা বেগমের কণ্ঠে, আর এর সঙ্গেই শেষ হলো আজকের ভক্তিমূলক গানের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠান অতুল প্রসাদের গান, প্রথমেই শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এর সঙ্গেই শেষ হচ্ছে অতুল প্রসাদের গানের অনুষ্ঠান। শিল্পীরা ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, অর্ঘ্য সেন, গীতা সেন এবং সুশীল চট্টোপাধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্সে। পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।

প্রিয় শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়িতে এখন 7:10 হয়ে 30 সেকেন্ড, সময় হল আজ সন্ধ্যার। বসে পড়েছি আপনাদের চিঠি নিয়ে। আজকের আজ সন্ধ্যার অনুষ্ঠানে মোট আমার হাতে রয়েছে দুটো চিঠি। একটি পাঠিয়েছেন সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে নিমাই দত্ত, আর আরেকটি এসেছে আগরপাড়া থেকে প্রীতি মিত্র। যাব দুটো চিঠিতেই, তার আগে আপনাদের সকল

0: এর জন্য রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর এক রাস ভালোবাসা নমস্কার। বলাই বাহুল্য, আমাদের এই জুন মাসের আচন্ধার বিষয় চলছে আপনার অনুভবে বর্ষা। এই বিষয় নিয়ে আপনারা লিখুন আমাদের আচন্ধার আসরে, কারণ আমাদের আচন্ধা তখনই সুন্দর এবং সার্থক হয়ে ওঠে যখন আপনাদের সুন্দর সুন্দর অনুভূতির কথা চিঠির আকারে আমাদের দপ্তরে এসে পৌঁছয়। সুতরাং এই আশা নিয়েই যাব আজকের পত্রবন্ধুর চিঠিতে। তবে তার আগে চলে যাব এখন বিজ্ঞাপনে, ছোট্ট বিজ্ঞাপন, সঙ্গে থাকুন।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণী, কলকাতা 13।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: প্রিয় শ্রোতা বন্ধু, বিজ্ঞাপনের পর এবারে আমরা চলে যাব আজকের চিঠিতে। প্রথম চিঠি আজকের প্রথম চিঠি এসেছে ছড়ার আকারে, পাঠিয়েছেন কাব্যনীর সাগরদিঘী মুর্শিদাবাদ থেকে, লিখেছেন নিমাই দত্ত। আসুন দেখে নি নিমাইবাবুর অনুভবে বর্ষা ঋতুর কথা, কেমনভাবে ছড়ার আকারে উনি আমাদের সামনে তুলে ধরেছেন। বর্ষা, বর্ষা ও বৃষ্টি অনুভবময়তায় মোড়া এক স্বপ্ন সৌগন্ধ, টুপটাপ টিপ টিপ ঝিরঝির রুমঝুম, টুপটাপ রিমঝিম ঝমঝম, নানান ছন্দে আকাশের কপোল বেয়ে ঝরে পড়ে বৃক্ষের পাতায়, মাটির কোনা খামচিতে। মাটি হয় ঋতুমতি, আগামী ফসলের গন্ধে মোহিত করে চরাচর। এ এক গোমপাড়ানি গানের ঝর্ণাধারা, জীবনের জীবন কাঠি ছুঁয়ে আকাশ থেকে ঝরে পড়ে অমৃত কলসের স্বপ্নবন্দনা। বনে বনে পাতায় পাতায় বেজে ওঠে বৃন্দগান, সবুজে সবুজ মাটির বুকে আকাশের বৃষ্টিধারায় ইন্দ্রসভার নৃত্য কাকলি। চেয়ে দেখো মেঘ দুতমের বিরহী যক্ষের দূরতম প্রিয়াকে পাবার আকুলতা। মেঘে মেঘে খোদিত হয় বর্ষা যাপনের একান্ত প্রার্থনা। এই বৃষ্টি, বর্ষামুখর বৃষ্টি, আকাশে মাটিতে নদীর কলতানে এনে দেয় প্রজন্মের ইতি কথা। এই যে বর্ষা, এই যে পবিত্রতম বৃষ্টিধারা,

পাগল হাওয়ার বাদল দিনে ভরসার ভৈরবীতে সম্পৃক্ত হয়ে ওঠে। জল যেখানে জীবন, বৃষ্টিধারার প্রতি ফোঁটায় লেগে থাকে প্রাণের কলকাকল।

তো কাব্যনীর গ্রাম এবং পোস্ট অফিস থানা সাগরদিঘি জেলা মুর্শিদাবাদ।

প্রিয় শ্রোতা বন্ধু, মান্নাদের কণ্ঠে এই গানের পর আমরা চলে যাই আমাদের আজকের পরবর্তী এবং শেষ চিঠিতে। আমাদের আজকের শেষ পত্রবন্ধু প্রীতি মিত্র লিখছেন আগরপাড়া থেকে। প্রিয়, আজ সন্ধ্যা, বর্ষাকাল এলেই ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়। বর্ষা মানেই সারাদিন অঝোরে বৃষ্টি পড়া, বর্ষা মানেই নস্টালজিয়া, ডাউন মেমারি লেন, স্মৃতির সরণি ধরে পৌঁছে যাওয়া কোনো অদৃশ্য জগতে। বর্ষা আসলেই গাছগুলো কেমন সবুজ সতেজ হয়ে যায়। অবশ্য সেই সবুজ ভিজে ভিজে, বর্ষা হলে নদী নালা সব ভরে যায়, খাল বিল। এই সময় প্রকৃতি যেন এক নতুন, এক সতেজ সবুজ রূপ ধারণ করে। বর্ষাকাল মানেই জুঁই, কেয়া, বেল, কদম ইত্যাদি ফুলের সুবাসে চারিদিক মাতোয়ারা। বর্ষা হলেই জানলার পাশে বসে যত দূরে চোখ যায় দেখা, আর বৃষ্টি পড়েই

চলেছে, পড়েই চলেছে অঝোর ধারায়, তাকে অনুভব করা। বর্ষা মানেই গভীর সত্তার কাছে পৌঁছে যাওয়ার এক প্রাকৃতিক সুযোগ। বর্ষা হলেই ভীষণ ভালো লাগে গল্প কবিতা লিখতে এবং পড়তে, আর রবি ঠাকুরের লেখা গানের লাইন গুনগুন করে গাইতে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বর্ষা হলেই দুপুরে খিচুড়ি আর তার সাথে ডিম ভাজা তরকারি, সন্ধেবেলায় ইলিশ মাছ হলে তো কথাই নেই, সন্ধেবেলায় তেলে ভাজা চপমুড়ি দিয়ে খাওয়া। বর্ষা মানেই গরম গরম চা, একটু একটু বেশি বেশি খাওয়া, আর বর্ষার দুপুরে খাওয়ার পরে হালকা কিছু গায়ে দিয়ে ঘুমিয়ে নেওয়া। এভাবেই বর্ষার চিত্র একে চিঠি শেষ করেছেন নমস্কার দিয়ে প্রীতি মিত্র, আগরপাড়া থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ, আবারও লিখবেন। এবারও চলে যাই আরও একটি গানে।

আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে, হৃদয় নাচেরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল এই বর্ষা, আর সে কারণেই তার কলমে আমরা বর্ষার বহু গান, কবিতা ইত্যাদি পেয়ে থাকি। উপন্যাস ছোট গল্পে পায় বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গানে এবং কবিতায় বর্ষা এসেছে বহুবার, বারবার। আমাদের এই বাংলার কবি, সাহিত্যিক, শিল্পী, এদের অনেকেরই প্রিয় ঋতু এই বর্ষা। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষও আছেন যাদের ইট কাঠ পাথুরে জীবনে বর্ষা কখনো কখনো আনন্দের নয়, বরং বিড়ম্বনার, উৎপাতের আর বিরক্তির। অথচ অনেক মানুষ আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সন্ধেবেলায় ঝিঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতাতে ভালোবাসেন। আর এভাবেই বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি, আনন্দের না বিরক্তির? আপনার বর্ষা অনুভবের কথা শোনান আমাদের আজ সন্ধ্যার দপ্তরে। চিঠি লিখুন, বিষয় অনুভবে বর্ষা, আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক 742101। লিখতে পারেন ইমেলেও, আমাদের ইমেল আইডি ছোট হাতের আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com।

0: প্রিয় শ্রোতা বন্ধু, আজকে তো আর হাতে একদমই সময় নেই, তাই আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা নমস্কার দিয়ে যে যেখানে আছেন ভালো থাকুন, অন্যদেরও ভালো থাকতে সাহায্য করুন এই প্রত্যাশা নিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। আমি আবু সৈয়দ আজম, আমার জন্য আপনাদের সকলের জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক নমস্কার। আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠান বিজ্ঞাপন দাতা আয়োজিত।
1: সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গোলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিংয়ের সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকত। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকল, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
2: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা, কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও

0: শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
1: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন, এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বণ্টনকে সমর্থন করুন।
0: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসুন নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
2: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান, কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
4: আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠান আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর এবং তারপর স্থানীয় সংবাদ। আর কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হচ্ছে।
5: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের আরও 20% মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে বাজেটে। 100,000 পূরণের কথাও ঘোষণা করা হয়েছে। শিবসেনা নেতা, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। তিনি আজ সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রিয়া এবং ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। 60,70,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধে পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে। 100,000 পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে।

0: সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নে। 500 শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশা কর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা। বাগিচা শ্রমিকদের মজুরি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে চা শ্রমিক উন্নয়ন পর্ষদ গঠনেরও প্রস্তাব রাখা হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে কমন টি প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এবং এক দেশ এক রেশন প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 3,100 কোটি টাকা। নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। পুরুলিয়া, বারুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে। শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 100 কোটি টাকা এবং বীরভূমে ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেনের ব্রিজ তৈরির জন্য 800 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। উত্তরবঙ্গে নতুন আইআইটি, আইআইএম, এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে। আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ এবং ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী জানান, ভিভিজি রামজি রূপায়ণের লক্ষ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে।
1: ভিভিজি রামজি রূপায়ণ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। কেওয়াইসি সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। বাংলার অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই বাজেটের মূল লক্ষ্য বলে তিনি জানান। প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, মাত্র 1.5 মাসের পুরনো সরকার সীমিত সময়ের মধ্যেই এমন একটি বাজেট পেশ করেছে যা কর্মসংস্থান, কৃষি, শিল্প, নারী কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নকে সমান গুরুত্ব দিয়েছে। বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, চলতি অর্থ বছরে রাজ্যে বিভিন্ন সরকারি ক্ষেত্রে 1,00,000 পদে নিয়োগ করা হবে। নতুন নিয়োগের 33% পদই মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
2: পরিষ্কার আমরা বলেছি, এই অর্থবর্ষে 1,00,000 নতুন নিয়োগ হবে। 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোন রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার।
0: শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজ জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দিনকার পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকচাউড়ে, নাগেশ পাতিল এবং ওম প্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী শিন্ডে বলেন, 2022-এর জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পর যে আন্দোলনের সূচনা হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, 16 থেকে 18 বছর বয়সী ওই 14 জন ছাত্রছাত্রী কোচিং সেন্টারের অ্যানিমেশন সেন্টারে ছিলেন, সেই সময় এই আগুন লাগে। আরও কেউ আটকে আছেন কিনা দমকলকর্মীরা তা খুঁজে দেখছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ত্রাণ উদ্ধার কাজ খতিয়ে দেখেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিনি রাজ্য পুলিশের মহানির্দেশক এবং অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন। দোষীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী

0: স্পষ্ট জানিয়েছেন।
1: मैं उन सभी परिजनों के प्रति जिन्होंने अपने परिवार के उन नौजवानों को खोया है उनके प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं और इस पूरे मामले के लिए मैंने उत्तर प्रदेश के पुलिस महानिदेशक और अपर मुख्य सचिव गृह को भी कहा है कि वे स्वयं मौके पे जाकर के इसकी रिपोर्ट प्रस्तुत करें। मैं स्वयं भी वहां के लिए प्रस्थान कर रहा हूं जिससे इस पूरे मामले की तह में हम जाकर के दोषियों को सजा दे सकें।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যাও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার ২৩শে জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে ৩০শে জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৮শে জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৫তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়ায় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছেন তিনি। এই সফরে ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী বি বাতসেগেতের সঙ্গে এক বৈঠকে বসেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের অবসরপ্রাপ্ত মহানির্দেশক মেজর জেনারেল আমির বারামের মধ্যে আজ নতুন দিল্লিতে বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক কাঠামোর আওতায় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে ইসরায়েলের প্রতিশ্রুতির বিষয়ে আমির বারাম শ্রী সিংকে অবহিত করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ২ বছর আগে প্রধানমন্ত্রী পদের শপথকে তার জীবনে সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ২:০০। প্রথম ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বর্তমানে বিশ্বকাপে ১৬টি গোল করে বিশ্বকাপের গোলদাতা তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন মেসি। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু ২:০০। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০% মহার্ঘ ভাতার ঘোষণা। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জন ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া এবং ফ্রান্স ইরাক মুখোমুখি হবে। খবর পড়া আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ ৭:৫০।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ৮:০০ শুনবেন স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় নার্ভের অসুখের জটিল সমস্যা ও তার নিরাময়। অতিথি ডক্টর সৌভিক দুবে, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। ৮:৫০ শুনবেন বিধানসভা পর্যালোচনা। ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী উস্তাদ আরশাদ আলী খান। ৯:৩০ অনুরোধের আসর। ১০:০০ বাংলা ছায়াছবির গান। ১০:৩০ শুনবেন ভজন, শিল্পী সোমলতা বেরা। ১০:৪৫ পুরাতনী, শিল্পী কাজল বিশ্বাস। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী বিদুষী কল্যাণী রায়। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে

রাত আটটায় ছায়াছবির গান, মাফ করবেন, সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে রাত আটটায় শুনবেন ছায়াছবির গান, আর 10:15 শুনবেন নানা রঙের গান, রাত 9:16 স্পটলাইট, 10:30 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়।
2: এখন শুনলাম বিজ্ঞাপন বিরতি এবং তারপর খবর।
3: यार कोई ऐसी लाइफ इंश्योरेंस पॉलिसी बताओ जिसमें कम प्रीमियम हो, बोनस भी अच्छा मिले और भरोसे वाला भी हो।
4: TLI है ना,
5: सरकारी कर्मचारी के साथ साथ सभी प्रोफेशनल, ग्रेजुएट और डिप्लोमा होल्डर्स ले सकते हैं TLI पॉलिसी का फायदा, और साथ में पोस्टल डिपार्टमेंट का भरोसा भी। अपने नजदीकी पोस्ट ऑफिस से आज ही संपर्क करें या लॉग इन करें indiapost.gov.in पर।
6: প্ল্যাটফর্ম নম্বর 2 তে চলনে
7: ওয়ালি সুপারফাস্ট
8: এক্সপ্রেস কে
6: যাত্রী
8: আমি এখানে। দিদি তোকে নয় এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
7: বুদ্ধিতে চার্জ দে,
8: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
7: দেখলি
8: বাবা, দাঁড়াও আমি পে করছি, সিগন্যালই নেই, এবার কি করবে? আচ্ছা তো ফ্রি ওয়াইফাই।
7: বোকা সুধরে যা,
8: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই, মানে জালিয়া থেকে বলো বাই বাই। RBI এ কথা বলে,
9: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
10: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্যপদ পূরণের প্রস্তাব। চা শ্রমিকদের কল্যাণ ও জীবিকা সুরক্ষায় রাজ্য সরকার PM চা শ্রমিক প্রোৎসাহন প্রকল্প চালু করতে চলেছে। রাজ্যে গঠন করা হবে 5টি নতুন জেলা। ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। কল্যাণীর কাছে গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য 1,500 একর জমি চিহ্নিত করা হবে। বিজেপি এই বাজেটকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে আজকের বাজেট নিয়ে বিরোধী শিবিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি গঠন করেছে। আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উত্তর সিকিমে একটানা ভারী বৃষ্টির জেনে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর ক্রমশ বাড়ছে। আসি বিস্তারিত খবরে। রাজ্যে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় একটি বাজেট প্রস্তাব পেশ করেন। একটি প্রতিবেদন।
11: বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে গ্রামীণ অর্থনীতি, কৃষি উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন শ্রেণীর কর্মীদের আর্থিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর বাজেট বক্তৃতা এবং পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের বার্তায় স্পষ্ট, গ্রাম বাংলার ভোট

0: ব্যাংক এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের আর্থিক নিরাপত্তাকে পাখির চোখ করেছে রাজ্য সরকার। কৃষি ক্ষেত্রে সব থেকে বড় ঘোষণা ধান চাষীদের জন্য। বর্তমানে ধানের সহায়ক মূল্যের সঙ্গে রাজ্য সরকার অতিরিক্ত 200 টাকা প্রতি কুইন্টালে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে ধানের দাম 3100 টাকা প্রতি কুইন্টালে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি কৃষকদের বিদ্যুতের খরচ কমাতে প্রতি ইউনিটে 2 টাকা ভর্তুকির কথা ঘোষণা করা হয়েছে। এই খাতে রাজ্যের ব্যয় হবে 800 কোটি টাকা। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কর্মসংস্থানেও বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কর্মসংস্থান নিশ্চিত করার নির্বাচনী প্রতিশ্রুতির কথাও বাজেটে পুনরুল্লেখ করা হয়েছে। গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, জল সংরক্ষণ, সেচ, রাস্তা ও জনসম্পদ সৃষ্টিতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় আর্থিক সংস্থান রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পাশাপাশি রাজ্য সরকারের তরফে অতিরিক্ত 3000 টাকা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত কৃষকদের জন্য বড় স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সেচ, নদীবাঁধ সংস্কার ও বন্যা নিয়ন্ত্রণে 3699 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। কৃষি বিভাগে বরাদ্দ হয়েছে 8665 কোটি টাকা। প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য চাষ, কৃষি বিপণন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একাধিক বড় ঘোষণা রয়েছে। অন্নপূর্ণা যোজনার জন্য 36000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 1 জুলাই থেকে 1.5 কোটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে টাকা পাঠানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পের সঙ্গে অতিরিক্ত আর্থিক সহায়তা যোগ করে 21000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 5টি পুষ্টিকর খাদ্য কিটও দেওয়া হবে। উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয় বা স্নাতক স্তরের ছাত্রীদের জন্য 1,50,000 টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্পের কথা জানিয়েছে সরকার। স্নাতক যুবকদের প্রতি মাসে 3000 টাকা এবং অন্যান্য যোগ্য যুবকদের প্রতি মাসে 2000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। বিভিন্ন প্রকল্প ভিত্তিক কর্মী ও স্বল্প বেতনের কর্মীদের ভাতা বাড়িয়েছে বাজেট ঘোষণায়। আশা কর্মী ও ICDS কর্মীদের মাসিক ভাতা 5000 টাকা বৃদ্ধি করা হয়েছে। প্যারা টিচারদের ক্ষেত্রেও 5000 টাকা ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। NVF, হোমগার্ড এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অতিরিক্ত 2000 টাকা করে ভাতা বৃদ্ধির কথা বাজেটে প্রস্তাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা এই বাজেটের অন্যতম বড় আকর্ষণ। আগামী 1 অক্টোবর থেকেই এই বৃদ্ধি কার্যকর হবে। পেনশনভোগীরাও অতিরিক্ত DNS স্লিপ পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্যপদ পূরণ করা হবে।
2: রাজ্য সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক এবং অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে।
1: সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য UPSC ধাঁচে গড়ে তোলা হবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য রাজ্য নিউটাউনে 5 একর জমি দেবে। মহিলাদের সুরক্ষায় জোর দিয়ে প্রতিটি মহকুমায় 1টি করে মহিলা থানা এবং প্রতিটি থানায় নারী সহায়তা ডেস্ক গড়ে তোলা হবে। গঠন করা হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বিদ্যুৎ সংযোগ, পাখা ও ওয়াটার পিউরিফায়ার বসানোর উদ্যোগ নিচ্ছে সরকার। আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যৌথভাবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব তৈরির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। হরিপাল, বামনগোলা, ফারাক্কা, দীঘা, ঝালদা, মানবাজারের হাসপাতালগুলিকে আরো উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দীঘা, দার্জিলিং ও ফারাক্কায় তৈরি করা হবে ট্রমা সেন্টার। মুর্শিদাবাদ জেলায় বিডি শ্রমিকদের হাসপাতালে আধুনিকীকরণের পাশাপাশি সুন্দরবনে চালু করা হবে মোটরবোট অ্যাম্বুলেন্স। রাজ্যে গঠন করা হবে 5টি নতুন জেলা।
2: নতুন জেলাগুলোর মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হবে, গোপীবল্লভপুরে একটা নতুন মহকুমা, নতুন পুরসভা হবে, নতুন ফায়ার ব্রিগেড স্টেশন হবে।
1: চা শ্রমিকদের কল্যাণ ও জীবিকা সুরক্ষায় রাজ্য সরকার পিএম চা শ্রমিক প্রোৎসাহন প্রকল্প চালু করবে। চা পর্যটন নীতি ও চা বাগানে 30% জমি ব্যবসার জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড, অন্তর্ভুক্ত করা হবে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের অধীনেও। ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টিমোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। হুগলির ডানকুনি ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক্যাল রোড করিডোর গড়ে তোলার

0: ভোক্তা বরাদ্দ করা হয়েছে 1,800 কোটি টাকার বেশি। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা নিউ টাউন এলিভেটেড করিডোরের ঘোষণা করা হয়েছে। হলদিয়া ও কলকাতা বন্দরের পাশাপাশি নতুন একটি গভীর সমুদ্র বন্দর পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ি গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। এলাকায় যানজট দূষণ কমাতে শালিমার গার্ডেন ব্রিজের মধ্যে রোরো টার্মিনালের নির্মাণের প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা এবং বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1,500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি রক্ষায় গড়ে তোলা হবে টেগোর কালচারাল সেন্টার। দুর্গাপুজোর বিশ্বব্যাপী আবেগকে মান্যতা দিয়ে অর্থমন্ত্রী পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরুর কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবর্ষের প্রথম 4 মাস ভোট অন অ্যাকাউন্টের আওতায় চলায় তাদের হাতে কার্যত 8 মাসের বাজেট তৈরির সুযোগ ছিল।
1: এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাস ধরে ভোট অন অ্যাকাউন্টের দ্বারা আমাদের এখানকার অর্থনীতি বা বাজেট নিয়ন্ত্রিত হচ্ছে। যদিও আপনারা পূর্ণাঙ্গ বলছেন, কিন্তু আমি বলবো 8 মাসের বাজেট, কারণ আমরা 12 মাসের অর্থনৈতিক বাজেট পেশ করার সুযোগ আমরা পাইনি নিয়ম অনুযায়ী।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিজেপি আজকে রাজ্য বাজেটকে স্বাগত জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বাজেটকে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী বলে দাবি করেন। তিনি জানান, ক্ষমতায় আসা 45 দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ দেওয়ার বিষয়ে কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই কাজ আজ শুরু হলো।
2: সরকার গঠন হবার 45 দিনের মধ্যেই এই সরকার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের যে প্রাপ্য ডিএ, যেটা তাদের অধিকারের মধ্যে পড়ে, সেই তার উপরে কাজ শুরু করবেন এবং কেন্দ্রের হারে আমরা এই রাজ্যে ডিএ দেব।
0: আজকের বাজেট নিয়ে বিরোধী শিবিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, সরকার অতি সম্প্রতি ক্ষমতায় এসেছে, বাজেটে ঘোষিত ইতিবাচক দিকগুলি বাস্তবায়িত করা হবে বলে তাঁর আশা। অন্যদিকে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাজেট নিয়ে আলোচনায় অংশ নেওয়ার পরেই তাদের বক্তব্য জানানো হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বলে মনে হলেও কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায় বিচার ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাজেটকে অন্তঃসারশূন্য বলে ঘোষণা করেছেন সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি গঠন করেছে। কলকাতায় আজ এক বৈঠকে স্পেশাল সেশন নামক এই বৈঠক থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে বেছে নেওয়া হয়েছে। সহ সভাপতি করা হয়েছে ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষের মতো প্রাক্তন মন্ত্রীদের। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এদিকে উত্তর সিকিমে একটানা ভারী বৃষ্টির জেলে নদীগুলির জলস্তর দ্রুত বাড়ছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8:10।
3: शिवसेना नेता और महाराष्ट्र के उप मुख्यमंत्री एकनाथ शिंदे ने आज घोषणा की कि शिवसेना उद्धव ठाकरे गुट के 6 लोकसभा सांसद उनकी पार्टी शिवसेना में शामिल हो गए हैं। श्री शिंदे ने सांसद संजय तीना पाटिल, संजय देशमुख, संजय जाधव, भाऊसाहब वाकचौरे, नागेश पाटिल अष्टिकर और ओम प्रकाश राजे निम्बालकर का पार्टी में स्वागत किया। मुंबई में संवाददाताओं से बातचीत में श्री शिंदे ने कहा कि आज का दिन शिवसेना के लिए ऐतिहासिक है।
4: आज का दिन शिवसेना के लिए ऐतिहासिक दिन है। हमारे 6,000 शिवसेना में शामिल हुए हैं, इससे शिवसेना की ताकत बढ़ रही है। शिवसेना सेकेंड लार्जेस्ट पार्टी महाराष्ट्र में हो चुकी है और ये डबल इंजन की सरकार है। महाराष्ट्र को आदरणीय प्रधानमंत्री मोदी जी भी बहुत बड़े पैमाने पे सहयोग कर रहे हैं, इसलिए विकास हो रहा है।
3: उत्तर प्रदेश के लखनऊ में अलीगंज इलाके में आज दोपहर एक भीषण अग्निकांड में 14 छात्रों की मौत हो गई। अलीगंज के पुरानिया इलाके में एक दुकान के ऊपर चल रहे कोचिंग सेंटर में आग लग गई, जिसमें कुछ लोग घायल हुए हैं, उन्हें अस्पतालों में भर्ती कराया गया है। संवाददाताओं से बातचीत में उत्तर प्रदेश के उप मुख्यमंत्री ब्रजेश पाठक ने बताया कि दमकल कर्मी इमारत के कोनों, शौचालयों और अन्य क्षेत्रों में फंसे लोगों की तलाश कर रहे हैं। दमकल कर्मी, पुलिस कर्मी और जिला प्रशासन के अधिकारी मौके पर पहुंचे और बचाव और निकासी अभियान शुरू किया। उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ ने कहा कि दोषियों को बख्शा नहीं जाएगा।
5: मैं उन सभी परिजनों के प्रति जिन्होंने अपने परिवार के उन नौजवानों को खोया है, उनके प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं और इस पूरे मामले के लिए मैंने उत्तर प्रदेश के पुलिस महानिदेशक और अपर मुख्य

আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক বাংলা গান। প্রথমেই মান্না দে।

গানটি শুনলেন মৌসুমি ভৌমিকের কণ্ঠে, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। আজকের শিল্পীরা ছিলেন মান্না দে, শ্রেয়া ঘোষাল, রূপঙ্কর এবং মৌসুমি ভৌমিক। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz-এ। পরবর্তী অনুষ্ঠান বিধানসভা পর্যালোচনা, আর কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: ভ্যালু, এথিক্স এবং মরালিটি, অর্থাৎ আমাদের যে নিজস্ব চিন্তাভাবনার মান এবং মরালস, যার যত উন্নত হয় নার্ভের রোগ, মস্তিষ্কের রোগ অনেক কম তাকে গ্রাস করে। সুতরাং সামগ্রিকভাবে আমাদের উচিত যে হাই ভ্যালু, মরালস এবং এথিক্যাল হওয়া, যাতে করে আমাদের মাথা শান্ত থাকে, একাগ্রতা থাকে এবং নার্ভ অ্যাজ এ হোল সবচেয়ে ভালো কাজ করতে পারে, শারীরিকভাবে আমরা সুস্থ থাকতে।
1: অর্থাৎ নৈতিকতা এবং মূল্যবোধ, এই দুটোকে চর্চা করতে হবে,
0: খুবই গুরুত্বপূর্ণ।
1: বাহ, এরকমটা তো সত্যি আমরা ভেবে দেখি না যে নার্ভকে আমরা জানি সুস্থ রাখতে গেলে হয়তো আমরা ব্যায়াম করলাম, ঠিকঠাক খাওয়া দাওয়া করলাম, সুষম খাবার খেলাম।
0: সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নীতিবোধ এবং মূল্যবোধ।
1: এটা সত্যি এমনটা আমি তো জানতাম না, জানি না আমার শ্রোতা বন্ধুরা আপনারাও জানতেন কিনা, যে একটি সুস্থ শরীরের সঙ্গে যদি আমরা সুস্থ মনকে রাখতে পারি তবেই কিন্তু আমরা সুন্দর একটা সুস্থ জীবন পেতে পারি। কারণ ডাক্তারবাবু বারে বারে বলছেন যে মন একটা খুব বড় কাজ করে যেটা আমরা বুঝতেই পারি না, শরীরের দিকে তাকিয়ে থাকি। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু,
0: নমস্কার,
1: এত সুন্দর করে আমাদের বুঝিয়ে বললেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ নার্ভের নানান সমস্যা এবং জটিল রোগ সেই সম্পর্কে কথা বলছিলাম স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে বাঙুর নিউরোসায়েন্সেস, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার শৌভিক দুবের সঙ্গে। এতক্ষণ আমি ছিলাম শর্মিষ্ঠা সরকার, শুনলেন আপনারা নার্ভের নানান বিষয়ে। আসুন ডাক্তারবাবুর কথাগুলো মেনে চলি, সুস্থ থাকার জন্য যা যা করার করব তো বটেই, আর শেষ কথাটা নীতিবোধ মূল্যবোধ, এইটার চর্চা রাখতেই হবে। ভালো থাকুন সকলে, নমস্কার।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন বিধানসভার পর্যালোচনা। পর্যালোচনা করছেন সাংবাদিক সুব্রত বন্দ্যোপাধ্যায়।
1: পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, এই সরকারের প্রথম রাজ্য বাজেট আজ সোমবার বিধানসভায় পেশ হল। প্রথম থেকেই মানুষের আগ্রহ ছিল এই বাজেটকে ঘিরে। বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি অর্থাৎ সংকল্পপত্রের কতটা প্রতিফলন ঘটল এই বাজেটে, সেটি

চাপের ঘোষণাই হলো এই বাজেটে। আগে রাজ্যে নতুন বিজেপি সরকার অন্নপূর্ণা ভাণ্ডার চালু করেছে, এবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মীদের জন্য ঘোষণা করলেন 20% ডিএ। এত বিপুল পরিমাণ ডিএ এর আগে রাজ্যে কোনো সরকার ঘোষণার নজির নেই। রাজ্য সরকারি কর্মচারীদের এখন বেতনের সঙ্গে 18% ডিএ পান, তাদের পাওনা দাঁড়িয়েছিল 43%। এক ধাক্কায় এই বকেয়া ডিএর 20% মেটানোর কথা বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। 1 অক্টোবর থেকে এই ডিএ পাবেন তারা, অর্থাৎ সরকারি কর্মীরা নভেম্বর মাসে বেতনের সঙ্গে পাবেন এই ডিএ থাকা। শুধু সরকারি কর্মচারী নয়, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী সকলেই পাবেন এই ডিএ। অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরা এই ডিএ থেকেও বঞ্চিত হবেন না। অর্থমন্ত্রী এদিন বাজেট পেশের সময় শুরুতেই জানিয়ে দিয়েছেন দুর্নীতিমুক্ত প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তবে তার আগে স্মরণ করিয়ে দিয়েছেন সরকারের ঘাড়ে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত 8,15,891 কোটি টাকার ঋণ। এই ঋণের হার বছরের শেষে জিএসডিপি নিরিখে অন্তত 1% কমানোই এখন লক্ষ্য। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট বক্তৃতা করতে গিয়ে স্পষ্ট জানিয়ে দেন যে হস্তক্ষেপ বা চাঁদাবাজির ফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে, এই কারণে আগামী দিনে আইন আনা হবে ব্যবসাকে সিন্ডিকেট ও অন্য বেআইনি অর্থ আদায় থেকে রক্ষা করাই হচ্ছে, আরই এই আইন আনা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ কোন পথে এগোবে, অর্থমন্ত্রী দিশা দেখিয়েছেন এই বাজেটে। সিন্ডিকেট রাজের অবসান ঘটিয়ে সরকার পরিচালনার ক্ষেত্রে বলিষ্ঠ প্রশাসনিক পদক্ষেপ চালু করে পণ্যমুক্ত কাটিয়ে তোলা। 2 হচ্ছে অর্থনৈতিক বিপর্যয় এড়িয়ে রাজ্যকে কল্যাণমূলক কর্মসূচিকে সরলীকরণ করা, রাজ্যের নীতিগত পরিবর্তন ঘটিয়ে শিল্পোদ্যোগ বৃদ্ধি, উদ্ভাবন ও প্রযুক্তি ব্যবসা বাণিজ্যে। ডবল ইঞ্জিন সরকার কেন্দ্রের সঙ্গে অকারণে বিরোধের সমাপ্তি ঘটিয়েছে, ফলে নানাবিধি সুবিধা পাচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। সরকারি ক্ষেত্রে নিয়োগ নিয়ে বাজেটে আসার কথা শুনিয়েছেন অর্থমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন রাজ্যে 1,00,000 শূন্য পদে নিয়োগ করা হবে আগামী বছর। নতুন নিয়োগের 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদের মধ্যে 20,000 পুলিশ বিভাগে, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবিদদের জন্য সংরক্ষিত থাকবে। বাজেটে 2026-27 অর্থবর্ষে জন্য মোট 4,38,775 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে কৃষিতে, 8,565,84,00,000 টাকা। কৃষি বিপণনে 368,99,00,000 টাকা, প্রাণিসম্পদ উন্নয়নে 1,404,42,00,000 টাকা বরাদ্দ হয়েছে। প্রশাসনিক সংস্কারের কথা মাথা রেখে অর্থমন্ত্রী বাজেট পেশ করতে গিয়ে জানিয়ে দিয়েছেন রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব রয়েছে। এই 5টি প্রস্তাবিত জেলা হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে একটা নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গোপীবল্লভপুরে তৈরি হবে নতুন মহকুমা, 9টি নতুন পৌরসভা তৈরি হবে। রাজ্য সরকার নতুন বাজেটে জোর দিয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। কলকাতার কাছে আরও 1টি বিমানবন্দর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। কল্যাণীর কাছে 1টি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরিতে 1,000 থেকে 1,500 একর জমি চিহ্নিত করবে সরকার। পাশাপাশি কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট, মালদায় বিমানবন্দর তৈরি করবার পরিকল্পনা রয়েছে। বাজেট জুড়েই আশা কর্মী, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তির ভিত্তিতে কর্মরত কন্ডাক্টর, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ হোমগার্ডদের পারিশ্রমিকের থেকে বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউট নিয়ন্ত্রণে আনতে 1,50,000 টাকা আর্থিক সাহায্য দেবে সরকার। শর্ত একটাই, অবিবাহিত থাক

0: ছাত্রীদের, আবার 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে ভরসা কর্মসূচি চালু হবে। এই প্রকল্পকে স্নাতক বেকারদের জন্য মাসে 3,000 টাকা এবং অন্যদের জন্য মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। যে পরিবারে আয় 1,00,000 টাকার কম, যারা অন্য কোনো সামাজিক সুবিধা পাচ্ছেন না, তাদের জন্য এটি প্রযোজ্য হবে। আবার কৃষকদের জন্য বিদ্যুৎ খরচ ছাড়ের কথাও এদিন বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, চাষের খরচ কমাতে, চাষিদের আয় বাড়াতে সরকার কৃষি সেচের উদ্দেশ্যে ব্যবহৃত সাবমার্সিবল পাম্পে ব্যবহৃত বিদ্যুতের প্রতি ইউনিট বিদ্যুৎ খরচের ওপর 2 টাকা ভর্তুকি দেবে। তা আজ বিজেপি ভোটে বিজেপির সংকল্পপত্রের ঘোষণার অনেকটাই প্রথম প্রতিফলন ঘটেছে রাজ্য বাজেটে।
1: বিধানসভায় পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক শ্রী সুগত বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই।

आज का कार्यक्रम केंद्रित है अभिनेता अमरीश पुरी पर।

0: বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 3,100 কোটি টাকা। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্দে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ আজ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু, শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। অ্যান্ডি বারহাম মেকারফিল্ডের সাংসদ হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। ভারত ISSF জুনিয়র শুটিং বিশ্ব প্রতিযোগিতায় আরও 4টি পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
1: ভারত যো কর রহা হ্যায় ও আনে ওয়ালে 1,000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা হ্যায় অর ইয়াহি দুনিয়া কে লিয়ে সবসে বড়ি ভারত কি গ্যারান্টি হ্যায়। ভারত फास्ट ग्रोइंग इकोनॉमी भी है, एक क्रेडिबल इकोनॉमी भी है।
0: শ্রী মোদী আরও বলেন, গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই সমস্ত উদ্যোগ আগামী 1,000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য ইউপিএসসি ঢাঁচে গড়ে তোলা হবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য রাজ্য নিউটাউনে 5 একর জমি দেবে। আধিকারিকদের পোস্টিং কলকাতার বাইরে হলে তাদের সন্তানদের উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে কলকাতায় গড়ে তোলা হবে সংস্কৃতি স্কুল। সরকারি কর্মচারীদের কার্যকারিতা বৃদ্ধির জন্য যেকোনো সময় যেকোনো স্থানে যেকোনো ডিভাইসের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ দিতে কেন্দ্রের আইগট বা মিশন কর্মযোগ কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান।
2: আমি আয়ুষ্মান ভারত প্রকল্প

0: মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
1: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। হুগলির ডানকুনি ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক্যাল রোড করিডোর গড়ে তোলার জন্য বরাদ্দ করা হয়েছে 1,800 কোটি টাকার বেশি। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা নিউ টাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। হলদিয়া ও কলকাতা বন্দরের পাশাপাশি নতুন একটি গভীর সমুদ্র বন্দর পূর্ব মেদিনীপুরের দাদনপাত্র বাড়ে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা এবং বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। সম্প্রসারিত করা হবে কোচবিহার বিমানবন্দরকে, এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1,500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আগামী 2 বছরের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়ের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত DA ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। এর সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে আজ জানিয়েছেন শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দীনা পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকছাওড়ে, নাগেশ পাতিল এবং ওমপ্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী সিন্ধে বলেন, 2022-এর জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পরে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায় সূচনা হল। একে এক ঐতিহাসিক দিন হিসেবেও তিনি বর্ণনা করেন।
2: আজ কা দিন শিবসেনা কে লিয়ে ঐতিহাসিক দিন হ্যায়। হামারে 6,000 শিবসেনা মে শামিল হুয়ে হ্যায়। ইসসে শিবসেনা কি তাকত বড় রহি হ্যায়। শিবসেনা সেকেন্ড লার্জেস্ট পার্টি মহারাষ্ট্র মে হো চুকি হ্যায় অর ইয়ে ডাবল ইঞ্জিন কি সরকার হ্যায়। মহারাষ্ট্র কো আদরণীয় প্রধানমন্ত্রী মোদি জি ভি বহুত বড়ে পৈমানে পে সহযোগ কর রহে হ্যায়, ইসলিয়ে বিকাশ হো রহা হ্যায়।
1: উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের উপর একটি অ্যানিমেশন কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক বলেছেন, 16-25 বছর বয়সী ওই ছাত্রছাত্রীরা যখন কোচিং সেন্টারে ছিলেন সেই সময় এই আগুন লাগে। ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা ছোটাছুটি শুরু করে। বেশিরভাগ পড়ুয়ারই মৃত্যু হয় দম বন্ধ হয়ে। আহত 6 জন ছাত্রকে লখনৌয়ের KGMC হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীরা তাদের উদ্ধার করেন। আরও কেউ আটকে আছে কিনা তারা তা খুঁজে দেখছেন। উপমুখ্যমন্ত্রী আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।
3: घटना की उच्च स्तरीय जांच के निर्देश दे दिए। प्रमुख सचिव गृह DGP मौके पर बुलाया गया है और उनको निर्देश दिए कि घटना के कारणों की जांच और घटना कैसे घटी, भविष्य में न घटे, इसके कड़ी कार्रवाई करें।
1: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ দুর্ঘটনাস্থলে যান, ত্রাণ ও উদ্ধারের কাজ খতিয়ে দেখেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতা মিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন, এই উচ্চাকাঙ্ক্ষী সংরক্ষণ কর্মসূচির সাফল্যে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণীর কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিজের দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। দুবছর আগে প্রধানমন্ত্রী পদে শপথকে তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। 10 নম্বর টাউনিং স্ট্রিটের বাইরে অপেক্ষারত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তনের লক্ষ্য নিয়েই তিনি রাজনীতিতে এসেছিলেন। এদিকে কিয়ের স্টারমারের পদত্যাগের পর মেকারফিল্ডের সাংসদ হিসেবে ব্রিটেনের বরিষ্ঠ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহাম আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। স্টারমারের উত্তরসূরি হওয়ার দৌড়ে অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত বার্নহাম মেকারফিল্ডের এক গুরুত্বপূর্ণ উপনির্বাচনে রিফর্ম ইউকের প্রার্থীকে পরাজিত করে ওয়েস্টমিনস্টারে ফেরার পর অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন। কাতারে রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আছেন বেশ কয়েকজন ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত। ভারতীয়দের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স বলেছেন, সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে শান্তি বৈঠক সংঘাত অবসানে সফল ভিত রচনা করেছে। সুইজারল্যান্ডে দুদেশের মধ্যে যুদ্ধাবসানের লক্ষ্যে প্রাথমিক আলোচনার অঙ্গ হিসেবে ইরান সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের কালিবাফের সঙ্গে এক দীর্ঘ বৈঠকের পর ভান্স এ কথা জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, দেশের উত্তরাংশে বসবাসকারী এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে তৈরি হওয়া যে কোনো রকম বিপদের প্রত্যক্ষ বা পরোক্ষ আশঙ্কা প্রতিহত করার পূর্ণ অধিকার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের আছে। গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে। ভারত শুটিংয়ের আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও 4টি পদক পেয়ে পদক তালিকায় নিজের স্থান মজবুত করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20। পদক তালিকায় নিজের স্থান মজবুত করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20।
4: শুনলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz-এ। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন হংসরাজ ছায়াছবি থেকে, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

গানটি শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে অপরূপা ছায়াছবি থেকে। পরের গানের শিল্পী ভূপিন্দার, ছবির নাম ত্রয়ী।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারের গানটি শুনুন, পৃথিবী আমারে চায়, ছায়াছবি থেকে শিল্পী গীতা দত্ত।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে মনো নিয়ে ছায়াছবি থেকে, আর এর সঙ্গে শেষ হলো আজকের বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছায়াছবির গানের আসর। আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠান মাটির সুর, তার আগে ছোট্ট বিজ্ঞাপন।

গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

গানটি শুনলেন গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে, শুনছেন মাটির সুর। পরের শিল্পী পূর্ণ দাস বাউল।

গানটি শুনলেন নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে, শুনছেন লোকগীতি মাটির সুর অনুষ্ঠানে। এবারের শিল্পী বিপুল রায়।

এর সঙ্গেই শেষ হল আজকের মাটির সুর। শেষ শিল্পী ছিলেন অভিজিৎ বসু, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দেব আগামীকালকের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। অধিবেশনের শুরুতেই থাকবে ভক্তিমূলক গান, সেই সঙ্গে অমৃতবাণী। 6:20 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা খবর, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি পরপর 6:30 এবং 6:50। 7:25 শুনবেন আবারও কলকাতা কেন্দ্রের বাংলা খবর, স্থানীয় সংবাদ 7:35। অনুষ্ঠান শুভ সকাল সকাল 8:00। সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি খবর, সকাল 10:00 শুনবেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের নানান অনুষ্ঠান। এরপর বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি 5:15। কিষাণবাণী 5:30। 6:05 কীর্তন, গ্রামীণ সংবাদ 6:35। আজ সন্ধ্যায় 7:10 কলকাতা কেন্দ্রের বাংলা খবর, আবারও 7:35। স্থানীয় সংবাদ 7:50। রাত 9:00 দিল্লি কেন্দ্রের নিউজ অ্যাট 9:00। বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনবেন 9:15। আধুনিক বাংলা গান 8:00।

যে 35 মিনিটে, রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা খবর, 10টা বেজে 10 মিনিটে লাইভ ফোন ইন প্রোগ্রাম কথা ও গানে, রাত 11টায় অধিবেশনের সমাপ্তি। শুনলেন পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার খবর। মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার খবরে বলা হয়েছে জেলার আবহাওয়া ছিল প্রধানত শুষ্ক। গত কালকের সর্বাধিক তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হয়নি, বরং তা ছিল প্রায় স্বাভাবিক, কোনো বৃষ্টি হয়নি। পরবর্তী 7 দিনের জলহার পূর্বাভাসে বলা হয়েছে জেলার অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে তেমন কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী 2 দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5টা বেজে 50 মিনিটে। জয় হিন্দ।